আকাশবাণী কৈলাসহর, আজ 15ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 21শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 5 জুন 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 52 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

আকাশবাণী কৈলাসহর, শুরু হলো অমৃতবাণী। আজ শুনবেন ভগ্নী নিবেদিতার রচনা থেকে পাঠ।

আমাদের গভীরতম প্রকৃতিতে স্বভাবের গহনে গহনে বাসনার শিকড় প্রবিষ্ট হয়ে আছে। শুধু কি একটি স্বপ্ন ভাঙতে হবে? হাজার হাজার স্বপ্ন, পর্দার পর পর্দা সরাই, তার পিছনে উদ্ঘাটিত হয় দৃশ্যের পর দৃশ্য। শক্তির লোভ জেগে থাকে দূরতম দিগন্তে। সত্যে মানুষ পৌঁছবে কি করে? দম্ভ, পরচর্চা, আত্মবিজ্ঞাপন, গর্ব, অপরের সম্বন্ধে ঘৃণা ও অসহিষ্ণুতা কখনো মরে না। এগুলি হয়তো বিলাস বাসনার চেয়ে কম নোংরা, কিন্তু এগুলিকে মারা 20,000 গুণে শক্ত। আমরা যেন আলো আঁধারির কণ্টক বনে আটক পড়ে আছি, আমরা সকলেই। বের হওয়ার পথ নেই কোথাও। এই শূন্য প্রান্তরের আলেয়া হল অপরকে সাহায্য করার স্বপ্ন, যা আমাদের নূতনতর প্রহেলিকার দিকে নিয়ে যায়। নরকের মধ্যে আনন্দ কিভাবে সম্ভব? আর যদি আনন্দ না থাকে, সাহায্যই বা থাকে কি করে? না পেতে চাইতে পারে মানুষ, অন্তত আত্মপ্রবঞ্চনা করে ভাবে সে পেতে চায় না, কিন্তু দেওয়ার স্বপ্ন যে মরে না। দেওয়ার কথা এখানে ছেড়ে দেওয়া যাক, কিন্তু অন্যের জন্য যন্ত্রণা সহন তো করা যায়। কি তুচ্ছ এই পরিকল্পনা! কিন্তু অন্যের জন্য সহনের আকাঙ্ক্ষা যে রয়েছে, তাই অনুভব করতে হবে। বিরাট একটা

0: আছে। আমরা আমাদের অশক্তি ও নৈরাশ্যের মধ্যেও নিজের প্রেমের বিষয়ে সচেতন। আমাদের সচেতন হতে হবে এই সমস্ত সীমাবদ্ধতার পারে কি আছে তার বিষয়ে। পুরুষের বিচার শক্তিতে যেন নৈতিক পক্ষাঘাত এসে গেছে। যারা মানুষ হিসাবে ভালো তারা আজেবাজে জিনিসে ব্যস্ত, যখন ধর্মযুদ্ধের হুঙ্কারে তাদের চারিদিক বিদীর্ণ করার কথা। আর যারা মন্দ তারা তো তাতেই ডুবে আছে। যে খুঁটিতে নিজেকে বেঁধেছি তার নাম ঈশ্বর, সুতরাং পাওয়ার বস্তু পাবই। আমার এই শক্তির বোধ কি বিচিত্র, কারণ আমরা দুই অন্ধকারের মধ্যবর্তী একটা বিন্দু ছাড়া আর কি। অনন্তের তিমির রাত্রে ধুলির এক পরমাণু, অসীম শূন্যের গহ্বরে পতিত ঘূর্ণমান পালক বই তো নই, তবু প্রত্যেক মানব সত্তায় সমগ্রের শক্তি। মসিময় যখন দিন তখন ঈশ্বর ঘোষিত হন মানুষের ভালোবাসার ও আত্মদানের সামর্থ্যে। ধর্ম দেখা যাচ্ছে সৌভভব্যের ব্যাপার নয়, তা মানুষের প্রাণের জিনিস। তাকে পরিশ্রুত করতে গেলেই তার প্রাণবীর্য নষ্ট করে দেওয়া হয়। প্রতি মানুষ যেন তার নিজস্ব আহার্য পায় ধর্ম থেকে। যে মানুষ জীবন থেকে বর্বর ভোগের আনন্দ নিষ্কাশন করে, বস্তুর উপরের চেহারাটুকুই মাত্র দেখতে পায়, তারও পরিতৃপ্তির অধিকার আছে এবং ওইসব প্রবৃত্তির প্রকাশ আছে এমন উপাসনা পদ্ধতিও সে গ্রহণ করতে পারে। যে মানুষ চিন্তারীতিতে উগ্র, জীবনবোধে স্পষ্ট কামনার অধীন, প্রাকৃতিক সংঘর্ষকে যে উপভোগ করে এবং তার মধ্যে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ার মতো শক্তিমান, সে মানুষ নিজ অধিকারে ঈশ্বরকে দৈনন্দিন জীবন কামনার অনুরূপ উপাদানে অর্চনা করবে। অপরপক্ষে যে মানুষ জীবন ও সৃষ্টি সম্বন্ধে করুণাপূর্ণ, সে ঈশ্বরকে দেখবে সর্বাশ্রয় রূপে, স্নেহময়ী করুণাময়ী বিশ্বজননী রূপে। উপাসনাকে মাটিতেই পা রেখে নাড়াতে হবে, যদি স্বর্গে ছোঁয়াতে হয় তার মাথা। প্রতি স্তরেই আমরা এমন কিছু উপলব্ধি করি যা থেকে যায় আমাদের সঙ্গে চিরদিন। মায়ের সন্তানদের কাছে সকল মানুষই ভাই ভাই, বিচ্ছেদ নয়, পার্থক্য নয়, সকলেরই এক মা। মানুষের মুখে তাঁরই বাণী, মানুষের হাতে তাঁরই বাহু, তার চোখে তাঁরই প্রেম দৃষ্টি। মানুষের দায়িত্ব তাই মানুষের চির সেবা। ব্যক্তিমুক্তির কি প্রয়োজন যদি ঈশ্বর, অনন্ত ঈশ্বর, প্রেম ও সেবা আহ্বান করেন।
1: অমৃতবাণী অনুষ্ঠানে শুনলেন ভগ্নী নিবেদিতার রচনা থেকে পাঠ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন দেশাত্মবোধক গান।

সমবেত কণ্ঠে শুনলেন দেশাত্মবোধক গান, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী কৈলাসহর। জানিয়ে দিচ্ছি আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় শুনবেন সুপ্রভাত, 7:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 রয়েছে রবীন্দ্রসঙ্গীত। সকাল 8টা এবং 8:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ, 8:30 শিলং কেন্দ্র থেকে প্রচারিত উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। আধুনিক গান শুনবেন 8:40, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত নিউজ বুলেটিন, 9:10 মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর অনুষ্ঠান, বেলা 11টাতে রয়েছে লাইভ ফোন ইন অনুষ্ঠানে সুরের ভেলা, 12:30 নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ বেলা 1টাতে, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। আধুনিক গান শুনবেন 1:40, 2টুতে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ, 2:15 বাংলা ছবির গানের অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীর অনুষ্ঠান, 2:30 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত যথাক্রমে হিন্দি সংবাদ এবং ইংরেজি সংবাদ শুনতে পাবেন 3:15। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থির আসর, 7টায় ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ, 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 8:05 নাটক, 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ মিক্স মেলোডিজ, 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10টায় কলকাতা কেন্দ্রে বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 10:10 কাওয়ালি। বিশ্ব সংবাদ শুনবেন রাত 10:20। শুনলেন আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে। শুরু করছি সুপ্রভাত সংবাদ শিরোনাম, প্রথমে জাগরণ পত্রিকা। সাব্রুমের স্থল বিমানবন্দর, সাব্রুমের স্থলবন্দর দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার হিসাবে গড়ে উঠবে, অমিত শাহ। ত্রিপুরার জন্য একাধিক গুরুত্বপূর্ণ উত্থাপন দাবি। অনুপ্রবেশ রুখতে করা পদক্ষেপের দাবি অমিত শাহের সফরে, আশাবাদী রঞ্জিত। দুদিনের রাজ্য সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ দিনভর ঠাসা কর্মসূচিতে রয়েছেন। সরকারের আশ্বাসে আজ রেল ও জাতীয় সড়ক অবরোধ প্রত্যাহারের টিজিআর ডিসি। ভোটাধিকার হরণ হলে সবই সম্ভব বললেন মানিক সরকার।

দূষিত নদীর জলের জেরে অসুস্থ প্রায় ৫০ জন, জরুরি পদক্ষেপের নির্দেশ অমিত শাহের। মোদীর নেতৃত্বে উত্তর পূর্ব ভারতের ঐতিহাসিক রূপান্তর, পেমাখান্ডু। গোরখপুরে ৪০৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ও পাচারকারীর। উত্তর পূর্বের প্রতিটি রাজ্যের অর্থনৈতিক শক্তি নিশ্চিত করাই হল এনইসি বৈঠকের মূল লক্ষ্য। নেফিউরিও তৃণমূল ভাঙনের জন্য মমতার অহংকার ও অভিষেকের একনায়কতন্ত্রের দায়ী এনডিএ নেতার অভিযোগ।

মণিপুরে মাদক বিরোধী অভিযানে নিহত হাবিলদার, গ্রেপ্তার 6 জঙ্গি, বিপুল অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার। 2022 সাল থেকে বন্ধ থাকা একাধিক কেন্দ্রীয় প্রকল্প ও প্রকল্পভিত্তিক কাজ ফের চালু করা হয়েছে পশ্চিমবঙ্গে। মন্ত্রী দিলীপ ঘোষ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আগরতলা সুকান্ত একাডেমি দিবসে আঁকো প্রতিযোগিতা আজ অনুষ্ঠিত হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ধর্মনগরের রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে। সমৃদ্ধ ভবিষ্যতের পথ হিসেবে দেখা যাচ্ছে ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোরকে। পর্যটনকে জনপ্রিয় করতে ফোকাস ত্রিপুরা রিল মেকিং প্রতিযোগিতা শুরু। অপারেশন প্রহারে বদ্রীনাথ ধাম এলাকায় নিষিদ্ধ সামগ্রী বহনের অভিযোগে 4 নেপালি নাগরিকের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিয়েছে। মহিলা ক্রিকেটে জয়ের হ্যাট্রিক করে কো ফাইনাল খেলা নিশ্চিতে এগিয়ে চলুর। থ্রো ইনে কাউন্টডাউন থেকে মুখ ঢাকলই লাল কার্ড, বিশ্বকাপে নতুন নিয়ম লঘু ফিভার। তারুণ্যে ভরা দল নজরে থাকবে সেই 41 বছরের রোনাল্ডোর দিকেই। অধরা ট্রফিকে এবার হাতে তুলতে পারেন ক্রিশ্চিয়ানো। বড় ধাক্কা টিম ইন্ডিয়ার আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি। অফসাইড বোঝার পদ্ধতি এবার আরও উন্নত চালু হতে চলছে এই বিশ্বকাপ থেকেই। জয় দিয়ে লিগ শেষ করলেও রানের গড়ে বিদায় খোয়াইয়ের। অনূর্ধ্ব 13 রাজ্য ক্রিকেট কাঞ্চনপুরে হারিয়ে বিশালগড়ে কোয়ার্টার ফাইনাল। শ্রীকৃষ্ণ মিশন স্কুলকে হারিয়ে জয়ের দিকে সূচনা প্রগতি বিদ্যাভবনের। জাতীয় ই গভর্নেন্স পুরস্কার 2026-এর রৌপ্য সম্মান অর্জন করলেন বিজয়নগর গ্রামের পঞ্চায়েত কৃষিমন্ত্রী। আরক্ষা কর্মীর হাতে আক্রান্ত চিত্র সাংবাদিক শাস্তির দাবি।

প্রচণ্ড দাবদাহে পথচরিত মানুষের পাশে অটো, রিকশা, মজদুর সংঘ, শরবত ও লেবুর জল বিতরণ। টেস্ট সেরিকালচার ট্রেনিং ইনস্টিটিউট পরিদর্শনে জাতীয় কল্যাণমন্ত্রী, জনজাতি কল্যাণমন্ত্রী কাল উপস্থিত ছিলেন। যাত্রী স্বার্থে প্রত্যাহারের নির্দিষ্টকালের কর্মবিরতি, স্বাভাবিক বাস চলাচল শুরু হয়েছে নাগেরচড়ায়।

আজকের ফরিয়াদ। উত্তর পূর্বাঞ্চলে বিনিয়োগ পরিকাঠামো এবং যোগাযোগ উন্নয়নে গুরুত্বারোপে মুখ্যমন্ত্রী ট্রাম্পের আহ্বানে মোদি রদ্রিগেজ বৈঠক। যুবরাজ ট্রাম্পের ক্ষমতা খর্ব করতে মার্কিন আইনসভায় প্রস্তাব পেশ। পুষ্পবন্ত প্যালেসে ভূমি পূজনে অমিত সঙ্গী হবেন প্রদ্যুত। ব্যস্ত এলাকায় ফের বাড়ছে অবৈধ দখল, পুর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন। বিশালগড় ব্লকে ব্যাপক দুর্নীতি তদন্তে বিশেষ দল। ধুলো ধোয়া আর বিকট শব্দে রাহি শহর জীবন। বেরুনিয়ায় শুরু বিশ্বদেব স্মৃতি নাটক প্রতিযোগিতা। তীব্র গরমে গতকাল গন্ডাছড়ায় হৃদরোগে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। কদমতলায় জনকল্যাণমূলক চার কর্মসূচির উদ্বোধন হয়েছে। মোহনপুরে নেশাবিরোধী অভিযানে গাঁজাসহ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার। বিশ্ব পরিবেশ দিবস যেন বিদ্রুপ করে চলছে খোয়াই পুর পরিষদকে। অবৈধভাবে 80 বস্তা রেশনের চাল উদ্ধারে চাঞ্চল্য ছড়াল। পরিবেশকে সুন্দর রাখার দায়িত্ব বিশ্ববাসীর বললেন নেতৃত্ব, বিশ্ব নেতৃত্ব। শুরু করেন আম্বাসা ব্লকের চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশ 15 জুন। আমন্ত্রণমূলক মহিলা ক্রিকেট জয়ী এগিয়ে চলো। 41 বছরের রোনাল্ডোই দলের ভরসা। চম্পামোড়া কোচিংকে সহজে হারিয়ে দিল মৌচাক কাপ। ব্যস্ত এলাকায় বাড়ছে অবৈধ দখল, পুর নিগমের ভূমিকা নিয়ে প্রশ্ন। পঞ্চায়েত পুরস্কারে দেশসেরা সিপাহীজলা ও কাঞ্চনবাড়ি। বিমাতৃসুলভ আচরণ পাচ্ছেন শ্রমিকেরা বলছেন মানিক সরকার। দক্ষিণ ত্রিপুরার ভারত বাংলা সীমান্তে চক্রের বার বারন্ত। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, কোন কোন জায়গায়

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 এবং 21 ডিগ্রির কাছাকাছি থাকবে বলে মনে করা হচ্ছে। এই গরমে ছাতি ছাড়া রোদে না বেড়ানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। সুপ্রভাত, এখানেই শেষ করছি।

মহেন্দ্র কাপুর এবং সহশিল্পীদের গাওয়া এই গানের সঙ্গেই শেষ হলো ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। আকাশবাণী কৈলাসহর এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। প্রধানমন্ত্রী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলিটদের আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকে জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। এছাড়া প্রধানমন্ত্রী গুজরাট সরকারের বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগেরও উদ্বোধন করবেন, যার মধ্যে রয়েছে আধুনিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন এবং দাহেজ পেট্রোলিয়াম এলাকায় বর্জ্য নিষ্কাশন ও পরিশোধন সংক্রান্ত উন্নত পরিকাঠামো। আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, অসামরিক বিমান চলাচল, পর্যটন, পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্র। প্রধানমন্ত্রী প্রায় 1,340 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে নমো বিমানবন্দর, এর নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সহ

0: বিভিন্ন ক্ষেত্র। প্রধানমন্ত্রী প্রায় 1,340 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও উৎসর্গ করবেন। এর মধ্যে রয়েছে নমো বিমানবন্দর, এর নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অ্যাথলেটদের নিজেদের দেশে ফিরে গিয়ে আয়ুষ মন্ত্রকের যোগা 365 প্রচারাভিযানে আন্তর্জাতিক দূত হতে আহ্বান জানিয়েছেন। আহমেদাবাদে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল শ্রী মোদী বলেন, সমস্ত গোষ্ঠী বা সম্প্রদায়ের মধ্যে আরও স্বাস্থ্যকর জীবনযাপনকে এবং যোগার সঙ্গে সারা বছর যুক্ত থাকাকে উৎসাহিত করতে আয়ুষ মন্ত্রক যোগা 365 অভিযানের সূচনা করেছে। প্রতিযোগিতার বাইরে যোগার সঙ্গে সচেতনতা ছড়িয়ে দিতে সারা বিশ্বের অ্যাথলিটদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে যোগব্যায়াম বা যোগ হলো মানব জাতির প্রতি ভারতের এক চিরন্তন উপহার। আহমেদাবাদের একা অ্যারেনায় আয়োজিত প্রথম ওয়ার্ল্ড যোগাসন স্পোর্টস চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, যোগ মানুষের মন, শরীর ও আত্মাকে একসূত্রে বেঁধে সুস্থ ও আরও শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে অনুপ্রাণিত করে। তিনি আশা প্রকাশ করেন যে প্রথমবার আয়োজিত এই বিশ্ব যোগ চ্যাম্পিয়নশিপ যোগাসনকে একটি আন্তর্জাতিক ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেবে। এটি তরুণ প্রজন্মের জন্য সুযোগের এক নতুন দিগন্ত খুলে দেবে।
1: जैसे जैसे योगासना स्पोर्ट्स का विस्तार होगा, वैसे वैसे इससे जुड़ी नई संभावनाएं भी बढ़ेगी। ये खिलाड़ियों के लिए नई कैरियर अपॉर्चुनिटीज लेकर आएगा। यह ट्रेनर्स, स्पोर्ट्स साइंटिस्ट, रिसर्चर्स और इवेंट मैनेजर्स के लिए भी नए अवसर बनाएगा।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ নতুন দিল্লিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন গতকাল। বৈঠকে দুই নেতা ভারত ও ভেনেজুয়েলার দ্বিপাক্ষিক সম্পর্কের সব দিক খতিয়ে দেখেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্য পরিষেবা এবং গাড়ি শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। বৈঠকের পর সাংবাদিকদের কাছে বিদেশ মন্ত্রকের সচিব পূর্ব রুদ্রেন্দ্র ট্যান্ডন জানান, বিশ্বের অন্যতম বৃহত্তম খনিজ তেলের ভাণ্ডার রয়েছে ভেনেজুয়েলাতে। বর্তমানে দেশটির জ্বালানি ক্ষেত্রে বড়সড় বদল আসছে, তাই আলোচনায় দুদেশের মধ্যে মজবুত জ্বালানি চুক্তির ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। ট্যান্ডন আরও জানিয়েছেন, শুধু জ্বালানি ক্ষেত্রটি নয়, দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে পশুপালন, পরিবহন, কৃষিকাজের যন্ত্রপাতি, খনিশিল্প, গাড়ি উৎপাদন এবং ওষুধ শিল্পের মতো ক্ষেত্রগুলো নিয়েও বিস্তারিত কথা হয়েছে।
2: Venezuela possesses one of the largest oil reserves in the world. The Indian economy is a large and growing consumer of oil. Thus, in the energy sector, we see a perfect complementarity. In fact, in our spot purchases, Venezuela has already emerged as the third largest supplier this month. So quite naturally, today's discussions focused on forging an energy partnership.
0: বৈঠক চলাকালীন দুই নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে মতবিনিময় করেন। জাতীয় শিক্ষানীতি NEP 2020 অধীনে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শিক্ষামন্ত্রক ব্রিটেনের লিভারপুল বিশ্ববিদ্যালয়কে কর্ণাটকের বেঙ্গালুরুতে তাদের শাখা ক্যাম্পাস স্থাপনের জন্য অনুমোদনপত্র হস্তান্তর করেছে। বিদেশমন্ত্রী এবং ব্রিটেনের বিদেশমন্ত্রীর উপস্থিতিতে এই অনুমোদনপত্র হস্তান্তর করা হয়। সামাজিক মাধ্যমের এক পোস্টে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটিকে জাতীয় শিক্ষানীতি 2020 বাস্তবায়ন এবং শিক্ষা, উদ্ভাবন ও গবেষণার একটি আন্তর্জাতিক কেন্দ্র হয়ে ওঠার পথে ভারতের যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। শ্রী প্রধান বলেন, ভারতের শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলির উপস্থিতি তরুণদের জন্য সুযোগ সম্প্রসারিত করবে, প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার করবে এবং ভারত ব্রিটেন ব্যাপক কৌশলগত অংশীদারিত্বকে আরও গভীর করবে। এর আগে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেন, ভারত ও ব্রিটেন একটি নতুন ভবিষ্যৎমুখী এবং পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব গড়ে তোলার জন্য উপযুক্ত জায়গায় রয়েছে। গত সন্ধ্যায় নতুন দিল্লিতে ব্রিটিশ বিদেশমন্ত্রী ইভেট কুপারের সঙ্গে বৈঠকে পর বক্তব্যে ডক্টর জয়শঙ্কর বলেন, এই বৈঠকটি বিকাশ, প্রযুক্তি ও উদ্ভাবন, প্রতিরক্ষা ও নিরাপত্তা, জলবায়ু এবং পরিচ্ছন্ন শক্তি ও শিক্ষা, এই পাঁচটি ক্ষেত্রের অধীনে ভারত ব্রিটেন ভিশন 2035 নিয়ে আলোচনা করার একটি সুযোগ হিসেবে কাজ করবে। পশ্চিমবঙ্গ বিধানসভায় ন্যাশনাল ই বিধান অ্যাপ্লিকেশন বা নেভা চালু করার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লির সংসদ ভবনে গতকাল সংসদ বিষয়ক মন্ত্রক আয়োজিত এক অনুষ্ঠানে সংসদ বিষয়ক মন্ত্রক ও পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু পশ্চিমবঙ্গ বিধানসভার এই অন্তর্ভুক্তিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বর্ণনা

0: করেন। তিনি বলেন, এর ফলে দেশের সব রাজ্যের বিধানসভা এবং সংসদ এখন একটি একক প্ল্যাটফর্মে চলে এলো। শ্রী রিজিজু জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক দেশ এক অ্যাপ্লিকেশন ভাবনাকে বাস্তবায়িত করতেই এই বিশেষ অ্যাপটি চালু করা হয়েছে।
1: वेस्ट बंगाल असेंबली के स्पीकर और उसके टीम को मैं आश्वासन करना चाहता हूं कि आपको भविष्य में भी वेस्ट बंगाल असेंबली को एक चुरुस्त दुरुस्त रोबस्ट असेंबली बनाने में हम पूरा सहयोग करेंगे। प्राइम मिनिस्टर मोदी जी का सपना है डिजिटल इंडिया, पूरा देश डिजिटली कनेक्टेड हो रहा है और वन नेशन वन एप्लीकेशन नेशनल ई विधान, उसी सपना को पूरा करने के लिए तो वेस्ट बंगाल असेंबली भी टोटली डिजिटल असेंबली हो जाएगा।
0: খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আরবিআই আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করবে। ক্রমাগত বাড়তে থাকা মুদ্রাস্ফীতি, অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, টাকার মূল্য কমে যাওয়া এবং সম্ভাব্য দুর্বল বর্ষার মতো প্রতিকূল বিষয়গুলিকে মোকাবিলায় সুদের হার অপরিবর্তিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে এসবিআই এর রিপোর্টে। ভারতের অর্থনীতির মূল ভিতগুলি এখনও তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানেই রয়েছে। ওই রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে মূলত দেশের বাইরের বিশেষ করে পশ্চিম এশিয়ায় উত্তেজনা ও অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে দেশের মুদ্রাস্ফীতি প্রভাবিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে তরুণ কাপুরের মেয়াদ এক বছরের জন্য বাড়ানোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভার নিয়োগ কমিটি। কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, প্রধানমন্ত্রীর দপ্তরে 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আধিকারিক তরুণ কাপুরের বর্ধিত মেয়াদের কার্যকাল চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে। মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি নীলকান্ত মিশ্রের মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিয়োগ অনুমোদন করেছে। তার কার্যকালের মেয়াদ হবে 3 বছরের। লোকসভার প্রাক্তন সেক্রেটারি জেনারেল তথা সংবিধান বিশেষজ্ঞ সুভাষ সি কাশ্যপ গতকাল নতুন দিল্লিতে দীর্ঘ রোগভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল 97 বছর। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত এক দেশ এক নির্বাচন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির সদস্য ছিলেন ডক্টর কাশ্যপ। 100টিরও বেশি গ্রন্থের রচয়িতা শ্রী কাশ্যপ 1983 থেকে 1990 সাল পর্যন্ত লোকসভা সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং লোকসভার অধ্যক্ষ গভীর শোক প্রকাশ করেছেন। নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল আজ দুদিনের সফরে ভারতে আসছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে তার এই সফর। এই সফরকালে তিনি ডক্টর জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে মিলিত হবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এই দিনটি উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং নতুন দিল্লির ময়দানগড়িতে অবস্থিত নমো অক্সিজেন পার্কে এক পেড় মা কে নাম অভিযানের অংশ হিসেবে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। অনূর্ধ্ব-18 পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে এই খেলা হবে। পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আজ দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করতে চলেছে। নানা কর্মসূচির মধ্যে দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট এবং দমন সফরে যাবেন। তিনি সুরাটে 18,800 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। তাছাড়া তিনি সুরাটে একটি 200 শয্যার অত্যাধুনিক ইএসআই হাসপাতাল উদ্বোধন করবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী দমন পৌঁছে প্রায় 2,970 কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্বাস্থ্য, অসামরিক বিমান চলাচল, পর্যটন, অবকাঠামো, সংযোগ ব্যবস্থা ও জনকল্যাণ সহ বিভিন্ন ক্ষেত্রের এই প্রকল্পগুলি বাস্তবায়িত হবে। পাশাপাশি প্রায় 1,340 কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন, যার মধ্যে নমো বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবন এবং নমো হাসপাতাল রয়েছে। নতুন টার্মিনাল ভবনটি বিমান যোগাযোগ ব্যবস্থার উন্নতি করবে এবং আর্থিক সমৃদ্ধিতে সহায়ক হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দুদিনের রাজ্য সফরে গতকাল সন্ধ্যায় আগরতলা এসে পৌঁছেছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, তিনি আজ সকালে উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দেবেন। এরপর

আগরতলায় পুরাতন রাজভবন প্রাঙ্গণে বিলাসবহুল পাঁচতারা হোটেল তাজ পুষ্পবন্ত প্যালেসের ভূমিপূজনে অংশ নেবেন। দুপুরে লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করবেন, সেখানে বিএসএফ জওয়ানদের সঙ্গে আলোচনা করবেন। পরে তিনি শালবাগানে বিএসএফের ত্রিপুরা ফ্রন্টিয়ারের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফের আইজি, অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। আজ দুনিয়া জুড়ে পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণ রক্ষার জন্য সচেতনতা তৈরির লক্ষ্যে জাতিসংঘ পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন এই দিবসটি পালন করা হয়ে আসছে। প্রকৃতি ও পৃথিবীকে রক্ষা করার জন্য ইতিবাচক পরিবেশগত পদক্ষেপ গ্রহণে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এক পেড় মা কে নাম অভিযানের অধীনে জাতীয় রাজধানীর ময়দানগড়ির নমো অক্সিজেন পার্কে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে আগরতলার সুকান্ত একাডেমি প্রাঙ্গণে গণসচেতনতা র্যালি আয়োজিত হয়। উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। তিনি সর্বস্তরে পরিবেশ সচেতনতার উপর জোর দেন। র্যালিতে পরিবেশ মন্ত্রীর পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সভাপতি শশীকুমারও অংশগ্রহণ করেন। এই দিবস উপলক্ষে উজ্জয়ন্ত প্রাসাদের সামনে থেকে পরিবেশ সচেতনতার লক্ষ্যে এক সাইকেল র্যালিও শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে শালবাগানে সিআরপিএফ গ্রুপ সেন্টার ক্যাম্পাসে বন দপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসের রাজ্যভিত্তিক কর্মসূচির উদ্বোধন করবেন বনমন্ত্রী। এই অনুষ্ঠানের আয়োজনে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সহ অন্যান্য সংস্থা। অন্যদিকে সকাল 10টায় আগরতলার উমাকান্ত একাডেমিতে এনসিসি ক্যাডেটদের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে। পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সারা রাজ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উত্তর পূর্বাঞ্চল পর্ষদ বা এনইসির 73তম প্লিনারি সেশন গতকাল শিলংয়ের কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা এনইসির ভাইস চেয়ারম্যান অমিত শাহ। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী 2014 সালের পর থেকে উত্তর পূর্বাঞ্চলের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি বলেন, এই অঞ্চলের উন্নতিতে প্রতিটি রাজ্যকে 8টি হাই লেভেল টাস্কফোর্সের সুপারিশগুলি কার্যকর করতে হবে। কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ডোনার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির রাজ্যপাল, মুখ্যমন্ত্রীগণ, মুখ্য সচিবগণ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল নয়াদিল্লিতে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজের সঙ্গে আলোচনা করেছেন। দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ পর্যালোচনা করেছেন। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, মোটরগাড়ি শিল্প সহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার নতুন দিগন্ত অন্বেষণ করেছেন। সামাজিক মাধ্যমে শ্রী মোদি বলেন, জ্বালানি, গুরুত্বপূর্ণ খনিজ, প্রযুক্তি, কৃষি, স্বাস্থ্য এবং জনগণের মধ্যে সম্পর্ক সম্প্রসারণে উভয় পক্ষে ব্যাপক আলোচনা হয়েছে। তিনি বলেন, লাতিন আমেরিকায় এক মূল্যবান অংশীদার হিসেবে ভেনেজুয়েলার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সহযোগিতা গ্লোবাল সাউথের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, দুদেশের জনগণের পারস্পরিক স্বার্থে উভয় দেশ একসঙ্গে কাজ করে যাবে। মন্ত্রিসভা নিয়োগ কমিটি 1987 ব্যাচের অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক তরুণ কাপুরকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপদেষ্টা হিসেবে এক বছরের জন্য মেয়াদ বৃদ্ধির অনুমোদন দিয়েছে। কর্মী প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে যে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রী কাপুরের বর্ধিত মেয়াদ এই মাসের 10 তারিখ থেকে আরও এক বছরের জন্য কার্যকর হবে। বিলোনিয়ায় শচীন দেববর্মন মিলনায়তনে গতকাল থেকে দুদিনব্যাপী দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক ভীষ্মদেব স্মৃতি শিশুনাট্য প্রতিযোগিতা 2026 শুরু হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি শিশু কিশোরদের সৃজনশীল বিকাশে নাট্যচর্চার গুরুত্ব তুলে ধরেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের আরও বেশি করে অংশগ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, প্রতিযোগিতায় দক্ষিণ ত্রিপুরা জেলার মোট 12টি নাট্যদল অংশগ্রহণ করেছে। আজ সমাপনী অনুষ্ঠানে সেরা নাট্যদলগুলিকে পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি নীলকান্ত মিশ্রকে ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক সদর দপ্তরের নির্বাহী পরিচালক হিসেবে 3 বছরের মেয়াদে নিয়োগে অনুমোদন দিয়েছে। কেন্দ্রীয় সরকার কর্মী ও প্রশিক্ষণ বিভাগ জানিয়েছে, নতুন দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত পরমেশ্বরন আইয়ারের মেয়াদও বাড়ানো হয়েছে। কেরলমে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে আগামী 7 দিন কেরলম, তামিলনাড়ু, কর্ণাটকের বিস্তীর্ণ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সমগ্র গোয়া, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতীয় আবহাওয়া বিভাগ সূত্রে জানা গেছে, আজ থেকে 10ই জুন পর্যন্ত ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর ও মিজোরামের কিছু অঞ্চলে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আজ দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা 36 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক্তমা পড়িব বিপূর্ণা দেব বর্মা। মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাটে দমন বেড়াইমাও থাঙ্গানো মন্ত্রীবক্র সুরাত খক সিচার সাইচার আর যা গবং রাং জুদা জুদা হামক্রাই গান তাংবতাংনি হলংথং কায়ানো তাই চেঙ্গেরিবানো তাই বসংনি বখাগো ইয়াফারানো আবনো কারিব মোচাং মোদী গুজরাট কাইনৈরা থুয়াম গান কতাল ইএসআই সাকামনকনো চেঙ্গেরিবানো সানজাও মন্ত্রীবক্রক দমন সগৈমানী ইয়াগুলো বেবাগৈ খক নই সাইচুকু রাজনীতি রাজাক রাং হামক্রাই গান তাংবতাংনো চেঙ্গেরিবানো সাকাম বীরখুং থাংলাইসু বেড়াইকিরি তাং বেখ্রেব মানজুমুং সেব তাই লুকো হামক্রাই রোগজাক নখবই জুদা জুদা বাবায় অ তাং বুতাং রকন মুখ থাঙ্গ চাসার জাগানো মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া দিল্লি কতাল ভেনেজুয়েলানি বার জামানজাক রাষ্ট্রবক্রক ডেলসি রড্রিগেস বাই ককলাম সালাইমাও আচুখা ককলাম সালাইমাও থক বানিয়া রাংবক সিনলাইমুং সাকাম সেপ্তাই অটোমোবাইল নখবই জুদা জুদা বাবায় চুবাচুনি লাম বাংরানো নাহারি ককলাম ওংখা ককলাম সালাইমাইয়াগুলো নাইখুংনি সালকাবেদেকনি তাঙ্করা রুডেন্দ্র ট্যান্ডন সাকা হাকতনি কতর থক তংমানি হাকতর ভেনেজুয়েলা বাই থক মানজুলাইমুং হালক ক্রাক খাইনানি সাকা ফান বক্সিন জাকা খরকনি অজানি বিশিঙ্গ আমজাইতাই হায়ুং বেরেমনি ককনো তৈব ককলামঙ্খা তে গ্লোবাল সাউথনি বাকি বখাকনি হালকনো তৈব কুতুক খাইনাব ফান বক্সিন জাকা মন্ত্রীসভানী অ্যাপয়েন্টমেন্ট কমিটি 1987 বেসনি লেলামু মানজাক আইএএস অফিসার তরুণ কাপুরন মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী এডভাইজারনি বার যাও তেই বিষা জরা বাংরানী গসিমুং রাজাখা সেবুকতেই প্রংমুং বেদেকনি বখাকতেই সাজাকা মন্ত্রীবক্রকনি হাবানগ কাপুরনি অ বারজানি জরা অ তালনি চি সালমারি জরা তংমানি আবন তাবুক ফলগৈ তেই বিষা বাংরাজাখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নখা সালনী হাস্তে বেড়াইমাও ফাইজাক পুলিশ সদর নাইখুংনি বখাকতেই সাজাকা তিনি ফুঙ্গ উদয়পুর মাতাবাড়ী ত্রিপুরা সুন্দরী মান্ডব মতাই রানানি থাঙ্গানো কেন্দ্রনি মন্ত্রী অমিত শাহ আবনি ইয়াগুলো আগরতলানি কচাম রাজভবন নখলাও পুষ্পবন্ত প্যালেস হা মতাই রানানি পান্ডাবো মানজাগানো দিবর লঙ্কামুড়া আর আমচাই বেড়াইনাইমাও থাঙ্গানো আরও বিএসএফ নি জওয়ান রকবাই ককলাম সালাইয়ানো আবনি ইয়াগুলো মোচাং শাহ শালবাগানী বিএসএফ সদর নাইখুঙ্গ কুচুক বেড়ামনি ককলাম সালাইমাও মানজাগ আর তঙ্গানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিবকরা পুলিশ নিদাগি ফাঙ্গকরা বিএসএফ নি আইজি নখবই কুচুক আচুক থাইনি আদং রক কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মিয়া মোদী হাপাংনি চেতনবাই সালচি সালকা আমচাইয় তং হালক হামিয়ানি জরা পাইয়ে তাবুক হামক্রাইনি কেন্দ্রঙ্গী বাসাকা হানি সাকা শিলং ফিল্ডস নি চিথাম সালচি সালকা পর্ষদ নি কুথুম লাইমাও মানজাগৈ বসাকা এনিসি তাবুক আমচাইনি হামক্রাইতে লুকু রকনি খাকামা সুপুংনাও নাংমানি বারজাইয়াসাগৈ তঙ্গ সালচি সালকা আমচাই হামক্রাই মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সাকা সালচি সালকা আমচাইন তৈব ফানক্রাক্তে হামক্রাই খাইনাও বেবাক অজারক ফানচাকে সামুং তাঙ্গৈ তঙ্গ পান্ডাও মানজাকা মেঘালয়নি হাস্তেফা সিএইচ বিজয় শঙ্কর মন্ত্রী অক্রা কনরাড কে সাংমা ডুনার মন্ত্রী ইয়াকসু সুকান্ত মজুমদার কেন্দ্রনি স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন তেই ডোনার নাইকুংনি তাঙ্করা সঞ্জয় জাজু আবনকারিব সালচি সালকা আমচেনি কাইচার হাস্তেনি হাস্তে ফাতে মন্ত্রী অক্রা সং তিনি হায়ুং তংখর সাল হাকতর গনাঙ্গই পালাই জাগৈ তঙ্গ অ সাল ন হায়ুঙ্গ লাংমানো খাতি নারকনাও হজাক মুং বাংরানো নাহারৈ জাতিসংঘ তংখর সামুং বুতাংনি বখাগ 1973 বিশিনি সিমি জুন তালনি বা সালমারি বিশি ব্রুম ব্রুম অ সাল পালাই জাগৈ ফাই তঙ্গ হায়ুং তংখর সাল ন রগৈ কেন্দ্রনি তংখর বলংতাই নবাদ্বীপর সলাইমুং মন্ত্রী ভূপেন্দ্র যাদব তেই মন্ত্রী ইয়াকসু কীর্তিবর্ধন সিং এক পের মা কি নাম সামুং বুতাংনি বিশিং বসং রাজাখর ময়দানগারি নমো অক্সিজেন পার্ক বুফাং কাইমানি সামুং বুতাঙ্গ মানজাগানো তিনি হায়ুং তংখর সাল আবনরগৈ আগরতলাও কিচাসক সামুং বুতাং সংসার জাখা ফুঙ্গ সুকান্ত একাডেমি নকলানি সিমি লুকু হজাকমুং হিমবতক সংসার জাখা আরও মানজাখা শৈশিলাম দাংসেপ্তেই তংখর নাইখুংনি মন্ত্রী অনিমেষ দেব বর্মা আগরতলা নুয়ুংমা বস্কাংনি সিমি তংখর নতুই হজাকমুং বাগ্রানো নাহারৈ সাইকেল রেলিব খ্লাইজাখা আগরতলানি জুদা জুদা লামাও শালবাগাননি সিআরপিএফ গ্রুপ সেন্টার কেম্পস বলং নাইখুংনি চেতন বাই হায়ুং তংখর সাল পালাইমানি হাস্তে বেরেমনি সামুং বুতাংনো চেঙ্গেরেখা বলং মন্ত্রী পান্ডানো সংসাকা ত্রিপুরা হাস্তে তংখর দেরামুং কাতিরমুং নাইখুং নখবই জুদা জুদা মথা আয়ঙ্গ ফুং দামচিব আগরতলা উমাকান্ত একাডেমিও এনসিসি ক্যাডেট ডগ্নি চেতন বাই হায়ুং তংখর সাল পালাই জাগানো তংখর খাতিমুংতে হজাকমুং বাংরানো নাহারৈ হাস্তে গনাঙ্গই জুদা জুদা সামুং বুতাং ইয়াগো নাহার জাখা আগরতলা পুর নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার সাকা আগরতলা আউলি নসরাই স্রাই নাইথ তক্তাই কতাল খাইস নাম তিসানানো নাহারি পুর নাইক্রাই হামক্রাই রোগজাক সামুং বুতাং সাকথারি টাঙ্গি তঙ্গ মিয়া পুর নাইক্রাইনি চিদক নম্বর ওয়ার্ড বেড়াইনাইমানি পাইয়ে ককনমা থুমনাই রকন অকগ্ন সাকা ব

বর্ষাকা আগরতলা আউলিন জুদা জুদা লামা রুকুঙ্গ তংমানী আওয়াই মূরক দায়িত্ব নরী রোজাগান তাবুক নবার তিবার ককটমা ভারত নবার তিবার বেদেক সাকা বুসকাং দাম নই চিব্রী নিবিসঙ্গ সালগ্রা সালথাং নিনকবার কেরলম তামিলনাড়ু তে কর্ণাটক আমসাইও কবাং ওয়াতৈ ওয়াউই মানুহনী হজাক মুংরেখা নবার তিবার নাইখং ইয়াং অতালনি চি সালমারি নিবিসং ত্রিপুরা মণিপুর মিজোরাম তে নাগাল্যান্ড কবাং খে ওয়াতৈ ওয়াই মানু তিনি সালনি সাকানে তুংমারি থামচি দকতেই খামানি তুংমারি নই চি স্নি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনি টংগানো আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নই চি স্নি দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককটমা পরিমুং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উলনি ককটমা আওয়াই এঙ্গানো সানজা দাম স্নিতাময়ী সতীব্রী চিবাও

বর্ষাকা আগরতলা আউলিন জুদা জুদা লামা রুকুং গতং মানে আওয়াই মূরক দায়িত্ব নরই রাজাগানো তাবুক নবাতিবারী ককটমা ভারতনি নবাতিবার বেদেক সাকা বস্কাং দামনই চিবৈনি বিশৃঙ্গ সালগ্রা সালথাংনি নকবার কেরালম তামিলনাড়ুতে কর্ণাটক আমসাইও গবং ওয়াতৈ ওয়াওই মানুহনী হজাক মংরেখা নবাতিবার নাইখং ইয়াং অতালনি চি সালমারি নিবিশং ত্রিপুরা মণিপুর মিজোরামতে নাগাল্যান্ডও গবংখে ওয়াতৈ ওয়াই মানু তিনি সালনি সাকানে তুংমারি থামচি দকতেই খামানি তুংমারি নই চি স্নি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি টংগানো আইচুক বুখাগো খামানি তুংমারি টংমানি নই চি স্নি দশমিক স্নি ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জরাতৈ অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচি বাবো।

0: আধুনিক গান শুনলেন, শিল্পী ছিলেন শ্রীকান্ত আচার্য, আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন রিলে করে শোনানো হচ্ছে। এরপর শুনবেন মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীর রিলে করে শোনানো হলো আকাশবাণী কুইলা শহর। আমাদের অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্জে।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার, হ্যালো
0: হ্যালো
1: হ্যালো, নমস্কার। আমি
0: হ্যালো
1: উত্তর সারা শ্রীনগর থেকে বিশ্বজিৎ পাল।
0: নমস্কার, সুরের ভেলা
1: নমস্কার,
0: থেকে
1: হ্যালো।
0: বলছি।
1: আমি বিলোনি, উত্তর সারা শ্রীনগর থেকে বিশ্বজিৎ পাল।
0: হ্যালো,
1: হ্যালো,
0: বলুন, শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ, আমার একটি গান শুনিয়ে দেবেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।

0: The person you are speaking with has put your call on hold. Please.
1: বাতাস আলো গেল মরে, চলবি যারা চল রে ধে আয়নারে নিঃসঙ্ক, ধুলায় পড়ে রইল চেয়ে ওই যে অভয় শঙ্খ।

0: নমস্কার, শরীর ভালো?
1: আমি সঙ্গীতা রাজনাথ চণ্ডীপুর থেকে বলছি।
0: কেমন আছেন?
1: ভালো আছি দিদিভাই।
0: বৃষ্টি হচ্ছে?
1: বৃষ্টি তো হচ্ছে একটু একটু। তো দিদিভাই আজকে আমাকে রবীন্দ্রসঙ্গীত শুনিয়ে দিন।
0: কোন গান?
1: তোমারই ঝর্ণা তোলার নির্জনে।
0: তোমারই ঝর্ণা তোলা?
1: আশা ভোঁসলের কণ্ঠে দিলে ভালো হবে।
0: নির্জনে, আশা ভোঁসলের কণ্ঠে?
1: হ্যাঁ হ্যাঁ,
0: দেখছি আশা ভোঁসলের কণ্ঠে আমাদের সংগ্রহে আছে কি না। তোমারই ঝর্ণা তলের নির্জনে। হুম হুম,
1: আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো। দিদিভাই আপনিও শুনবেন।
0: ঠিক আছে, ভালো থাকবেন, নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো,
0: শুনতে পাচ্ছি, বলুন কে বলছি?
1: নমস্কার স্যার। নমস্কার দিদি, আমি রবীন্দ্র চার পাঁচ চার বলছি। একটা গান শুনে দেবে, গানের লাইসেন্স আছে। পয়সা কি আসিল কাজের পর আসিল, রানীর বন্ধু আমার আসিল না। এটা গান শুনে
0: গানের লাইন খানি আবার বলুন।
1: পয়সা গিতে আসিল কাজের পর ফাঁকিল, রানীর বন্ধু আমার আসিল না। এটা গান আসিল।

0: বৈশাখীতে আসলো।
1: বৈশাখীতে আসিল, কাজের পর থাকিল, রানীর বন্ধু আমার আসিল না তবে।
0: দেখছি।

0: 서울 수사대는 열심히 하고 내 생각이 자기
1: 넘어갈까 이겼지 넘어갈
0: 넘어갈까

0: নমস্কার, শরীর ভালো?
1: নমস্কার ম্যাডাম,
0: কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো তো?
0: হ্যাঁ হ্যাঁ
1: আমি সুমন মহুরি, সাউথ।

0: পুরা জেলাহারি থেকে।
1: হুম হুম বলুন কেমন
0: তো
1: কেমন আছেন?
0: হ্যাঁ, আমি ভালো আছি।
1: বলুন কোন গান শুনবেন?
0: আজকে শুনবো আশা ভোঁসলের কণ্ঠে কথা দিলাম, আমি কথা দিলাম এই গানটা। আর ছবি মনে হয় সুরের আকাশে এরকম ছবি, ঠিক মনে করতে পারছি না। গানটা হলো আশা ভোঁসলের কণ্ঠে কথা দিলাম, আমি কথা দিলাম।
1: হুম সুরের আকাশে।
0: আর কয়েকজন মধ্যে নাম বলছি,
1: হুম হুম
0: বিশ্বজিৎ পাল বিলোনিয়া থেকে, বুলটি দাস, কুমার দাস, অবিনাশ দেবনাথ, আর সমস্ত শ্রোতা শুনবেন, আর সঙ্গে আপনিও আছেন।
1: ঠিক আছে, ভালো থাকবেন, আবারও ফোন করবেন। নমস্কার।
0: অবশ্যই অবশ্যই, ধন্যবাদ।

0: নমস্কার, সুরের ভালা থেকে বলছি। ভালো আছেন?
1: ভালো আছি, আপনি কেমন আছেন?
0: ভালো ভালো
1: ভালোই আছি, মোটামুটি আছি, এখন হাঁটাহুটিতেই আছি। তো আজ একটা জরুরি কীতি শুনবো,
0: বলুন।
1: গগনে কৃষ্ণ মেঘ ঝুলে কিশোর কৃষ্ণ দুলে বৃন্দাবনে, গানটা শুনবো সকল শ্রোতাদের নিয়ে, আপনিও শুনবেন।
0: ঠিক আছে, সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে দিয়ে দিলাম গানখানি আমি।
1: সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে, ঠিক আছে।
0: নমস্কার।
1: নমস্কার,
0: ভালো থাকবেন।

0: নমস্কার, সুরের ভেলা।
1: হ্যালো,
0: হ্যাঁ, সুরের ভেলা থেকে বলছি, কে বলছেন?
1: হ্যাঁ, নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। নমস্কার নমস্কার, ভালো আছেন?
1: আছি ম্যাডাম, ভালোই আছি। আর আমি কোথাও বলছি, জওহরলাল বর্মন কাছাড় জেলা থেকে।
0: চিনতে পেরেছি।
1: তো আপনারা সবাই ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, বলুন কি গান শোনাবো। বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কোন গান?
1: হ্যাঁ, আজকে আমাকে একটি গান শুনিয়ে দিন। এই
0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন কোন গান?
1: হ্যাঁ শুনতে পাচ্ছেন? নেটওয়ার্ক একটু আসা
0: হ্যাঁ
1: যাওয়া
0: হ্যাঁ
1: করছে।
0: হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম।
1: আজকে আমাকে একটা গান শুনিয়ে দিন, কিশোর দার কণ্ঠে।
0: কোন গান?
1: চলে যায় চলে যায় দূর বহুদূর, গৌরী প্রসন্ন মজুমদারের লেখা সেই গানটি।
0: চলে যায়
1: আর
0: চলে যায়
1: সুর
0: দূর
1: দিয়েছেন উনি
0: বহুদূর।
1: নিজেই।
0: চলে যায় চলে যায়।
1: হ্যাঁ হ্যাঁ, চলে যায় চলে যায় দূর বহুদূর।

0: কিশোর কুমারের কণ্ঠে।
1: হ্যাঁ ম্যাডাম, পেয়েছেন ম্যাডাম?
0: দেখছি।

0: দেখছি কিশোর কুমারের কণ্ঠে পাচ্ছে কিনা।
1: পেয়েছেন?
0: হুম হুম হুম
1: ঠিক আছে, গানটি সরিয়ে দিবেন। আর আজ তো বিশ্ব পরিবেশ দিবস,
0: হুম হুম
1: পরিবেশ রক্ষা করা তো আমাদের সকলেরই কর্তব্য, তাই সবাইকে বলছি গাছ লাগান, পরিবেশ রক্ষা করুন। গাছ লাগিয়ে আমরা যেন মাটি ক্ষয়ের অবরোধ করতে পারি, আর বনাঞ্চলে গাছপালা কাটার ফলে মাটির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। গাছপালা কাটার ফলে বৃষ্টির পরিমাণ অনেকটা কমেছে, তাই আমরা সবাই যদি আমাদের বাড়ির চারপাশে গাছ লাগিয়ে সবুজ পরিবেশ করে তোলার পাশাপাশি বিশ্ব পরিবেশকে যেন আমরা রক্ষা করতে পারি।
0: হুম হুম
1: তো ঠিক আছে ম্যাডাম, ভালো থাকুন আপনারা সবাই।
0: হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। নমস্কার।
1: হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, নমস্কার।

0: হ্যালো
1: নমস্কার, শরীর ভালো?
0: হ্যালো হ্যালো,
1: হ্যাঁ শুনতে পাচ্ছি,
0: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি, ভালো
0: হ্যাঁ,
1: আছেন?
0: আমি যার সাথে কথা বলছি নিশ্চয়ই পারমিতা দিদি ভাই, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন?
0: হ্যাঁ ভালো আছি, ভালো আছি। আর তো ভালো হয়ে যায় অবশ্যই যখন ফোনটা ঢুকে যায়। আর বিশেষ করে একটু আগে আমার এক ছোট ভাইয়ের সাথে কথা হচ্ছিল, বিশ্বজিৎ পাল। ও ফোন করছিল, ফোন করে বলছিল, দাদা আমার তো ফোনটা প্রথমেই লেগে গেছিল,
1: হ্যাঁ হ্যাঁ,
0: যে কোনো কারণে
1: ফোন
0: হোক
1: কলস
0: দুটোর
1: আসছিল
0: কথাটা
1: কিন্তু,
0: ঠিকঠাক
1: হ্যাঁ,
0: আসছিল।
1: নেটওয়ার্ক প্রবলেম, নেটওয়ার্ক প্রবলেম।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ভাবলাম, আমি বলছিলাম যে হ্যাঁ বিশ্বজিৎ ভাই, এটা তোমার নেটওয়ার্ক প্রবলেম হবে। তো এর মধ্যে আমি ট্রাই করছি, করতে করতে আজ লেগে গেল। তো আজকে 5ই জুন, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ, বিশ্ব পরিবেশ
0: 5ই জুন,
1: দিবস।
0: বিশ্ব বন্য সংরক্ষণ দিবস।
1: হ্হ্যাঁ, বিশ্ব
0: তো
1: পরিবেশ
0: সে
1: দিবস
0: জায়গায়
1: আজ।
0: দাঁড়িয়ে হয়তোবা প্রত্যেকেই, বিশেষ করে স্কুল কলেজে, বিভিন্ন সংগঠন, বিভিন্ন ক্লাবে বৃক্ষের চারা রোপণ করা হচ্ছে, তাই না? তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা গাছের চারা রোপণ করব, পৃথিবীকে কলঙ্ক মুক্ত, পৃথিবীকে কলুষ মুক্ত করব। আর কি বলবো, ওই যে বিশেষ করে একটা পর্যায়ে যখন অতিবৃষ্টি, কখনো বৃষ্টিহীনতা, এই ব্যাপারটা আমরা অনেকটা বিড়ম্বনা থেকে রক্ষা পাবো যদি গাছপালা ঠিকঠাক লাগাই, তাই না?

0: তো যাই হোক, আজকে গান একটা গান শুনবো।
1: বলুন কোন
0: গানটা
1: গান?
0: হলো এরকম, ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে, এরকম গানটা। গানটা অবশ্যই গেয়েছেন শ্রীকান্ত আচার্য। আর এবারে গানে এবারে যা মানে যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, হ্যালো শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ শুনতে পাচ্ছি। গানের লাইনখানি আবার বলুন তো।
0: হ্যাঁ, লাইনটা
1: ভালো
0: হলো
1: লাগছে ভালো লাগছে,
0: এই যে, ভালো লাগছে ভালো লাগছে বলতে পারি না, এরকম গানটা
1: দেখছি আছে কিনা।
0: শ্রীকান্ত আচার্য আছে এটা।
1: ভালো লাগছে কেন তা
0: হ্যালো,
1: বলতে পারি না। হুম হুম
0: আছে এই
1: হ্যাঁ
0: গানটা, না
1: হ্যাঁ হ্যাঁ
0: অন্যটা বলবো?
1: না না আছে।
0: আচ্ছা, যাদের নিয়ে গানটা শুনতে চাইছি, বিশেষ করে আমার প্রেমজিৎ বাবু আছেন, আর একটু আগে আমার বিশ্বজিৎ ভাই বিশ্বজিৎ পাল ফোন করেছিল, সেও শুনবে, আর ছোট ভাই দেবজিৎ দাস, তারপর আমাদের সজল দাস, সজল মালাকার, কার্তিক মালাকার, আর ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, তারপর আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, দেবজিৎ দাস তো বললামই, আর ব্যাঙ্গালোর থেকে শুনবে মিঠুন চক্রবর্তী, আর যারা যারা রেডিওর পাশে আছেন শুনছেন এই মনোমুগ্ধকর অনুষ্ঠান, বিশেষ করে পারমিতাদির সাথে সববার জন্য রইল, আর আপনিও শুনবেন পারমিতা।
1: ধন্যবাদ,
0: নমস্কার।
1: নমস্কার।

0: নমস্কার, সুরের ভেলা একটু জোরে বলুন।
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি এবার।
1: আপনি ভালো আছেন?
0: হ্যাঁ হ্যাঁ।
1: আর গান শুনবো ভাবছি, বন্ধুরে।
0: কোন গান?
1: ও দিন বন্ধুরে, তুমি বিনে আমার কেহ নাই।
0: ও দিন বন্ধুরে,
1: হ্যাঁ আছে গানটা,
0: দেখছি দেখছি। হ্যাঁ আছে।

0: ও দিনু বন্ধু দয়া করো আমায়, এ গানখানি তো
1: না, ও দীনবন্ধু তুমি বিনে আমার কেহ নাই। যাদের নিয়ে গান শুনবো প্রথমে আপনি রয়েছেন, অনুপ কুমার ভট্টাচার্য, অম্বালিকা ভট্টাচার্য, অস্মিতা দে, আর এই মুহূর্তে যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে নিয়েছেন নমস্কার।

0: অভাবের বাজারে এসেছিলাম, যারা আমার সঙ্গীর সাথী ছিল। এক এক করে সেই সঙ্গীর সাথীগুলো সবাই হারিয়ে যাচ্ছে। এক এক করে সবাই হারিয়ে যাচ্ছে, কিন্তু
1: নমস্কার সুরের ভেলা।
2: হ্যাঁ নমস্কার দিদিভাই।
1: হ্যাঁ কেমন আছেন?
2: হ্যাঁ দিদিভাই আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ আমিও খুব ভালো আছি, আপনার মতোই। বলুন
2: দিদিভাই, আমি একটি আধুনিক গান শুনবো, চোখের জলে হয় না কোনো রং।
1: কিশোর কুমারের কণ্ঠে?
2: ও হো,
1: ঠিক আছে।
2: আমার সঙ্গে শুনবেন আশুতোষ দাদাভাই, কাজল দাদাভাই, দিদিভাই আপনিও শুনবেন।
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ আপনি ভালো থাকবেন, নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার, সুরের ভেলা।
0: নমস্কার, আমি ফটিকা সাজারপাড় থেকে বিনীত মিত্র বলছি।
1: কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি, আপনি কেমন আছেন?
1: ভালো আছি। বলুন, কোন গান শুনবে?
0: আজকে আমি শুনবো একটি সেবা সঙ্গীত, আমার জানতে ইচ্ছে করে মানুষ।

0: অমরিক সিং আরের কণ্ঠে দিয়ে দিচ্ছি।
1: ঠিক আছে, নমস্কার, রাখছি, ভালো থাকবেন।
0: আপনিও ভালো থাকবেন, ধন্যবাদ।

0: নমস্কার সুরের ভাই। কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন দিদি?
0: হ্যাঁ ভালো আছি।
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি। আর খুব ভালো লাগে আপনি যখন আসেন, আপনার

0: হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন দিদি?
1: হ্যাঁ, ভালো আছি।
0: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি। আর খুব ভালো লাগে আপনি যখন আসেন, আপনার লক্ষ্য থাকে যে বেশি বেশি শ্রোতারা যেন সুযোগ পায়। খুব ভালো
1: সবাই যেন চান্স পায়।
0: গান যদি আপনি কম শোনান তাহলে কিন্তু আমাদের কিছু যায় আসে না, তাই না? তো
1: সবাই যাতে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে
0: সুর দেওয়া,
1: সেটাই লক্ষ্য
0: আমাদের। কণ্ঠে গানটা হচ্ছে অন্ধকারের এই রাতের শেষে, আর গানখানি লিখেছেন শিবদাস ব্যানার্জি।
1: অন্ধকারের এই
0: রাতের শেষে আমাদের জগদ্দাও কিশোরদার গান শুনিয়েছেন, বুলটি ভুনে শুনিয়েছেন, ভাবলাম না আমিও শুনাবো। আর এই গানখানি জগদ্দাকে নিয়ে শুনবো, বুলটি ভুন, প্রেমজিৎ চক্রবর্তী, আর রয়েছে নিরঞ্জন গোস্বামী মহাশয়, আর আপনাকে নিয়ে শুনবো দিদি ভাই।
1: ঠিক আছে, অনেক ধন্যবাদ, আবার ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ, নমস্কার।

এতক্ষণ শুনলেন সুরের ভালো অনুষ্ঠান। অনুষ্ঠানটি এখানে শেষ হল। আকাশবাণী কৈলাসহরের আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে।

আকাশবাণী কুইলা শহর জানিয়ে দিচ্ছে আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। 12:05 অতুল প্রসাদের গান, 12:30 ন্যাচারাল গীতি, বেলা 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে, 1:05 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা, 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 1:40 বাংলা আধুনিক গান, দুপুর 2:00 দিল্লি কেন্দ্র থেকে মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে, 2:15 বাংলা গানের অনুষ্ঠান, 2:30 বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3:00 দিল্লি কেন্দ্র থেকে হিন্দি সংবাদ, 3:05 ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে এবং এরপরই আবারও বিবিধ ভারতী মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 5:55 অনুষ্ঠান পরিচিতি, 6:00 ঘর গৃহস্থের আসর, 6:30 কিষাণবাণী অনুষ্ঠান, 7:00 ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে, 7:45 এবং 7:55 পর্যায়ক্রমে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 8:05 রয়েছে হ্যালো ডক্টর অনুষ্ঠান, 8:30 গুলমোহর।

অনুষ্ঠান রাতে 9টায় দিল্লি কেন্দ্র থেকে সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 অনুষ্ঠান কাওয়ালি, 10:20 দিল্লি কেন্দ্র থেকে বিশ্ব ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 10:30 জানিয়ে দেওয়া হবে আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়া নৈশকালের বিজ্ঞপ্তি এবং সেই সাথে আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। এতক্ষণে শুনলেন আমাদের আজকের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কুইলে সাহস। আমাদের পরবর্তী ঘোষণা একটু পরে শুনতে পাবেন।

আকাশবাণী কুইটা শহর, শুরু হচ্ছে অতুল প্রসাদের গান। আজকের শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। আকাশবাণী কুইডা শহর, এবারে শুনুন ন্যাচুরাল গীতি, শিল্পী সমীর চক্রবর্তী।

0: বরসাত কি রাত ছবির এই গানখানির সাথে শেষ হলো আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। আকাশবাণী কুইল শহর, কিছুক্ষণের মধ্যে দিল্লি কেন্দ্র থেকে দুঃখিত কিছুক্ষণের মধ্যে
1: আকাশবাণী খবর পড়ছি সৃজিত মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশ মন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পশ্চিম এশিয়ায় উত্তেজনা প্রশমনের লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণার সময় আজ আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
2: After a detailed assessment of the evolving macroeconomic and financial developments and the outlook, the MPC voted unanimously to keep the policy repo rate under the lap unchanged at 5.25%.
1: আরবিআই বর্তমান অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করেছে। সিপিআই মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রাও 4.6% থেকে বাড়িয়ে 5.1% করেছে আরবিআই। ভারতীয় মুদ্রার বিনিময় হারের বিষয়ে আরবিআই গভর্নর বলেন, এই বিনিময় হার বিশ্ববাজারের ওপরে নির্ভর করে। আরবিআই প্রবাসী এবং অনাবাসী ভারতীয় এবং অন্যান্য যোগ্য বিদেশি বিনিয়োগকারীদের জন্য শেয়ার বাজারে বিনিয়োগের সুযোগ আরও বৃদ্ধি করেছে। প্রাতিষ্ঠানিক বৈদেশিক বিনিয়োগকারীদের জন্য সরকারি সিকিউরিটি বিনিয়োগের ওপর মূলধনী লাভ এবং সুদের আয়কে কর থেকে ছাড় দেওয়া হয়েছে। চলতি বছরের 1 এপ্রিল থেকে তা কার্যকর হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। এর আগে গত মাসে রাষ্ট্রপতি ভবন

0: 66 জনকে পদ্ম সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, চলতি বছর রাষ্ট্রপতি 5টি পদ্মবিভূষণ, 13টি পদ্মভূষণ এবং 113টি পদ্মশ্রী সহ মোট 131টি পদ্ম সম্মান প্রদান করবেন। প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এই পুরস্কারগুলো ঘোষণা করা হয়। আজ বিশ্ব পরিবেশ দিবস। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতিবছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজ শ্রী মোদী পরিবেশ সংরক্ষণে উৎসাহী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী জানান, এক পৃথিবী এক পরিবার ও এক ভবিষ্যৎ নীতিতে উদ্বুদ্ধ হয়ে ভারত মিশন লাইফের চেতনায় একটি পরিচ্ছন্ন সবুজ এবং সুন্দর পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাবে।
1: हमारी पृथ्वी भारत में जिसे माँ का रूप माना गया है, उसकी रक्षा, उसका संरक्षण, उसका संवर्धन हर पीढ़ी का दायित्व होता है।
2: ये एक शब्द है लाइफ, LIFE, यानी लाइफ स्टाइल फॉर एनवायरमेंट। आज जरूरत है कि हम सभी लोग एक साथ आकर कलेक्टिव पार्टिसिपेशन के साथ लाइफ स्टाइल फॉर एनवायरमेंट यानी लाइफ को एक अभियान की तरह आगे बढ़ाए।
0: কেন্দ্রীয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে প্রকৃতি আমাদের সবচেয়ে বড় সহযোগী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েলও দেশজুড়ে পরিবেশ রক্ষা সবুজায়নের পরিধি বাড়ানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিয়েছেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ বলেন, পরিবেশ কেবল আমাদের অস্তিত্বের ভিত্তিই নয়, বরং একে সুরক্ষিত রাখা ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গেও গতকাল থেকেই শুরু হয়েছে নানা অনুষ্ঠান। এবারের মূল ভাবনা, প্রকৃতি প্রেরণায় জলবায়ু আমাদের ভবিষ্যতের জন্য। সকালে বিধাননগর বাইপাসে নলবনে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী তার ভাষণে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি পাঠ্যসূচিতে পরিবেশ ও বৃক্ষরোপণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে বলে জানান। দেশব্যাপী বিশ্ব পরিবেশ দিবস উদযাপনের অংশ হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা শিলংয়ের গলফ লিঙ্কে মেঘালয় বিজেপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী নাড্ডা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম প্রধান উদ্যোগ এক পেড় মা কে নামের আওতায় দেশজুড়ে এই বৃক্ষরোপণ অভিযান চালানো হচ্ছে। মোহালি ও অমৃতসর জেলার অপরাধমূলক মামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসবাদী এবং মাদক চোরাচালানের বিরুদ্ধে অভিযানে এক আফগান নাগরিক সহ 4 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ। এই ঘটনায় 2 কিশোরকেও আটক করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের কাছ থেকে 5টি পিস্তল, 1 কেজির বিষয় হিরোইন এবং মাদক বিক্রির নগদ 5 লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআ নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাট ও দমন সফর করবেন। সুরাটে তিনি সড়ক, বিদ্যুৎ এবং শিল্পক্ষেত্রের অন্তর্ভুক্ত 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শ্রী মোদী সুরাটে 200 শয্যা বিশিষ্ট একটি ইএসআইসি হাসপাতালেরও উদ্বোধন করবেন, যা বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে আধুনিক মানের স্বাস্থ্যসেবা প্রদান করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সন্ধ্যায় দমন সফর করবেন এবং প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের ডিজিটাল পরিকাঠামোগত যাত্রা এক অনন্য গতি লাভ করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় তিনি বলেন, এয়ার ট্রাঙ্ক সংস্থা ভারতে প্রায় 3 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করে 5 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন ডেটা সেন্টার তৈরি করার পরিকল্পনা করছে। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদ CBSE দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে নম্বর যাচাইয়ের জন্য 7,314টি এবং পুনর্মূল্যায়নের জন্য 63,000-এরও বেশি আবেদন জমা পড়েছে। উত্তরপত্রের স্ক্যান কপির ত্রুটি যাচাই এবং উত্তর পুনর্মূল্যায়নের জন্য CBSE গত মঙ্গলবারই অনলাইন পোর্টাল চালু করে। উল্লেখ্য, গত 13ই মে দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীদের একাংশ প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, লেবানন এবং সমগ্র পশ্চিম এশিয়ায় উত্তেজনা কমানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। হোয়াইট হাউস থেকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, লেবাননে হিংসা কমিয়ে আনার লক্ষ্যে আলোচনার অগ্রগতি হয়েছে। লেবানন বহু বছর ধরে অস্থিরতা ও সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, তবে অবশেষে তারা শান্তি ফিরে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান যে এই বিষয়টি নিয়ে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং এই অঞ্চলের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ট্রাম্প হিজবুল্লাহর সঙ্গে সরাসরি কথা বলার বিষয়টিও নিশ্চিত করেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা

0: অব্যাহত রয়েছে, তবে তিনি জোর দিয়ে বলেন, যে কোনো চুক্তিতে পৌঁছতে হলে ইরানকে স্থায়ীভাবে পারমাণবিক কর্মসূচি বর্জন করতে হবে। হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, পারমাণবিক অস্ত্র প্রসার রোধই মার্কিন প্রশাসনের মূল লক্ষ্য। ওমান, সে দেশের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল মিনা আল ফাহালে ভয়াবহ বিস্ফোরণের পর জাহাজে তেল তোলার কাজ স্থগিত করেছে। এই বিস্ফোরণ একটি ড্রোন হামলার কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে, তবে ওমান কর্তৃপক্ষ সরকারিভাবে কোনো বিবৃতি দেয়নি। উল্লেখ্য, মাস্কাটের কাছে অবস্থিত মিনা আল ফাহাল ওমানের প্রধান অপরিশোধিত তেল রপ্তানি টার্মিনাল। নতুন দিল্লিতে ভারত জিম্বাবুয়ে যৌথ প্রতিরক্ষা কমিটির উদ্বোধনী বৈঠকে গতকাল দুই দেশই দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রকের আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের যুগ্ম সচিব অমিতাভ প্রসাদ এবং জিম্বাবুয়ের স্থায়ী সচিব অ্যারন ড্যানিয়েল টোন্ডে নেপেরা। ধারাবাহিক মূল্যস্ফীতি, দুর্বল রাজস্ব সংগ্রহ, ব্যাংকিং খাতের দুর্বল পরিস্থিতি এবং জ্বালানি দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের অর্থনীতি সমস্যার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ ঢাকায় সতর্কবার্তা জারি করেছে। সিপিডির কার্যনির্বাহী আধিকারিক ফারমিদা খাতুন বলেন, মুদ্রাস্ফীতি বর্তমানে এক উদ্বেগের বিষয়। সিপিডি উল্লেখযোগ্য রাজস্ব ঘাটতি এবং উন্নয়ন প্রকল্পগুলির ধীরগতির দিকেও ইঙ্গিত করেছেন। অনূর্ধ্ব ১৮ পুরুষ এশিয়া কাপ হকি প্রতিযোগিতার সেমিফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। জাপানের কাকামিগাহারা হকি স্টেডিয়ামে খেলা হবে। পুল এ তে 9 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে শেষ করে শেষ চারে জায়গা করে নিয়েছে ভারত। অন্যদিকে প্রতিযোগিতায় ভালো পারফরমেন্স দেখিয়েছে পাকিস্তানও। এই মাসে জয়ী দল ফাইনালে পৌঁছবে, সেখানে তারা জাপান অথবা পুল বি শীর্ষ দলের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া চলতি অর্থবর্ষে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার অপরিবর্তিত রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী 23 জুন 65 জন বিশিষ্ট ব্যক্তিকে পদ্ম সম্মান প্রদান করবেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পরিবেশমন্ত্রী সহ অন্যান্যরা দেশবাসীর উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের সূচনা ও শিলান্যাসের কর্মসূচি নিয়ে আজ গুজরাট ও দমন সফর করবেন। পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকি প্রতিযোগিতা সেমিফাইনালে ভারত পাকিস্তানের মুখোমুখি হবে। খবর এখনকার মতো এ পর্যন্তই, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।
1: সম্প্রচারিত হলো কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলা শহর। এবারের পরিবেশনায় বাংলা আধুনিক গান শিল্পী অমিত কুমার।

tradição

0: अच्छे हम अकेले
1: चल साथ लेने
0: अच्छे हम अकेले
1: चल

এতক্ষণ শুনলেন বিবি ভারতীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

এতক্ষণ শুনলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 7টায় শুনবেন ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:35 শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 ও 7:55 ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:10 শুনবেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলা কথিকা বলবেন প্রদীপ রঞ্জন পাল, 8:30 শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গুলমোহর, 9:00 ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 শুনবেন মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শুনবেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রের, 10:10 শুনবেন কীর্তন, 10:20 ইংরেজি বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:30 শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কৈলাসহর, আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

0: নমস্কার দাদা।
1: নমস্কার
0: দাদা, আমরা এখন কোন জায়গাতে আছি?
1: এটা ভটের বাজার রাঙ্গিছড়া গ্রাম।
0: আর আপনার নামটা কি তখন?
1: আমার নাম শ্রী নারায়ণ মালাকার।
0: আপনি তো মোটামুটি এই গ্রামেরই?
1: গ্রামেরই বাসিন্দা আমি।
0: মানে দীর্ঘ বছর ধরে এখানেই আছেন?
1: হ্যাঁ, আমার জন্মমাটি এটা।
0: আচ্ছা আচ্ছা, তো মোটামুটি খেত কৃষির লোকও জড়িত আছেন?
1: হ্যাঁ আছি আছি।
0: তো আমি দেখলাম আপনার এখানে আইয়া, আপনার এটা কি তো মদন খুঁজুনি?
1: মদন করছো? এটার চাষ আমি আজকে কয়েক বছর যাবত আমি করি।
0: আচ্ছা, তো এই যে মদন কচুটা আপনার লাগাইছিল হবে?
1: এটা লাগাইছি ওই তো মাঘ মাসের প্রথম দিকে।
0: মোটামুটি ওইতে তো বুঝে 5-6 মাস লাগে? জানো,
1: 8 মাস ম্যাক্সিমাম লাগে।
0: 8 মাস লাগে? আচ্ছা, এটা থেকে তো আর কোন লতা বার হইছে না? বুঝে না,
1: বাই রইব, লতাই দইল মেন, লতা দিব, এরপরে যাইয়া আমার কচুর মুড়া হইব।
0: আচ্ছা,
1: লতার পরে যাইয়া মুড়া হইব। 8 মাস পূর্ণ হয়ে গেলে মোটামুটি মুড়াটা হয়ে যাইব।
0: আচ্ছা, তখন এর আগে আপনার লতাই?
1: লতা হইব, অক্ষণ তো বর্তমান সময়ে লতা বাই রইছে।
0: আচ্ছা, তো এটা কি আপনি বিক্রি টিক্রি করতে পারবেন?
1: ওই তো বাজারে বিক্রি করি।
0: আচ্ছা, মোটামুটি মানে প্রত্যেক দিনই তোলা লাগে না?
1: প্রত্যেক দিন না, 2-3 দিন গ্যাপ দিয়া দিয়া উঠানি লাগে আর।
0: উঠানি লাগে?
1: হ্যাঁ হ্যাঁ।
0: মোটামুটি এখানে কতটুকু গাছ আছে?
1: গাছ আছে প্রায় 1400-1500
0: গাছ আছে। আচ্ছা, আর এখানে জায়গা কতটুকু জায়গার মধ্যে আপনি লাগাইছেন?
1: জায়গা ওই 10 শতক।
0: 10 শতক? আচ্ছা, তো এই যে আপনার যে এই যে খসুটা যে আপনার লাগালা, তারও তো একটা কারণ আছে। কেন আপনি খসুটা লাগাইছেন, মদন খসুটা লাগাইরা?
1: বিশেষ করে আমরা তো কৃষক, কৃষির উপরেই আমরা মোটামুটি নির্ভরশীল। যেমন বিশেষ করে বর্ষার সবজি, আমার যে সারা বিশটা যেটা আছে এটার মধ্যে অন্য সবজিগুলা বর্ষার সময় খুব একটা সুবিধা বা লয়
0: না। মানে নিচা জায়গা দেখি?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখিয়ে আমি কসুকে একটাই মানে সবচেয়ে মোটামুটি ভালো হয়। কমল ফুটটাকে আনছিলাম, লতা আনছিলাম।
0: আচ্ছা,
1: 2 মুটা লতা আনছিলাম, আনিয়া লতা দিয়েই সারা করছি, করিয়া এরপর তাকে ওই আমি
0: খাইছি না,
1: খাইছি লতাটা নিচ দিকটা খাইছি শুধু। এটা সারাটা হইব, লতার যে আগাটা আছে এটা একটা সারা হইব। ওখান 100টা যদি লতা হয় 100টা সারা হইব, বা 10টা লতা দিয়া 10টা গাছ করলে পরে যখন লতা বাই রইব, যতটা লতা আমি লতাটি না উঠাইলে আমার এটি সবটি সারা হইব,
0: সবটি সারা হইব।
1: হ্যাঁ,
0: তো এইটাতে আপনার সার কিটা প্রয়োগ করতে লাগে নি?
1: সার বিশেষ করে লাগবো, সার লাগবো, কীটনাশক ঔষধ লাগবো। বিশেষ করে যেমন জঙ্গলের কচু যেটা, জঙ্গলে কচু যেটারে আমরা কই, এটা অনেক সময় খাদ যায়, দেখি এটা ফুকা কাটে না বা খাইতো নাই, আর এটা তো খাদ যাইতো নাই। এই কচুটা ফুকে কাটবো, যেমন কার্কুল আছে, কার্কুলের পাতাটা খুব বেশি ফুকে খাটে, খাটিয়া একবারে সাদা করিলে, ঠিক এটার মতো ওই কচুর পাতাটিও খাটিয়া সাদা করিলাই, পাতার খস খাইলাই।
0: আচ্ছা,
1: এটা ওই সপ্তাহ কমসে কম একদিন আমরা ওই কীটনাশক ঔষধ দিতে।
0: অনেক সময় একটা ধারণা আসে না যে কচুতে হয়তো কিবা মানে পোকা মাকড়ের মানে উপদ্রবটা কম
1: হয়, তুলনামূলক ভাবে নাই মানে কম আছে। যেমন অন্য সবজি এটার থাকে, যেমন বিশেষ করে রামাইশ, রামাইশে কমসে কম সপ্তাহে 2 দিন, বা কার্কুল আছে এটার মধ্যেও সপ্তাহে 1-2 দিন
0: স্প্রে করা লাগবে।
1: হ্যাঁ লাগবই। হ্যাঁ, ওইরকম কতগুলা সবজি, যেমন বেগুন আছে, এই যে বর্ষার যে বেগুন গুলা ইটির মধ্যে সপ্তাহে 2 দিন ঔষধ দিতে লাগে, আর না বেগুন পাওয়া যাইত না। পাতা কাটবো, গাছ কাটবো, তারপরে বেগুন কাটবো, বেগুনের সৌন্দর্য নষ্ট হয়ে
0: যাবে।
1: যেমন জিঙ্গা আছে, ওই যে আমরা মাছি বলার মতো একটা বলা কই, মাছি বলা কই, যেমন আমার জিঙ্গা বাই রইছে, ঠিক জিঙ্গার কষ্টটা মাছি বলায় খাইব, জিঙ্গাটার যদি মিডিলে বইয়া খাইলাই কষ্টটা খাইলাই,
0: বাড়তেও
1: নাই আর ওই তেড়া হইয়া যাইব, আর ওই জায়গাটাতে ফসা ধরবো,
0: ফসা ধরবো। তো মানে সেই একটা কারণে আপনি বর্ষাতে বিশেষ করিয়া
1: এই কচুটাই আমি ফলাই,
0: কচু ফলাই। আমি কত বছর ধরে ফলাই এটা?
1: 15 বছর।
0: 15 বছর?
1: হ্যাঁ হ্যাঁ।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান।

0: তবে জায়গাটা চেঞ্জ করি করি, যেমন খুব বেশি হইলে তিন বছর একই জায়গা ফলবো, এরপরে আমি বিচরাটা পাল্টাইমু,
1: পাল্টাইতে অবশ্যই লাগবে।
0: হ্যাঁ, এটার মধ্যে অন্য ফসল করমু এক দুই বছর করিয়া পরে যাইয়া আমি এটার মধ্যে আরবার করমু।
1: আমরা
0: যেমন কৃষ্ণ কচু আমরা কই, কালো একটা কচু আছে বাড়িয়ে গড়ে থাকে পলে খাদ যাইত না, খাইতে খুব স্বাদ, ঠিক ইটার ডোগাটা ওই রকম।
1: যেহেতু এটার মুড়াটা আপনার মানে সুলকায় না, তো এটাও তো সুলকায়
0: না না না না, এটাও খাইতে স্বাদ। যেমন শাক করিয়া খান বা তরকারি করিয়া খান বা গেটের মধ্যে দেন, যেমন বিশেষ করে দুর্গাপূজার সময় আমার কয়েকটা অর্ডার থাকে, এরা ওই কচু নিব আইয়া বাড়ির থাকি কয়েকটা পূজা মণ্ডপে, কচুর শুধু মুড়াটি নিত নাই ডোগাটিও নিব, তারারে ওই দেখিয়া দেওয়ার লাগে আর কি। যেমন যেটা ডুগাটি একটু বেশি আছে বা সৌন্দর্য যেটা সুন্দর, ওইটাই আমি উঠাইয়া দিই।
1: তো আর মোটামুটি তো আপনার ওই সাত আট মাসে গিয়ে তো আপনার ওই পূজার সময়টাই আইব।
0: হ্যাঁ আইব আইব।
1: এখন পর্যন্ত তো মোটামুটি আপনার যদি মুড়া যদি ব্যস্ত আনতে তো আরো দেরি লাগবো,
0: দেরি হইব, এটা তো ম্যাচুয়েড না হইলে বেচা হইত না, কারণ টাকা কম পাওয়া যাইব।
1: আর ওই ইত্তে বছরে আপনি লতা বিক্রি?
0: হ্যাঁ, অক্ষণ বর্তমানে আমি লতা বিক্রি করি বা নিজেও খাই বা পাড়া প্রতিবেশীরাও
1: দিতে
0: পারে।
1: সার কিটা প্রয়োগ করছেন?
0: সার বর্তমানে এটা চাষের সময় আমি গোবর সার দিয়া চাষ করছি, এরপরে যেমন কিছু সুপার ফসফেট ইডিউলো চাষের লোকে, তারপরে কিছু পটাশ ইউরিয়া সার, ইউরিয়া গাছটা একটু বাড়াইলো, পটাশে গাছটারে একটু শক্ত রাখলো, যেমন আজকে বাতাস দিলে বা তুফান দিলে আমার গাছটা খাইতুইয়া পড়লো না। এও যদি খুব একটা লম্বা হইয়া যায় গাছ, তাইলে গাছের লগে বাঁশের খুঁটি দিতে
1: লাগবে।
0: হ্যাঁ হ্যাঁ, আর নয় তো গাছটা কাইতুইয়া পড়ে যাইব, কচুটা তেড়া বেখা হইয়া যাইব, নষ্ট হইব।
1: তো আগেও তো আপনি করছেন, মোটামুটি আপনার এই কচু কতখান বড় হয়েছে?
0: কচু বড় হয়েছে বলতে দুই হাত তো কমসে কম, দুই হাত কচু হয়েছে, এরপরে গাছ
1: গাছ।
0: হ্যাঁ, মানে মাথার সমান পাঁচ ছয় ফুট পর্যন্ত হয়ে গেছে। কি সব বছর তো আর সমান
1: হয় না?
0: না,
1: মানে ওখান পর্যন্ত আপনি দুই হাতের মতো পাইছেন আপনি?
0: হ্যাঁ দুই হাত দুই হাত আমি কচু পাইছি।
1: আচ্ছা, বহুত বড় বড় হয়েছে। আর এমনি বেড়ে আপনার কতটুকু হয়েছে, কত বড় সাইজ?
0: বেড়ে বলতে কতটুকু কইতাম ও ফুটখানেক।
1: বর্তমানে
0: লাগতো না, এখন শুধু আমি ঔষধ স্প্রে করবো এটাই।
1: বা এই যে আপনার যে বৃষ্টিটা যে হইতেছে,
0: বৃষ্টি
1: আপনার কোন ক্ষতি হইতেছে?
0: ক্ষতি হইতেছে না বলতে, আমি তো ওই যে মুখে খাই যেইভাবে করে, যেমন আলু খাই যেইভাবে করে, আমরা কুদাল দিয়ে এটারে মাটি দিতে লাগে, এটার গুড়ার জল জমতে পারত না, ঠিক এই কচুটা, এটা তো শুকনার কচু, ঠিক সেইভাবে আমার মাটি দিয়ে রাখতে লাগবো। যেমন আজকে বৃষ্টির জলটা জমায় তৈল না বাইরিয়া গেল কি, আর যদি বৃষ্টির জলটা জমায় হয় তাইলে আমার কচুটা হয়তো পচি যাইব বা নষ্টই যাব কিয়া, কারণ এটা মদন কচু, এটা বিশেষ করে শুকনার
1: শুকনা।
0: হ্যাঁ শুকনার কচু, আর জলের যেটা হিটা তৈল হিটার মধ্যে জল এক সময় না, কচুটা যদি এক সময় প্লাড আইল ডুবি গেল
1: দেশি নকিবা জলের মধ্যে আমরা ওই যে ইয়েটা ফারাইয়া আপনার যে এখান থেকে রেড ক্রসের যে একটা ইয়ে আছিল এর ডাইন দিকে যাচ্ছেন একটা লোকে করছে ওই ক্ষেতের মধ্যে কিন্তু।
0: আচ্ছা, বিশেষ করে যেমন আমরা কৈলাসহর এসডিএম অফিসটা আছে এর ফুপ সাইড, এটারে কাছের ঘাট কয় দক্ষিণ কাছের ঘাট, এখানে কিছু কচু ক্ষেত হয়, এখানে সম্পূর্ণ শহরের সার জল যাইয়া এখানে
1: কিছু,
0: হ্যাঁ সব নোংরা জল এখানে যাইয়া পড়ে, এখানে সারের কোনো অভাব নাই, অথচ সব সময় জল থাকে প্যাক থাকে। এইটা হইল জলের কচুটা, বিশেষ করে প্যাক যত বেশি থাকবো এত এই কচুটা বাড়বো, এটা নিচে দিয়েও ডাববো উপরে দিয়েও উঠবো,
1: লতাও হতো
0: লতা হইব। হ্যাঁ,
1: আমি আপনার ওইখানে দেখছি একজনে লাগাইছে, ওই যে আপনার হসপিটালের পরে একটু গিয়েই হাতে ডাইন দিকে,
0: আছে
1: ওইখানে ওই দেখলাম ওই ক্ষেত্রে।

0: যে জল বলে দেখলাম মানে মানে আপনার মদন কচু নাই
1: না, এটা তো জলের কচু যেটা
0: ওইটাই আপনার ইয়ে করছে। তো মোটামুটি এখন আর আপনার আর কিচ্ছু জল আসুন
1: কখন বর্তমানে আর কিচ্ছু লাগতো না, ওই তো কয়েকদিন পরে সপ্তাহে একদিন আমি ঔষধ দিব।
0: কিটা ঔষধ দিবা?
1: ঔষধ যেমন নাগরাজ আছে বা এটা অনেক সময় ঔষধের দোকানে কইয়া ঔষধ আনি কচুর কন্ডিশন কইয়া।
0: তো অনেক সময় আমরা আমরা যে রেডিওতে আমরা অনুষ্ঠানে আমরা অনেক সময় কৃষিবাবু যারা আছেন তারা হইন কিন্তু যে গরুর সেনার মধ্যে হ্যাঁ আপনার জল মিশাইয়া হ্যাঁ এটা দিলেও কিন্তু ফুকা মাখার।
1: আচ্ছা, শুধু গরুর সেনা না, গরুর সেনার মধ্যে এটা আমরাও দিছি। গরুর সেনাটারে যেমন এক লিটার যদি গরুর সেনা হয় তাইলে ম্যাক্সিমাম দশ লিটার জল মিশাইতে
0: লাগবে।
1: তারপরে যেমন আছে আজকে যেমন আমরা খাওয়ার নিম নিম পাতাটা ইটার অনেক সময় পাতা কসলাইয়া ইটার রস সাদা পাতা জলে ভিজাইয়া ইটি দিলেও কাজ করে।
0: রাসায়নিক আপনার যে কীটনাশক দিলা
1: ক্ষতি
0: করে, অনেক
1: ক্ষতি করবো।
0: যেমন ধরেন আমি বিশেষত না এই কিছুদিন আগে আপনার ইয়ে আনছিলাম মিষ্টি আলু, এই মিষ্টি আলুটা সিদ্ধ দেওয়ার পরে এমন একটা বিশ্রী একটা গন্ধ বার হয়েছে
1: সারের।
0: হ্যাঁ, তারপর বিশেষ মতন আমি এটা একটু ভাঙ্গে একটু মুখে দিছি, জাস্ট খালি লাগাইছি জিভে তিতার মতো মারছে।
1: মারবো, ওই তো সারের ইয়েটা পরিমাণ তাকে বেশি হইয়া গেছে, ওই কারণেই ফসলটা তিতা হয়ে গেছে।
0: মানে কি পরিমাণ সে
1: সার বা কীটনাশকের
0: দিছে সে?
1: হ্যাঁ, মানে হিসাব তাকে বেশি
0: পড়ছে, বেশি পড়ছে।
1: হ্যাঁ, আমরা তো এমন হিসাব করিয়া দিমু আর কি, যেমন আমরা ফসল খাইতে সুস্বাদু থাকবো, স্বাদ নষ্ট হইত নাই বা নিজেরও ক্ষতিটা কম হইব। কারণ হিসাব তাকে বেশি দিলে পরে শরীরের ক্ষতি আছে, তারপরে স্বাদের মধ্যেও বেশ কম এটা স্বাদ নষ্ট।
0: রাসায়নিক সার তো আপনি যদি যতই প্রয়োগ করেন না করেন, এবার যদি মনে হয় পাঁচ সাজি দিন পরে দেখা যাবে আগামী বছর দশ সাজি দল।
1: হ্যাঁ, লাগবো, এটা বাড়াইতে লাগবে,
0: বাড়াইতে
1: আপনার আমার ফসল হইতো নাই। বর্তমানে আজকে পাঁচ সাত বছর যাবৎ ধান খেত আর করি না, ওই বাস্তু ক্ষেত্রটা। কারণ ধান খেত করতে গেলে এখানে খায় খাটুনি বেশি, প্লাস আমার হালের বলদ লাগবো, তারপরে যেমন বিশেষ করি অক্ষণ বর্তমানে আমি কৃষি ক্ষেত আরম্ভ করলাম, ধান ক্ষেত। আজকে আমার পরিবারে একজন বা দুইজন মানুষ, আমি কুলাইতে পারি না। আমি যদি মনে করি দুইটা খামলা লইতাম কিন্তু খামলাটি আইয়ে না, কারণ এরা অন্য কাজে ব্যস্ত, কৃষি কাজ করতে না নাই খাদার মধ্যে কাজ করবো। রেশনও চাউল পাওয়া
0: যায়
1: কম দামে, যেমন বিশেষ করি ওই তো পঁয়ত্রিশ কেজি যেটা দেয় এটারে অন্তর্দয় হয়, বা আরেকটা কিতা জানি আছে এটাও ফ্রি দিতে আছে।
0: বাবার বিপিএল হইলে আবার রেটও
1: রেটও কম,
0: দুইটা আনা তিনটা জানি।
1: হ্যাঁ হ্যাঁ, ওইরকম ওই
0: এই একটা কারণে।
1: যেমন বিশেষ করি আগে মানুষে ওই রেশনে যেটা চাউল দিত এটা শুধু সব দেই প্রত্যেকের ক্ষেত্রে এটা শুধু টাকার চাউল দিত। আচ্ছা, অক্ষণে সরকার এমন চিন্তা করছে যে কয়েকটা ইয়ে আর কি, যেমন ওই ডব কিতা কিতি আছে অন্তর্দয় এটি সব ওই ফ্রি দেয়। হ্যাঁ, দেওয়াতে মানুষে ওই আউশ খেতিটা করে না, একটাই ফসল করে এখন,
0: শুধু
1: সাইলটা করে।
0: অথচ আউশটা যদি করতে থাকে কিন্তু উঠে যায়, কিন্তু
1: উঠে উঠে
0: এবং সময়ও বেশি
1: না, ওই তো এটা সময় আড়াই মাস তিন মাস।
0: হ্যাঁ,
1: ওই সিজনে তার এটা আউশ খেতটা উঠাই যায়, এরপরে সে সাইল খেত করতে পারে
0: আরামসে করতে পারে।
1: তবে ওখানের সিস্টেম আরেক রকম, ওখন কিন্তু এক ফসলেই দুই ফসলের দান, আগে দেশি দান আছিল এটার ফসলটা কম হইতো।
0: ঠিক আছে, এখন তো আপনার ইয়ে দান হয়েছে হাইব্রিড দান যেটা হয়
1: অধিক ফসল,
0: অধিক ফসল হয়। এখন শ্রী পদ্ধতিতে করলে তো আপনার ফসলও বেশি
1: বেশি,
0: আপনার আলিও কম লাগে,
1: আলিও কম লাগে। হ্যাঁ, শুধু ওই খাটনিটাই,
0: খাটনিটা একটু একটু লাগে।
1: হ্যাঁ,
0: তাহলে আগে চেষ্টা নেই, এখন তো এক কেজি আপনার একখানি জায়গা যায়।
1: হ্যাঁ, এছাড়া ওখানে অত্যাধুনিক মেশিন বাইর করছে রুয়া লাগানোর মেশিন পর্যন্ত।

0: যদিও আমরা এখানে কখনো আইসে না,
1: আমি কতজনের সাথে আলাপ করছি যে একটা ওই ধান লাগানির মেশিন আইছে, মেশিনটা দেখো ইটারে কাজে লাগাইতে পারি, কয় না না এটা তো ওই একটা একটা করে রুয়া লাগাইব, একসাথে তিন আট জায়গা একবারে লইয়া যায় রুয়া লাগাইয়া, কিন্তু একটা একটা
0: করিয়া
1: একটা একটা, কিন্তু এমনি আমরা যে হাতে যেটা করি এটা মেশিন থাকি আরো ভালো, একটু সময় বেশি নিব আর কি, তফাত ইগা নেই।
0: হ্যাঁ, মেশিনে আপনার করলে ব্যাপার হয়েছে কিটা
1: তারার লাগে এটার সুবিধা,
0: এইটাই। আর আপনার এখানে দেখা যায় আপনার জায়গার লগে আরেকজনের জায়গা, আপনার এখানে এককানি এককানির মধ্যে দেখা যায় আরেকজনের জায়গা, তো এটা তো আপনার ওই তো নাই, এটা একটা একটা অসুবিধা। যাই হোক, ফসল আপনার এই পদ্ধতিতে খরায় সেই পদ্ধতিতে খরায় ফসলও বাড়ছে, আপনার বীজও আপনার কম লাগে,
1: কম লাগে,
0: তো এখন আর করিনি না
1: না অন্য কাজে কর্মে ব্যস্ত দেখি আমি ওই ফসল টসল যেমন শুকনা সিজনে বাস্তু ক্ষেত, আলু বেগুন টমেটো মূলা মরিচ
0: গত আপনার লাগাইছি,
1: হ্যাঁ সবকিছুই লাগাইছি,
0: লাগাইছে
1: আগে দিলে সবচেয়ে ভালো হয়। যেমন আমি আজকে আলু ক্ষেত করলাম, আমার একটা সন্দেহ আছে না যে এইবার ঠান্ডাটা বেশি পড়বো বা কুয়াশাটা বেশি পড়বো, এইবার দশা উইবই, আমি যদি এই দশা ধরার আগে যদি আমি ঔষধটা প্রয়োগ করি আমার এটা ঠিক থাকবো,
0: হ্যাঁ
1: কোনো কাজ হইত না, কাজে লাগতো না, এটাই
0: এটাই মানে আগেই আপনার। হ্যাঁ
1: হ্যাঁ
0: যাই হোক, দাদার লোক অনেকক্ষণ আলাপ করলাম, ক্ষেত কৃষি সম্পর্কে জানলাম, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো যাতে দিন দিন যাতে আরো উন্নতি হয়
1: অবশ্যই
0: আমরা এটা চাইব।
1: আচ্ছা
0: নমস্কার,
1: নমস্কার নমস্কার।
2: আগামী 7ই জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া আংশিক মেঘলা এবং 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 34-35 ডিগ্রি এবং 25-26 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 6 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 95 এবং 50% থাকতে পারে। এই পরিস্থিতিতে আমরার করণীয় কাজ, অতিরিক্ত গরম আবহাওয়া গাছের শালক সংশ্লেষ প্রক্রিয়াকে প্রভাবিত করে বৃদ্ধি ব্যাহত করে, অধিক আর্দ্রতা পাউডারি মিলডিও রাস্ট এবং ব্লাইটের মতো ছত্রাকজনিত রোগের অনুকূল পরিস্থিতি তৈরি করে, জাপপোকা এবং সাদা মাছির মতো কীটপতঙ্গ আর্দ্র জলবায়ুতে বংশবৃদ্ধি করতে পারে, অতিরিক্ত গরম ফুলের বিকাশ এবং পরাগায়নকে প্রভাবিত করতে পারে, যার ফলে বিশেষ করিয়া শাকসবজিতে ফল ও বীজের উৎপাদন কমিয়া যাওয়ার সম্ভাবনা, গরম আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীর অস্বস্তির কারণ হইতে পারে, যার ফলে খাদ্য গ্রহণ বৃদ্ধির হার, দুধ উৎপাদন প্রজনন ক্ষমতা সার্বিক কর্মক্ষমতা কমে যেতে গিয়া পারে, অতিরিক্ত গরম আবহাওয়ায় ডিম উৎপাদন এবং ডিমের গুণমানও কমতে পারে। বিগত কয়েকদিন ধরিয়া বৃষ্টিপাত না থাকার কারণে জমির অবস্থা বিশেষ করিয়া জমির তসের পরিমাণ স্বাভাবিক হইয়া আইছে, তবে গরম এবং আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা থাকায় জমি যাতে দ্রুত তস না হারায় এর লাগিয়া

মালচিংয়ের ব্যবস্থা করা দরকার। গরম আবহাওয়ায় গবাদি প্রাণীর গোয়ালে বান্দিয়া রাখাই বালা। গরম এবং আর্দ্র আবহাওয়া গবাদি প্রাণীর লাগিয়া অস্বস্তির কারণ। আমরা লক্ষ্য করি আপনারা অনেকেই গবাদি পশু ছাড়ি দিন, তারা গাছের নিচে আশ্রয় নেয়। আবার কেউ কেউ সেই গবাদি পশুরে ঠাটা রৈদর মাঝে ডিগড়া দিয়া রাখি দেন, গরুয়ে আশফাস করে এবং ছুটাছুটি অনেক সময় করতে থাকে একটু ছায়াল লাগিয়া। এই কাজ আপনি করবানা। গোয়ালে স্বাভাবিক বাতাস চলাচলের ব্যবস্থা রাখতে হইব, পরিষ্কার জল খাইতে দেওয়া লাগব, গোয়ালের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা একান্ত দরকার। গবাদি প্রাণীর দেহে বর্তমান আবহাওয়ায় পরজীবীর আক্রমণে যথেষ্ট সম্ভাবনা। আক্রমণ নিয়ন্ত্রণে বুটক্স 2 মিলিলিটার প্রতি লিটার জলে গুলিয়া গোয়াল ঘরে স্প্রে করতে হইব। ধান যারা চাষ করবা তখন কিন্তু মূল জমিত লাগানির সময় হয়ে গেছে গিয়া। অল্প বয়সে স্বাস্থ্যকর চারা রোপণ করতে হইব, প্রতিস্থাপনের লাগিয়া উপযুক্ত ব্যবস্থাদি গ্রহণ করতে হইব। চারা তোলার সময় আমরা সাবধানে তুলমু এবং মূল জমিতে লাগাইমু। এসআরআই পদ্ধতিতে দ্বারা ধান চাষ করবা আপনারা তো জানেনও কিভাবে করতে লাগে। ক্ষেতের আশপাশে যদি সারাটা আপনারা করি লাইন তাইলে সবচেয়ে সুবিধা, নাইলে একটা ডালা বা বড় কোন পাত্রের মধ্যে কিন্তু আপনারা সারাটি তুলিয়া লইয়া যিবা। জমির আগাছা পরিষ্কার করার লাগিয়া বর্গাকারে চারা রোপণ করবা। এক আইল তেকিয়া আরো কাইলোর দূরত্ব এবং গাছ তেকিয়া গাছের সঠিক দূরত্ব রাখতে হইব। এক জায়গায় 2 থেকে 3টার বেশি চারা লাগানির প্রয়োজন নাই। মে মাস তাকিয়া আগস্ট মাস লেবু জাতীয় গাছের কাটিং লাগানি সবচেয়ে উপযুক্ত সময়। বৃষ্টি মরশুম শুরু হওয়ার আগে যে সমস্ত জমিতে লেবু জাতীয় গাছ লাগানি হইব আপনারা এই জায়গার মাঝে 0.5 বর্গমিটার গর্ত 3 মিটার ব্যবধানে করিয়া নিতে পারেন। চারা লাগানির আগে মাটি এবং সার সমানুপাতে মিশাইয়া কিছুদিন রাখিয়া দিতে হইব। এই সময় মুরগির রানী ক্ষেত রোগের টিকাকরণ একান্ত প্রয়োজন। তবে এই টিকাকরণ অবশ্যই প্রাণী চিকিৎসকের উপস্থিতিতে আপনারা করাইবা। বর্তমান আবহাওয়ায় মুরগির দেহে বিভিন্ন রকমের ভাইরাসজনিত রোগের প্রকোপ দেখা দিতে পারে। মুরগির ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হইব, টাটকা এবং পরিষ্কার খাবার খাইতে দিতে হইব। বর্তমান আবহাওয়ায় শুকরের দেহে ব্যাকটেরিয়া জনিত ডায়রিয়ার প্রকোপ দেখা দিতে পারে। তাপমাত্রার ও খাদ্যের হঠাৎ পরিবর্তন এই রোগের লাগিয়া অনেকটাই দায়ী। প্রাণী চিকিৎসকের পরামর্শ মতো ঔষধ খাইতে দেওয়া প্রয়োজন। সবার প্রতি অনুরোধ, আপনারা বা আমরা যারা সকাল সন্ধ্যা জমির মধ্যে কাজ করিয়ার খেয়াল রাখবা, রৌদ্র ওঠার আগে যতটুক ফারা যায় কাজ করিয়া নেওয়ার লাগিয়া। দুপুরের রৌদ্রে কোন অবস্থাতে নিজে মাঠের মধ্যে কাজ করবা না, ছায়ার মধ্যে যে কাজগুলি করা যায় এই কাজ আপনারা করবা। রৌদ্র যখন একটু জিম খাইব এরপরে গিয়া মাঠে আমরা কাজ করতাম পারব। যারা আউশ ধান লাগাইবা মনস্থ করছেন আপনারা কিন্তু অবশ্যই এসআরআই পদ্ধতিতে যদি করেন তাইলে অনেকটাই লাভের সম্ভাবনা আছে। অনেক জায়গাত লাগানি শেষ, কারণ ওই জায়গার আউশ তুলিয়া তারা রবি মরশুমের বিভিন্ন ফসল চাষের লাগিয়া জমি তৈরি করবা। সঙ্গে রবি মরশুমের ফসলটাতে আগুয়ান তারা বাজার নিতে পারেন, এর লাগিয়া তারা ওহনো আউশ ধান লাগাইলেছেন। খেয়াল রাখবা আপনার গবাদি প্রাণীর দিকে এবং খেয়াল রাখবা আপনার বাড়ির সবার দিকে। প্রয়োজন ছাড়া প্রখর রৌদ্রের মধ্যে বাড়ির তাকিয়া বাইরইবা না কাজ ছাড়া। লক্ষ্য রাখবা পর্যাপ্ত পরিমাণে জল খাইতা, সঙ্গে লেবুর শরবত কিন্তু আপনারা পানীয় হিসাবে গ্রহণ করতে পারেন।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আইজ আবারও আসরে আইলাম। আইজ আসরে একজন দাদা বাবুরে আমরা আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবু, তে আপনার পরিচয় এখান আপনার নিজের মুখেই শুনি।
1: আমি ডাক্তার কৃষ্ণ নাগ চৌধুরী, প্রাক্তন ডেপুটি ডিরেক্টর প্রাণী সম্পদ বিকাশ দপ্তর ধর্মনগর থেকে এসেছি।
0: আচ্ছা, তে আমরা আসরে আপনার উপস্থিতি আমরা এটারে খুব সুন্দর করিয়া গ্রহণ করিয়ার, তো আপনার মূল্যবান মানে আলোচনা আমরা শুনতে চাইলাম। তো আজ কি তার উপরে আলোচনা করবা দাদাবাবু? হইছেন
1: বর্তমানে যে আবহাওয়া এবং সেই গ্রীষ্ম বা বর্ষাকালে খুব ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হলে তখন নূতন যে ঘাস বা নূতন অনেক গাছ, সেটা বন্য হোক বা মানুষের বাড়ি ঘরে হোক বা কৃষিক্ষেতে হোক, সেইগুলো অনেকগুলো জন্মায় বা বৃদ্ধি পায়। হওয়ার ফলে তার মধ্যে যে বিভিন্ন ধরনের কনস্টিটিউয়েন্টস থাকে, সেটা কেমিক্যালস থাকে, ভিটামিন মিনারেলস বা প্রোটিন থাকে, সব কিছু মিলিয়ে এইগুলো যখন গবাদি পশু খায়, খাওয়ার ফলে তার পেটের বিভিন্ন ধরনের সমস্যা খুব বেশি হচ্ছে, আমি গত প্রায় এক মাস থেকে দেখছি। এবং সেই সমস্যাজনিত কারণে মানুষের যে গোপালন বা পশুপালনের ক্ষেত্রে অর্থনৈতিক দিকটা অনেক ক্ষেত্রেই সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। শুধু তাই নয়, সেটা তো দুধের প্রোডাকশন, সেই প্রোডাকশন তো কমেই। যেমন প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, সেই দপ্তরের দায়িত্ব রয়েছে ত্রিপুরা সরকারের যে দুধ, মাংস এবং ডিমে রাজ্যকে স্বয়ংভর করে তোলা, পরিপূর্ণ, যাতে মানুষের যতটুকু চাহিদা দৈনন্দিন সেটা যাতে পূরণ করতে পারে। কারণ মানুষের শারীরিক, মানসিক, আত্মিক বিকাশ সেগুলো নির্ভর করছে যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এই পাঁচটা খাদ্যের উপরই নির্ভর করছে। সেই সবগুলো আসছে আমাদের যে গবাদি পশুর মাধ্যমে আমরা পেয়ে থাকি। বিশেষ করে গবাদি পশু আর ডিমটা আসে হাঁস বা মুরগ থেকে। যাই হোক, সেই সবগুলো হচ্ছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অঙ্গীকারবদ্ধতা এবং দায়িত্ববদ্ধতা, এবং ত্রিপুরা রাজ্য সরকারের যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, সে অঙ্গীকারবদ্ধ মানুষের এই ঘাটতি পূরণের জন্য। কাজে সেই জায়গাতে যখন সেই গবাদি পশু হোক বা হাঁস মুরগ হোক বা শুকর পালনের ক্ষেত্রে, শুকরের মাংস যে সেই মাংসটা অনেক বেশি লাভজনক বিক্রি করলে পরে শুকর পালনটা, সেই জন্য শুকরকে বলা হয় যেমন চলমান ব্যাংক। সেটার থেকে তার আয়টা যে পারিবারিক হোক বা পারিপার্শ্বিক হোক, সেটা অনেক বেশি অর্থনৈতিক বুনিয়াদ গঠনে বিভিন্নভাবে সাহায্য করে থাকে। এবং ধরুন যে দেশীয় প্রজাতির শুকর হোক, মুরগ হোক, হাঁস বা গবাদি পশু, সেইগুলোর যে উৎপাদন ক্ষমতা, যার উপর নির্ভর করছে দুধ, মাংস এবং ডিমের ঘাটতি পূরণ করা ত্রিপুরাবাসীর জন্য, সেইগুলো দেশীয় প্রজাতির পশুপালনের মাধ্যমে এটা চার ভাগের এক ভাগ অন্তত হয়, যেইগুলো উন্নত প্রজাতির যদি গাভী হোক বা গোপালন হোক বা মুরগ হোক, হাঁস, শুকর হোক, সেগুলোর থেকে অন্তত চার গুণ বেশি উৎপাদন পাওয়া যায়। কম সময়ে বা একই সময়ে চার গুণ বেশি বৃদ্ধি হয় যদি উন্নত

0: জাতির পশুপালন হয়। সেজন্য দেখবেন আমরা যখন প্রায় 40-45 বছর আগে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে চাকরিতে ঢুকেছি, তখন দপ্তরের নাম ছিল যে ভেটেনারি সার্ভিসেস অ্যান্ড অ্যানিমেল হাজবেন্ড্রি, মানে পশু চিকিৎসা এবং পশুপালন দপ্তর। সেটাকে ত্রিপুরা সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে একসঙ্গে প্রথম পরিবর্তন করে করলো যে না, এটা হবে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। কেন? কারণই হচ্ছে এই যে আগের দিনে যে দেশীয় গরু, ছাগল, শুকর, মুরগ বা হাঁস, সেইগুলোর যে উৎপাদন ক্ষমতা সেগুলো মানুষ বেশিরভাগ পালন করত, যে আগে কৃষির থেকে আয়টা করত বেশি, এইগুলো সাবসিডিয়ারি একটা ইনকামের মতো থাকতো, পাশাপাশি ঠিক ইনকাম হিসাবে মানুষ নিত না,
1: গৃহপালিত
0: পশু। হ্যাঁ, একটু মূল হচ্ছে গৃহপালিত, যেগুলো পালন করলাম আমরা অভ্যস্ত, সেই অভ্যস্ত সংস্কারটাকে বজায় রাখা। কিন্তু গভর্নমেন্ট বা ভারত সরকার ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চের মাধ্যমে দেখেছে যে প্রাণী সম্পদের ভূমিকা অর্থনৈতিক উন্নয়নে অপরিসীম, এবং খুব কম জায়গার মধ্যে থেকে, ধরুন কৃষিকাজ, কৃষির জন্য অনেক জমির প্রয়োজন, দিন দিন জমিটা কমে যাচ্ছে, পপুলেশন বাড়ছে, নতুন নতুন বাড়িঘর হচ্ছে, কিন্তু খুব কম জায়গার মধ্যে পশুপালন করা যায় যে কোনোভাবে ইন্টেন্সিভ ওয়েতে যখন পালন করা হয়। একটা গরুর খামার, সেই খামারটাতে 50টা গরু, যারা গেছেন অনেকে গুয়াহাটিতে ঢোকার আগে খানাপাড়া 8 মাইল 9 মাইল 10 মাইল এইসব জায়গাতে দেখা যায়। আমি 3 মাস ছিলাম, আমাদের ত্রিপুরা সরকার পাঠিয়েছিল সেখানে, এখানে দেখলাম প্রায় 1 কিলোমিটার উঁচু টিলার উপরে, সেখানে গিয়ে দেখি হাঁটার পথ শুধু, কোনো মতে গিয়ে উপরে উঠা যায়। সেখানে 50টা 60টা বড় জাতের উন্নত প্রজাতির গাভী রয়েছে, সেগুলো নেপালিরা পালন করে। তারা এই দিক দিয়ে এই যে খড় বা যখন খৈল আছে বা দানা জাতীয় খাদ্য, ভুসি, কুড়া, এগুলো নিয়ে উপরে উঠে, কোনো কিছু নেই, এই টিলার উপরে শুধু 50টা গরু একটার সঙ্গে আরেকটা বাঁধা, এবং সেখান থেকে অনেক যে দুধ উৎপাদন হয় সেটা বড় বড় কেনে করে নিচে নামিয়ে নিয়ে আসে, এবং গৌহাটির পুরো দুধের সাপ্লাইটা যারা জনসাধারণ আছে পাবলিকে, সেটা ওই ওরাই ঘাটতিটা পূরণ করে। আসাম গভর্নমেন্টের যে সেন্ট্রাল ডেয়ারি ছিল গভর্নমেন্টের, সেটা আসাম গভর্নমেন্ট পরিচালনা করতে পারেনি, এখনো পারে না, সেটা করছে ওই যে বৃহত্তর গৌহাটি গোপালক সংস্থা, যারা নেপালি ভাইয়েরা আছে এবং কিছু বিহারি টাউনের মধ্যে আছে। বিহারি কেউ কিন্তু উপরে টিলার উপরে বা পাহাড়ের উপরে নেই, শুধু নেপালিরা পালন করে, জায়গা ছোট, বেশি হলে মানে 20 ফুট বাই 20 ফুট হবে, এর মধ্যে অন্তত 20টা গাভী পালন করে ফেলে, একটা সঙ্গে আরেকটা লাগানো, দুদিকে দড়ি বাঁধা, ঘাড়ও নাড়তে পারে না, পিছনেও যাওয়ার জায়গা কতটুকু, যতটুক তার পিছনের পা ততটুক পর্যন্ত কাঠ দিয়ে রেখেছে, নিচে পাক্কা তো একটাও নেই, উপরে ছনের চাল। আমাকে যখন গভর্নমেন্ট পাঠালো এগুলো প্রেগনেন্ট কিনা পরীক্ষা করতে, দেখা গেল যে আমি মাথা সোজা করে দাঁড়াতে পারি না, এত নিচু, মানে এত কম খরচায় একটা ঘর তৈরি, এত কম জায়গায় যদি 20টা গাভী পালন করে সবগুলো কমপক্ষে 10 লিটার দুধ দেয়, জার্সি ক্রস উন্নত প্রজাতি, 10 লিটার হলে যদি 10টাও প্রোডাকশন লেভেলে থাকে তাহলে 100 লিটার দুধ হয়ে যাচ্ছে, এই 100 লিটার দুধ সে সেন্ট্রাল ডেয়ারিতে পাঠাচ্ছে। এই জন্য তাদের বৃহত্তর গুয়াহাটি গোপালক সংস্থা, তারাই এখন সেন্ট্রাল ডেয়ারিটা পরিচালনা করে। বলার উদ্দেশ্য যে কম জায়গাতে এবং কম খরচে সব দিক দিয়ে গোপালন করলে পরে বা পশুপালন করলে লাভ অনেক বেশি, যেহেতু দিন দিন আমাদের যে জায়গা সমস্যা সেই সমস্যাটা বাড়ছে, বেশি জায়গা পাওয়া যাচ্ছে না, এই জন্য এটা খুবই পালনীয় এবং সেটা সম্পদ একটা। কেন সম্পদ, প্রাণী সম্পদ করা হয়েছে, এই জন্য যে একটা দেশি গাভী

বাচ্চা সহ যদি হয় 1 থেকে 1.5 লিটার দুধ দিল, বেশি হলে 2 লিটার। কিন্তু জার্সি গাবি যেগুলো আছে, এই গৌহাটিতে যেগুলো আছে, গৌহাটি না আমাদের ধর্মনগর আছে প্রেমানন্দ নাথ চৌধুরী, ওনার যে ক্রস আছে পদ্মপুর স্কুলের একটু পাশে, এটা একটা গাবি 15 থেকে 20 লিটার দুধ দিত কমপক্ষে, আর একটা ছিল ওনার প্রায় 25 লিটার দুধ দিত। আর তাদের এখানে যেখানে মেনটেনেন্স ভালো, যেখানে খাদ্য বা সুষম খাদ্য সঠিক পরিমাণ মতো দিতে পারে, সেখানে 20-25 লিটার দেয়। শুধু না, হরিয়ানাতে আমি ছিলাম বেশ কয়েক মাস, ত্রিপুরা গভর্নমেন্ট পাঠিয়েছিল, 10 লিটারই দুধ কেনার জন্য, 10 লিটার দুধ দে। আমি পুরো হরিয়ানা ঘুরলাম, রুশ দিল্লি থেকে গাড়ি নিয়ে চলে যেতাম, সন্ধ্যা পর্যন্ত ঘুরতাম। আমি 20 লিটারের নিচে একটাও গাবি পাইনি, 20 লিটারের নিচে, উপরে 50-60 লিটার-80 লিটার পর্যন্ত দুধ দেয়। এত যে প্রোডাক্টিভিটি বেশি, যেমন হলস্টেন ফ্রিজিয়ান কালো সাদা যেগুলো আছে, এইগুলো হল্যান্ডের, যে ব্রিডটার নাম হচ্ছে ফ্রিজিয়ান, যেহেতু হল্যান্ডে তার সোর্স, সেই জন্য বলা হয় হলস্টেন ফ্রিজিয়ান। সেই গাবিগুলো পৃথিবীর মধ্যে যেটা ফার্স্ট হয়েছিল রেকর্ড, সেটা প্রায় 119-127 লিটার দুধ দিয়েছিল একদিনে, একটা গাবি। তার জন্য যে উলান খুব বড় ছিল তা মোটেই নয়, কিন্তু উন্নত প্রজাতির জার্সি বা ব্রাউন সুইস বা হোলস্টিন ফ্রিজিয়ান, সেইগুলো হচ্ছে বিদেশি পাশ্চাত্য দেশীয় ব্রিড। এইগুলোর প্রোডাক্টিভিটি বা প্রোডাকশন যে ক্যাপাবিলিটি, সেটা অনেক গুণ বেশি। কাজেই একটা দেশি গাবির দাম যদি হয় যে 15,000 বা 20,000, এখন 25-30 হাজারও আছে, এইগুলোর দাম কমপক্ষে 70,000-80,000 ধর্মনগর থেকে বিক্রি হয়, ধর্মনগর এবং কৈলাসহরের মধ্যে। আমি ধর্মনগরে অনেক বাড়িতে এখনও প্র্যাকটিস করি, কৈলাসহরেও করি, ফটিকরায়, কুমারঘাট, সব জায়গাতে, অন্তত সেখানে 80,000-90,000-1 লাখ 1.5 লাখ পর্যন্ত বিক্রি হয়। তাহলে একটা গাবি যদি 1 লক্ষ 1.5 লক্ষ বিক্রি হয়, তাহলে এটা সম্পদ হলো না, না হলে এটাকে পশুপালন বলবো কেন? এই জন্য দপ্তরের নামটা পরিবর্তন করে করা হয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। ধর্মনগরী আলগাপুরে তারা দুই ভাই আছে, নির্মল শর্মা, নারায়ণ শর্মা, তাদের প্রায় 17-18টা গাবি আছে উন্নত মানের, কমপক্ষে 10-12 লিটার দুধ দেয়, কোনোটাতে 18-19 লিটার পর্যন্ত দুধ দেয়। তাহলে তাদের আর কি, তারা গাড়ি মেনটেন করে, গাড়ি দিয়ে গিয়ে দুধ বিক্রি করে টাউনে, বাড়ি বাড়ি বা সব কিছু, দুই ভাইয়ের দুই পরিবার পুরোপুরি এইভাবে করে। কিন্তু জায়গা থাকতে হবে বেশি একটু হলে ভালো, যাতে উন্নত মানের সবুজ যে ঘাস, সেই ঘাসের চাষটা করা যায়। করলে পরে তাহলে সুষম খাদ্যের দাম অনেক বেশি, খৈল, কুড়া, ভুষি এগুলোর বা ভুট্টা, এগুলোর দাম থাকে বেশি। এইগুলোর কম খরচে বেশি উৎপাদন পেতে গেলে, প্রতি প্রত্যেকের জায়গা যদি থাকে, দুটো গাবি যদি থাকে, তাহলে আধাখানি জায়গা থাকলেও সারা বছর এই যে কঙ্গো সিগনাল বা এইগুলো যে উন্নত প্রজাতির যে ঘাস রয়েছে, সেগুলো অনেক বছর পর্যন্ত হয়, বারবার এগুলো কাটবে, বাড়বে, এবং একটা গাভীর কমপক্ষে ডেইলি 20 কেজি ওজনের উপর নির্ভর করে বা কতটুকু দুধ দেয়, কমপক্ষে 20 কেজি ঘাস লাগবে, উপরে 40 কেজি পর্যন্ত দিলে সুষম খাদ্য অর্ধেক দিলে হবে। এমনিতে যদি ঘাস না থাকে, গ্রিন গ্রাস, তাহলে ডেইলি অন্তত নিয়ম হচ্ছে যে তার শরীরের জন্য, শুধু শরীরের জন্য 2 কেজি সুষম খাদ্য লাগে। আর তার যে দুধ উৎপাদন যদি 10 লিটার দুধ দেয়, তাহলে অর্ধেক মানে 5 কেজি সুষম খাদ্য, আর শরীরের জন্য 2 কেজি, 7 কেজি লাগলো। 7 কেজির দাম 30 টাকা করে হলেও 210 টাকা, কিন্তু ঘাস যদি থাকে তাহলে 210-এর মধ্যে 100 টাকা দিলে হলো, আর বাকিটা তো তার যে ঘাস রয়েছে, জায়গা রয়েছে, পুকুর পাড়েও লাগানো যায়, যেসব জায়গা পতিত রয়েছে এইসব জায়গাতে লাগানো যায়, তাহলে 100 টাকা বা 150 টাকার মধ্যে হয়ে গেল আরও 60-70 টাকা ডেইলি তার কম খরচে প্রোডাকশন বেশি হবে। এই যে এইভাবে সাইন্টিফিক্যালি যদি পালন করা যায়, সাইন্টিফিক রেয়ারিং অফ অ্যানিমেল যদি হয়, তাহলে নিশ্চয়ই অর্থনৈতিক দিক থেকে খুব কম সময়ে আমরা লাভবান হতে পারবো, ত্রিপুরাবাসীর প্রত্যেকটা ফ্যামিলি। এছাড়া দুধ, মাংস, ডিমের যে যোগান যতটুকু দরকার, তা শারীরিক, মানসিক বা আত্মিক বিকাশের জন্য, সেই পরিমাণ চাহিদাটাও মেটাতে পারবে। এখন পর্যন্ত

0: ডিম আসে অন্ধ্রপ্রদেশ থেকে, কোটি কোটি টাকার ডিম অন্ধ্রপ্রদেশ এখানে সাপ্লাই দিয়ে সে রোজগার করছে। আমরা পারছি না কেন? পারছি না, আমরা যে ত্রিপুরার মানুষের বৈশিষ্ট্য কি, বৈশিষ্ট্য হচ্ছে একটু পড়াশোনা শিখলাম, মাধ্যমিক পড়ে গ্রামের ছেলেরা পর্যন্ত, আমি এখনো যাই, ওরা গরুর কাছেই যায় না। মা বাবা অনেক বয়স্ক হয়ে গেছেন, কত গরু বা মহিষ বা শুকর পালন করবেন, পরিশ্রম আছে, গাভি একটাকে টান মেরে নিয়ে চলে যাবে, আটকাতে পারবেন না, কিছু না। ছেলেমেয়েরা মোটেই ধরে না একটু শিক্ষিত হয়ে গেলে, যার ফলে দিন দিন আমাদের যে পশুপালনের মাধ্যমে অর্থনৈতিক বুনিয়াদটাকে যে শক্তিশালী করা বা অর্থনৈতিক যে মজবুত করা, সব দিক দিয়ে এইগুলো সম্ভব হচ্ছে না। চাকরির পেছনে সবাই ঘুরছে, কাজে ওই মানসিকতা ছোটবেলার থেকে করলে ভালো। যদি সময় থাকে একটা উদাহরণ বলি, আমি গিয়েছিলাম কেরলে, কেরালাতে সেখানে একজন মিনিস্টার আছেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে, উনি নিয়ে গেলেন এক বাড়িতে, একটা মাত্র গাভি হোলস্টেইন ফ্রিজিয়ান, সেটা একদিনে প্রায় 25-30 লিটার দুধ দিত। গিয়ে জিগ বের করে আনলেন যে কে এই গাভিটার মালিক, একটা ছেলে বেরিয়ে আসলো ইয়ং এনার্জেটিক, দেখা গেল তার লুঙ্গি পরা, যে কেরাল বা মাদ্রাজে যে করে তারা হাঁটুর উপরে লুঙ্গিটাকে উল্টে কোমরের মধ্যে পেস দিয়ে রাখে, এইভাবে রেখেছে। তাকে জিজ্ঞেস করা হলো যে তোমার কি গোপালন করো, দেখালো একটা গাভি, বললেন যে এটা কে পালন করে, ওই ছেলেটা বলছে যে এটা আমি পালন করি, এ হচ্ছে আমার মা, আমার কেউ নেই, আমার একজন মা আছেন যিনি আমাকে খাওয়া পরা বা সব উৎসাহ দেন, আর গাভি হচ্ছে আরেকটা মা। কারণ হচ্ছে এই গাভি যে 25-30 লিটার দুধ দেয়, এইটা বিক্রি করেই আমরা চলি, আমি পড়াশোনা, আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি এই মাত্র পাস করলাম। সে নিজে গাভি পালে। আমার বলার উদ্দেশ্য কাজে কেরালা ছিল যে ইন্ডিয়ার মধ্যে সব থেকে বেশি লিটারেট পার্সন বা পার্সেন্টেজ, তারা এরকম করছে মানসিকতা। আর আমাদের ত্রিপুরার মানসিকতা কি বললাম না, মাধ্যমিক শুধু দিল, মাধ্যমিক দেওয়ার পরে গরুর কাছেও যাবে না, শুকরের কাছেও যাবে না, ছাগলের কাছেও যাবে না, আরো বাজেবা তোমরা ইচ্ছায় পালো, নাহলে বাধ্য রাস্তায় রাস্তায় ঘুরবে, গল্প করবে, ফাস্টফুড খাবে, বাবার থেকে টাকা নিবে প্রেশার দিয়ে, কিন্তু করবে না। কিন্তু আমার বলার উদ্দেশ্য যে আমার যতটুকু অভিজ্ঞতা শুধু পশুপালনের মাধ্যমে, এত কম জায়গার মধ্যে যে কোনো মানুষ তার অর্থনৈতিক দিকটা অনেক সমৃদ্ধ করতে পারে, সামাজিক স্ট্যাটাস টাকা পয়সার উপর নির্ভর করে, সব কিছু মিলে, এবং সেটাতে যে নিজের সম্মান হানি হলো তা নয়, এটাও এক ধরনের বিজনেস, কাজেই সেটা চাকরির থেকে কোনো অংশে কম নয়। সে একটা ভালো ফার্ম করে যদি আরো 10 জনকে চাকরি দিতেও পারবে, এই জিনিসটার উপর গুরুত্ব দেওয়া দরকার, যে বাড়ির শিক্ষা সেই শিক্ষাটা দরকার। এই জন্য বলা আছে বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা সুষ্ঠু না হলে সুস্থ স্বভাব হয় না। বাড়িতে এই ছোটোবেলার থেকে মা বাবা সেইভাবে শিক্ষিত করে তুললে যে কোনটা কি, গোমাতাকে মাতা বলে সমস্ত পৃথিবীর, ভারতবর্ষে বিশেষ করে মাতা হিসাবে, এই যে রামদেবজি ওখানে ওনার এখানে যে গবাদি গাভিগুলো রয়েছে, কোনো বাড়ির মানুষ থেকে অনেক বেশি যত্ন করে, অনেক বেশি শ্রদ্ধা সম্মান করে। আর আমি এখানে করি না কেন, তাদের সারা ভারতবর্ষে সাপ্লাই দেয় দুধ, ঘি, বিভিন্ন ধরনের জিনিস, আর আমি আমার নিজের বাড়ি ত্রিপুরা, ছোট্ট জায়গা, মানুষ কতজন, আর 40 লক্ষ আর 42 লক্ষ হবে, তাদেরই ঠিক মতো চাহিদা মেটাতে পারি না। মূল হচ্ছে আমাদের যে মানসিক লেভেলটা সেটা অন্যদিকে একটু মানে আরাম আয়েসের দিকে বেশি চলে গেছে, যার ফলে আমরা হতে পারছি না। আমার মনে হয় ওই দিকটাতে প্রাণী সম্পদ যে সম্পদ হিসাবে পালনের দিকে ঝুঁকটা উন্নত প্রজাতির বিজ্ঞানসম্মতভাবে, সেই মানসিকতা, সেই পরিবেশ, সেই অ্যাওয়ারনেস লেভেলটা যত বাড়ানো যাবে তত আমরা এগিয়ে যাব ত্রিপুরাবাসী। এবং দুধ, মাংস, ডিম ছাড়া আমাদের তো জানি আমাদের পুষ্টি সাধন হবে না, পুষ্টি সাধন না হলে সব কিছু আমাদের ব্যাহত হবে, এই আমার ধারণা, এই অনুরোধ রইল সবার কাছে।
1: আপনার মূল্যবান কথা আমরা শুনলাম, অনেক আলোচনা আপনি করলা, আমরা শ্রোতা বন্ধুরা শুনবা অবশ্যই, শুননা তারা গোপালনের দিকে অবশ্যই মনোযোগ দিবা, আর তারা স্বার্থেই গোপালন কর্তা। তে আজ আসর তনে উঠি যাইরাম গিয়া, আপনারে আবারও নমস্কার।

0: নমস্কার জানাইয়া শ্রোতা বন্ধুরারে নমস্কার।
1: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই,

শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী আগরতলা তাবুক চেঞ্জাগো চিনি তিনি হরনি কক বরক আওয়াই পান্দা পান্দা নি পুলেও খানা রাজা খানা তিনি ডাক্তার নি পান্দা
1: খানাই টংনাই খাপাংনি যতটা হকদাই বুকক সংন লাম সুগ চিনি তিনি নি সা খামগ্রাই পান্দাও সুং তিনি খানা লাইনাই বরি রকনি রি থাকমা জরাও এবাকে মেনোপজ উমানি জরাও তাম তামো কেবং মু ফাই আবনো রেগি তিনি নি কক লাম পানাও তারওয়াই ইংনি ফাই সব পাইকা বরম গনাং গাইনোকোলজিস্ট ডক্টর অমূল্য দেব বর্মা সারন লাম সুগ সারন চিনিও পান্দাও
2: বেলাই না খামবাই আনো তিনি অ জরাও সময় মা বাকি জরার মা বাকি যে মেন পোস্ট নিয়ে পড়ে সঙ্গে নি কক সালাই হানি যে চং লাইফ হানি বাকি বেলাই না হামবাই
1: আও হংকাঙ্কে চুং তো চিনি বুড়ি রক হংকাঙ্কে বেলাই খেন গবাং মানে তিনি ও চিনি সাগ চুংকে বেং মৌ নগু চিনি বুড়ি রক হংকাঙ্কে বহগ চুফুর চিমেন চিনি বুড়ি রক হংখা বেলাই খেন চিনি চিনি টং থানি চিনি চা থানি চং বেলাই খেন চং সাক থারে চিনি সাক ন চং নাইকলে মা তো হাই কবা চিনি বুড়ি রক হংখা বেলাই খেন বেমার বাই গদালো নুকজাগৈ তংমানে অকনো চং সাও ফিয়াবা চং তাবুক বুড়ি রকনি বিশিঙ্গ উমর লাইরে রক চিনি বুড়ি রকনি চং নুকজাগ যে রি রক থাকানি সকাং গবাং মানো চিনি সাগ কেবেং মুং ফাইও হিঙ্কে আবো চং বাহাইকে সাইমানাই যে রি থাকানি কাশোকা আপনার তৈ আং তিনি কিসা সঙ্গনাই সার ন
2: রি থাকমানি তো সালচাওয়াই থাকি থাই আমা হাইয়া কিসা বো সময় নাঙ্গ তাই আমার কাছে স্টেজ স্টেজ দো আবার তিনটা স্টেজ দো থ্রি স্টেজ নো পইলা হাঙ্কে পেরে মানে পোসুঙ্গো আবাকে নিনি 40 ইয়ার্স নিছি মানে চেঙ্গো এবার পরে আবার প্রায় নিনি 7-8 ইয়ার্স হাইঙ্গ এরপরে 50 বা 51 থাঙ্গি নাই মেনু পোসুঙ্গো তো মেনু পোস অংখা নি সামানি কক ক্লাইছে মানে যে ফুসমান বুড়ি যে ফুরু ব 12 মান্থস জড়া তুই যদি রিসুই আঙি তংখা মানে রিসুই মালি আপ মানে বছর কাইছে আঙ্খা কাপড় না চঙ্গ নো মেনু পোসুনো থাকে
1: আবনো চিনি বুড়ি রকম খা চ বেলাই খেলে কিরিমা চাওই দো যে চিনি কিসক সা খামিয়া বহগনি বেমার বা গবাং মানো চিনি বহগ বহগ সাও কেব কেব বা টাংমায়াং মান জরাও রিসুমানি জরাও বাক্সানি বা বহগ রক সাও আও গাঙ্কে ও বহগ রক সামানি নতইবে কি সাং সঙ্গানি মসঙ্গ আবো তামঙ্গই অ জরাও গাঙ্কে বহগ রক সানানি গলাই
2: রিসুপুর বহগ সামানি তো গবাং কারণ দো পইলা চং মানে বসা খক যে হন চং যে জায়গাও চেরাই বা যে জায়গা হয়তো মেন সেও আমরা চং কিছু সাইমানে চং পইলা অ্যানাটমি তাও সাইমানে নাঙ্গো রিসুমানি কা বসা খক যে হাবো কাইছে তো মেশিন হাইছে বন আসল গনা ইংকা তো বিঙ্গান অবারি তং বসা খক নি গানাও অবারি নেই যত বলে নি কাইনি তং ব ইয়াগর দি কাইছে তং দেবর দি কাইছে তং ক অবারি ও তাম তং অবারি তং অর অবারি নহতে তপটি রিলিজিং ও আবো মাস তৈসা যেদিন মেন সঙ্গ আপনি দুই সপ্তাহ পরে টু উইক্স নি পরে তকটুই অংকরো গা তকটুই অংকর কাছে মেন সু যদি না কোন কারণে তকটুই অংক লিয়া মানে বো মেন সিং লিয়া থাচিং সিং যে কক সামা হাই যে মেনোপোস নি কক সামা হাই যে পুরো মেনোপোস খা মানে বিনি সাক নি তকটুই পাই থাকা আপনাকে তাই মেন সিং লিয়া তা আপনার সঙ্গে মেন

0: kono tabo kaisa kaisa buroi ni live ba bining ko mature bejefur women sing start ngo afru a talk ni number kha around 350 to 400
1: oh
0: asak bang ta talk enke sanatha ke 350 to 400 jorote bini pregnancy ni chance strong
1: ama
0: eta enke jefur 350 to 400 talk to kama ba khaba pai thanga ke afru no menopause hun jabo enke tabo je nang sanga je men sanga tangi bahok sa
1: enke
0: tabo or or haja karan phayo jabo ne talk to jodi na cyst ni tong kaisa cyst mane ara tuisli hai rong to aba tote tote tote enke bahok sai manu mane over yo kaisa cyst na ban ho kaisa special cyst no endometriosis ni among kha aja go thui ko sanga thui enko collection ngo ta jefru men sanga ke arbo ama hai bahan abnormal ni asa yo lambag arbo kisa deli no men sanga aro suja ke tong tin ki sa kan amasa ki sa tan masa ki sa ke awan bagai suja ke suja ke aba tori khang hu jeso tor kan gamna sungo sis no ba tumor bhuna ta awan bagai kaisa box hai mano ange tai kaisa ange bosa khogono kaisa rok tong adenomyosis ne no awo ama hai na je endometrial tissue tong je awo je bosa khon bahan bisungo abo abnormal ni tong ta
1: kan ke abo je je bhok samane abone sing bhai ke solve nai je o chi sairo no sing rawi khib ka hanka da khamnai na tam ma khai abone kese process tam
0: abo no hanka sing actually je jodi na kono buri bhok sawi tong ha bin men sing na bhok saw ke ang thajing sama hai abo besir bhak chi ni bokung bar ra especially southeast asian mongoloi trang gore song besir bhak man da go tai abo jodi na chocolate cyst ba endometriosis ni ba gi bini risu puro বহক সাইত হাঙ্কে আপনি বাকি ট্রিটমেন্ট দাও বিঠি বতং সার্জারি বতং যেন সগম পুইলা বিঠি রে নাইও বিঠি বাইন হামজবি থাং আমা হায় আর যেফুর বিনি রিসুমা থাক আপুরসে আর খামুয়ো আবন নং বিঠি রিব কমপ্লিটলি হামনি মাইয়া হাঙ্কে রমনি অপারেশন খাই না হাঙ্কে অপারেশন খাই যদি না যে অসিস ন কি খাই রেখা বা অবরি পোলা রাইখিব গাঙ্গে আর খাম নাই গে অবরি রাইখিব কই মাইয়া হাঙ্কে ব রিসুমানি থাকি থানাই আবন হাঙ্কে সংথাই কক সলাই মাইয়া আমনকে সার্জিক মেনোপোজ হনো তাবো জো ন্যাচারালি হিঙ্গে তো জিনি তক্তি পাইকে সে রিসুমা থাকো গান যে জায়গা হয় যে তক্তি তো আমন যদি না রাখি বেরি কাঙ্গে তো বিনব রিসুমা থাকি
1: থাকে এতে বসাবং ইয়াং সিনে
0: হ্যাঁ এতে বসাবং ইয়াং কাই তেগু মা রুক ফাইতা ওয়াসে রিসুমা থাকে
1: আবন আও চিনি বেরি রক বসাং ইয়াং গাঙ্গে বো চিনি সোসাইটি ও চিনি থাংসুং ও বেলাই কেন বুই বাই তলা খানা শিখ জাগো হাইনে বাগে চিনি বেরি রং ওয়ান চং মা গাঙ্গে আবন যে পুইলা অ বরগরি রে সুকা সুয়া সরাই তরেয়া কই রি রক সুমানি আ বিনি বাহাই আপর অতিব চিনি সোসাইটি ও চিনি ওম হাই দ ফারক চং নাই জাগো আগে নি জরা তো তাইব ন দি সুমানি জরা বছরাই রি দা সু সুয়া আপর অতিব কাইসা আম হাই নগ নখুনি বুয়া ব ফারব ওয়ানা লাই মা তংলাই ফিয়াবা চং তাবো অর সানান থাং মাং কাং কে রি থাক মানে অ জরা রগ চিনি বুরি রগ নি তো কবাং মান ও কে বেং মুং রগ লুক জাগো বাক্সানি বা বসাক সাজাক পানং সিনাই কবাং মান ও আ প্রবলেম রগ ন চং বাহাই কে কাতি নাই বা চং আবা তাম কে খলাই কে হাং কে চিনি অ রি থাক মানে অ জরা যং অমা হাই যং জালং যং কাতি উই টং ইমান
0: আও ওয়াই শারি সুমা থাকাং গাইতো বরি রং নি লাইব কং মান প্রবলেম ফাইও তাং এই প্রবলেম ফাই হিংগে জেফরো চিনি বরি রক রি সুমা নি থাকা হিংগে কাইসা হরমোন দং আবা ইস্ট্রোজেন নি নো বরং নি বসাক নি ইস্ট্রোজেন কমাই থাং হিংগে ইস্ট্রোজেন বাই বরি রক আবো খা ইস্ট্রোজেন বাইসে বরি হিনজাগো সান হিংগে রম দি তাবু জেসফান আং এক্সাম্পল এ কক সাজিমান রম দি সলামা সা বরি মাসনা হামজাই তং খা অবিনি বরে হামজারা হামজাই এবং ইয়াকারি খায় আগে যে কবরমা হাই বা যে বরক সোয়াক দিলি সোয়াক নই টংনাই ব জেফুর সোয়াক মা নংলি আংকে বিনি ইয়াকর কলিমা হাই ন বরি রং বা জেফুর রিসুমা থাকা আংকে অ ইস্ট্রোজেন কমাই থাম বর ইস্ট্রোজেন কৰি খায় আগে বং সাগ কমা প্রবলেম পাইও কারণ আতুমসা ইস্ট্রোজেন বং যত বং ওয়েল বিং ন বং যে লাইফ বং মেইনটেইন খাই তমন আবা আতুমসা কৰি থা আকে অনেক ক প্রবলেম নুকজা যেমন আব যেমন রিসুমা থাকা আব আব যেদিন রিসুমা থাকা আদি নিছি মিয়া আবার ইসু মানে আঁকাছি সামা হাই আবার তিনটা স্টেজ টঙ্গ কাছে একটা পেরিমেনে পোষণ আবার 40 বছর নিছি মিনা আবার তুরুক তুরুক হে হরমোনে লেভেল কমি ফাইও তা আফর না কিসা প্রবলেম লোক যাই থাকো যেমন তাও ওয়াশের ইসু মা থাকি থাকা হাঁকে ইমিডিয়েটলি থাকি থাকা হাঁকে ন গর আটম সব কলমই রক ফাই নাই
1: কলম
0: ফ্লামাই হক নাই হরক মুক্তি মাই আং নাই বিনি কনসেন্ট্রেশন বা কমি থানাই কেসা হন ইংলিশ বাই ব্রেন ফক হন বিনি মেমোরি রক আসে সাইমি আং থানাই
1: ফক মানে ফক মানে তা
0: বুই বাই ওয়ালাই না রক মুসুম বিসি বা থামজি তুম আম হাই এনকে আবকে জাস্ট ইমিডিয়েট যেফরো রিসুমান থাকো এক বছর অগন উজা গাম তে বিসি এনকে এক দুই বছর পরে এনকে যেফরো ইস্ট্রোজেন লেভেল তে কমি থাকছ গ করিছু কাঙ্গা ফুল পে বিনি সুতুই মানি লামা রক পয়েন্ট ইনফেকশন রিপিটেড ইনফেকশন

0: তাৰ মানে আৰু থৈ চলাচল মানে কম হৈ
1: থাকোঁ
0: যে ইউনাৰী ট্ৰেক ইনফেকশ্যনে কাইছা ৰোগ
1: তংগি
0: মানে প্ৰব্লেম নোযোৱা নাই বিনি লগে চঙা বি তঙা খাব তেতিয়া কষ্ট হ'ব মোৰ তাৰ মাহে
1: মানে শাক ছয়া
0: তাকে ইম্পৰ্টেণ্ট প্ৰব্লেম নোযোৱা মানে এনেকৈ যেফৰো ৰিচুমানী থাকে ভিটামিন পাই কেলছিয়াম কমি থাকো কেলছিয়াম কমি খাঙ্কে তামুং চিনি বেকৰেং পাতলা হৈ থাকো বেকৰেং পাতলা খাঙ্কে নং চামুং কিছাপা ন কৰাক ৰক তাং খা বাল্টিং অবে তুই ৰক টিছা খাঙ্কে ন আবার তেৰে থাকো তা আবো এক্স ৰে ৰপ্লাই নুক যায় গিয়া গাব হাই ন সারা জীবন নং খেপ খেপকে সাউই থাংছিনে আমা হাই রকম
1: আও চিনি ব্রেরনি হিংকে বেলাই খেন লাংমাও আবরনে ন চিনি ঈশ্বর জন সনামে রহকাবা অ জং জানো জং তাম হনাই জং আপনা ফাইট খাইন মা থাংছিনাই বরিং ইয়া চাইখাবা জং আবরনে তেই ন জং আবো চিনি আসলে জং আসাগন কিরি হই তং খব অংলা খাই দিবা জং চিনি সাগন খাতিন রাং না বগই জং এক্সারসাইজ সাইকেল প্রাণায়াম রব মা খাইনাই আমতে এডানা সা হিংকে আও হিংকে অবনো চিনি বরি রক্ত তাবুক নগ নু খুঙ্গ বসাই বসাবাই তং তাই অ জরাব হংকে যৌই ফাটো জলি রক থাঙ্গ যিনি দর্য সহ্যর কমি থাঙ্গ থামচির কাব হঙ্গা আ জর নগ্ন খুঁড়ে বড় রক হঞ্জাংলাই রকব আবরঙ তুই কিছু সাইমানাই নাঙ্গো যী রক হঙ্কা হংকে নগ্ন খুঁড়ো গবাং মানে যিনি বারডেন দো হিংকে অ বারডেন যিমিনে তৈনানি অকক বইয়া ফেয়াবা অর বসাই বসা যত নক সাইমানাই নাঙ্গো যে অ জরাব হঙ্কা হংকে বরংনি থামচির কানাই বরক মৈতর পকজাকাই হিংকা আবরণ তুই যত নগ্ন খুঁড়ে বড় রকব মানে যত নমিলাই তাংখে বা আবরণ আন্ডারস্ট্যান্ডিং চলাই খাঙ্কে বা হামু আও কাঙ্কে আমহাই যে অ জরাও বাক্সা বাক্সা বা গবাং মা বেমার বাই কফাওই থাঙ্গো হ্যাঁ দিবা বেমার কফাই থাঙ্গা হাঙ্কে আরো যেন যে চিনি বুড়ি রকমখা গবাং মা জঞ্জাল জঞ্জাল বাই চিনি বসা কবল যাক ফেয়াবা যেন আরো বেমারক মানজাক থাঙ্কা হাঙ্কে যেন অ জরাও যেন তাম খতং খাঙ্কে অ বেমারক বাই যেন কাটি ওই টংমান চিনি সামু নমু ফানা যেন তামরক চাকাঙ্কে আবনো হামই টংমানাই সগাং বারিয়ানি ককনো কিসি সাং সাইমানামু চঙ্গো
0: পুইলা ন নরমালি একচুয়ালি যেহেতু চুং তো চিনি নরমাল প্রসেস ন যে চুং তো তাও তো শিউই অপয়নে সাইমান হয়ে যায় আমাদের মেনে পুষ্ট প্রবলেম নগুনে আগে তো আমি কোনো অঙ্ক করি যে চিন বড় বাস অ্যাওয়ারনেস করি যে মেনে পুষ্ট তাম ইয়া নরমালি ন আবো অনেক সময় বড় সাইমি এখন যে মেনে পুষ্ট তখন টেবলেট বতঙ্গ ক্রিম
1: বতঙ্গ
0: অনেক সময় ডাইরেক্ট বং বিথি রিয়া লাইফ স্টাইল মডিফিকেশন হন লাইফ স্টাইল মানে তাবি যে মাই রগ ক্যালসিয়াম ভিটামিন আমি রক সাইনা বাউনে এনকারেজ খাইও তা লাইফ স্টাইল রিডাকশন মানে যোগা রক নই মেডিটেশন রক খাই আমার আমাকে লাইফ স্টাইল চেঞ্জেস খাইও তা সঙ্গে পুরা আমার বাই সঙ্গলিয়া হিংকে আপুর হুঙ্কে নিনি অ যে হরমোনাল থেরাপি হিনসং এইচ আর টি হিনই আপুরকে ইস্ট্রোজেন নসং রুনান সুর খাইও তা মানে প্রিয়াস তো ইয়া মানে বিনি অ যে কষ্ট হং টমার যে আটক গমার
1: তুমফলা মানি রক খা দক দক কলি মানি রক
0: মুক্তি মা ইয়াং মা রক জলি মা রক আমার রক হামুতা তাইছে কমি উঠা
1: আবো কি ইনজেকশনে বিসিংতি দাং নাই না সামুনি বিসিংতি
0: আবো ট্যাবলেট টং ট্যাবলেট বড় উঠা গাবো ক্রিম বতং ক্রিম রেখাকে নেন ক্রিম ফুলজাংলাই টং ফুল যে যখন ফুল কাকে আবো বসাবে হাফ থামুতা
1: গাঙ্কে আবার তো বেলা খেলা নাঙ্কুক মানে হিংকে নরক্ত খানাই নেতং খানা লোকর হিংকে আমহাই জরাও তাবুকনি চিনি বড় রক্ত চামু নং মংবাই বেলা খেলে যেন সারনি মানে চামাবাই চিনি জরা সপায়া চানি পানো যারা সপায়ের চানি পানো বাক্সা বাক্সা বা আমহাই যে 40 ইয়ার্স বা 50 ইয়ার্স সপায়া চানি পানো বাক্সানি বা সে কেবিং মং লুক যাগো আমহাইর থাকছো বাকছো আমহাইর যেন খানা মানে যেন তো বুড়ি বা আমহাই বুমারকনি কগ্রহ যেন সানা থাকাঙ্কে 42-45 রকম থাকছো বাকছো গিয়ে বড় আমাকে থাকিং সারসং সাইবো খারকা আমহাই নুক যাগো চিনি তাবং নে অ জরাবো তো বেলা খেলো মল হামিয়া জরা যেন চামুং নং মংবো হাইন যেন কাহামসে মাসালে আগিনি হাই অর্গানিক আগিনি হাই পিউর নি কোনো চামুং সে করে খা হাইনি বাকি যেন তাবো যত ন বেমার বাই গফা যাক হ্যাঁকে আবো ন সারানি মচুঙ্গো যেন তাবো সাইমান খা যে আবনি কাইসা লামা দো আরো যেন মলম ফুলিমানো ক্রিম ক্রিম হাই জাতীয় ফুলিমানো চিনি বসাক ইনস্ট্রোজেন্ট।

0: চিং যে আসে কক সালাই মেলুপোস নি টপিক তুই নাই তাবুক যে চিং সাইমান যে চিনি তাকু বুকুক সঙ্গ যে পাড়া রক তং নাই রক বরক তম হাই কক রক কুনি ন সব সালাই তাই খুব খনায় গোনা খনাপান সাইমি আজ আমার হাই কাছে প্রবলেম হই বুড়ি রক নি গোবর আমার হাই কাছে এক্সপিরিয়েন্স দঙ্গ হেঙ্গে আমার হাই যে টপিক রক মেনুপোস টপিক রক একচুয়ালি যে বরক সিজাক রক বরক সে আমার হাই টপিক রক ডিসকাস খাই বা সাইমানো হেঙ্গে যে পাড়া তং নাই রক নবা চিন তাকু বুকুক সঙ্গ যে আগর জলক তহবা যে কাছে সরক যে টপিক নই বরক সাইমিয়া হেঙ্গে বরক নিবাগে আসানো মুসলমান হেঙ্গে তাবো অবশ্য চিনি সোসাইটি সিমিয়া গবং যত বড় সোসাইটি ফানো আমার হাই প্রবলেম নুকজাগো হেঙ্গে আমার বাকি না যেফুর যে বুড়ি রক যদি না 40 ইয়ার্স রক লাই যাক বা মেনোপোজ না কাশুই তহাঙ্গে বরনি সাইকোলজি ন বা যে মেনোপোজ তাম তাম প্রবলেম আবো তো সালাকি আমি রক ন সাইমাঙ্কে চাও তাও হিমালয় তাবো গিয়ে গবং অফিস রক হব আমার হাই মেনোপোজ নাই বুড়ি রক বাকি রক্তাই এসা আলাদা স্পেস রক্ত বা বন্ধটা হলিং করক রুব কোম্পানি সব বং বাকি আলাদা ভাবে সামুক তাই এসা করক রিল্যাক্সেশন নক রুব হিংকে মেডিকেল রিসার্চ রকব আমরা তুই কমা রিসার্চ খাই তঙ আমার বাকি না চিং বুঝিনা দরকার যে মেনোপোজ মানে আবো যে আমার হাইয়া যে আলাদা থাকা বিল কাছে জাস্ট আলাদা ফেস এন্টার খাইকিয়া হিংকে আবার চিং বুঝিলাই তহাকে চিনি নক নক হুম তেব নাইথবি থানাই তাই চিনি সোসাইটি হব তেব রাখে চিং চিনি বোমা নাই রকম বা জেরি সুমা থানাই রকম
1: আবলে চিনি সাইন্টিস্ট রকলে যেন সাদা সা যে বিনি তাংজাক চাখাঙ্কে নং বহক সানাই বিনি নাংখাঙ্কে না নং আবো কবর হাইং থাকসেনাই আম হাইরক কিসিসা আবার অন্য তৈ কিসা সঙ্গনা মজুম মানে
0: আবো হুঙ্কে হয়তো চিং যে নব যে যে সরকার বুড়ি মেন সিং হাঙ্কা চিনি সোসাইটির অন্য যে ব মামের সঙ্গাইয়া বা বাইরের গঙ্কনা নিরিয়া হুঙ্কে আবো নাই নাকি একচুয়ালি চিনি কালচারাল প্র্যাকটিস যে নুক জাঙ্গমানি আবো আঙ্কে হামিয়াবো হুঙ্গিয়া আবার হিমালয় চিনি মেডিকেল সায়েন্স হচ্ছে নাই নাই যেফুর বুড়ি রক মেন সঙ্গ বরং বসাক নিজে থই অঙ্করু আ থই তৈ বাইরা নিজে ইনফেকশন রক যে তংমানি বং বসাক হাবনানি তেব পসিবিলিটি হই থাঙ্গো বরক লুম কুলুম কো সাংনানি চান্স বা বনি বাঙি থাঙ্গো বরক যদি ন আগিন দিন অগত যত বরক তো আম তো ইনি হাইজিন ক্লিনিনেস তো করি আমরা বরক টুকু ইয়ারক তো হাকে বা কোন সামুন খাই তো হাকে বং ইনফেকশন চান্স নানি লেস আমার কাছে আগে কালচারের হয়তো প্র্যাকটিস মানে আঙ্কে আবার হামিয়া হামাইয়া তবে বংনি মই সংযোগ চাই আবার অঙ্কে আমাকে সুপারস্টিশন আমাকে জেনিউন ক্লায়েতা
1: আও গে ফিয়াবা চ আ জরাওকে আনি ওয়ান ছমানি বং কিছু সানা মসঙ্গ আ জরাওকে ফিয়াবা চ ন হামজাক মাবাই চ ন বরক সেলেঙ্গিয়া ওই কাহামকে হাইজেনিকে টংনানি সাফ সুতরাকে সঙ্গ টংনানি আবস সঙ্গ নাঙ্কুক মানে ফেয়াবা বিনি তাংজাক চাইয়া যে তাবুক তো বড় গবাং মানে তাবুকনি যে মডার্ন যুগত হাই গবাং মা প্রিয়ার সঙ্গে পেট রোগ ইউজ খাইবেও নস নুক যে যে বিনি যে সিদ্রা যে নুক টংখা আগিন হেলালা লিলিং যে দিকনেও নাঙি টংখা আম হাইরক তো তাবুক লো নুকলিয়া ফেয়াবা ও যে তাবো ফিয়া কমাই টংখা যে কাছে সুপার স্টেশন হাইন আবো বান সুখানকে আবো ফিয়া আগিনি বড় রোগ সে হালাং মানে ব তা তাংরেডি হিন সামানি ফিয়াবা আবো বন হামজাগৈ বন সামুকা তাংরেডি অ জরা বিনি বেকেরং রং নরমই টংখা টংমানি জরা বন সামুকরাকটা তাংরেডি আমা হিমাসং খনা হনে আং খাকাও হিংকে আও হিংকে আও হিংকে আবো চিনি কাইসা চং হামজাক মং মানানি নাঙ্গো চং হামজাক মং মানানি নাঙ্গো নক নকুংনি বড় রক বাইব আরো বন সেলেঙ্গৈ নরৈ নং নগতা হাপাইডি তাবক তাংমাইয়া জরা বাক্সা বাক্সা বা কের ফানচে মাখাইয়া কামির আমচেরা গব তাবক তাংমাইয়াং টংখা হাঙ্কে কেয়ারক ফানচে মা খাইয়াং থাও হিংকে আও হিংকে অজরাবো অবন বন সেলেঙ্গিয়া ওই চং বন হামজাক মানে বিসিংতৈ বন সামুং তাংরিয়াবো বা চং বন হামজাগৈ আদর খাইয়ে তনমানি আমা হাইকে নুখাঙ্গাবা চাও যে বন সেলেঙ্গৈ বন নরে হরনানি ও দায়কুঙ্গ মথুনানি আমহাই বাক্সা বাক্সা বাসারে আসে ফুর ফানোসে আমহাকে বন নরে তন যাবো বিনগ মাসমরা তা হাত দিয়ে বন সেলেঙ্গে সে খিপ যাও ফের তাবুলা আমহার নুকজাগলিয়া তাবুক বলে খেন মডার্ন ফাইকা তাবুক সায়েন্স রোগ তৈব ডেভেলপ মানে বাকি দা তাবুক বড় রোগ আসাই খেন সীমানি হাই নুকজাগু গে আও গে আবন চিনি খাই টাই তাকক তাই বুকক সঙ্গব আবন সানি মসঙ্গ যে চিনে সালাইমানি বিসিংতে নরক বুঝুই মানখানা যে বড়ি

0: রি থাকবানী সকাং রি থাকবানী জরাও তাই রি থাকবাই তাম তাম তংনানি না তাই নক নকুনি বড় রক বহাইকে অ যে রি থাকাই বুড়ি বাই বিহেব খাই তংনানি না আব্রং তৈ নরক খা খা হিকে বেলা খেন হামবাই জিনি আমহাই জরা কাহামে ওই সার জক থাই জুজগী কলামানি বাকে সেরে সুগ্রবী সামানি বাকে তাই খাই তাই লোকরং পাই ফ্লাইয়া চিনে খাপাংনি হামজাংমাইয়া ফারে চিনি অ সা খামগ্রাই পান্ডান অরণ মতাকজেন তাই সারনব হামবাই তাই লোকনব হামবাই খুলমকা
1: খুলমকা
2: আশুক জরা ডাক্তার নি পান্ডা ও তিনি খনার জাখা বুড়ি রোগ নি রিসুমানি ন থাকমানি ন তৈ কক শুক্র বই যাই যাই কে সাই খনার খা বরমনা ডাক্তার অমূল্য দেব বর্মা পান্ডা ও তাবো খনার জাগানে জাদুনি রজাব মু খরাং রোয়ানে চানুমণি দেব বর্মা

yang puro zaba.

chane teiva pantenye sunge watlai chane sunge.

kama wa thang bo bi si ta la de.

되네. 그렇구나고. 달래다 삼바크노. 달래다.

จักเลยนะจักเลยนะจักเลย

中间中间我都来想你，中间我都来想你，人生看我我看我比谁

0: সগন
1: আসুক জরা যাদুনের চামুখানা বাই খেয়া চানু মনি দেব বরমানি খরাং বাই আকাশবাণী আগরতলা অরণ উপায় খেয়াছি নীতিরিণী হরনি খকবরক আওয়াই পান্দা যতনন হর কাহা।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। প্রধানমন্ত্রী আজ সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। আন্দামান দ্বীপপুঞ্জের কাছে শ্রীবিজয়পুরম 3-এ প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরি আজ জানিয়েছেন। দিল্লির মালভিয়া নগরে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। পাকিস্তানের অবৈধভাবে দখলে থাকা গিলগিট বাল্টিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব-18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতার উপর জোর দিয়ে বলেছেন, সারা বিশ্ব এক পরিবেশবান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে এবং ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য বজায় রেখে এই ক্ষেত্রে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। সুরাতে আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে গুজরাতের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌরশক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়ায় স্থানান্তরের ক্ষেত্রে গুজরাত এক বিশেষ ভূমিকা পালন করে, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য।
1: ये जो वैश्विक संकट चल रहा है, ये दिखाता है कि एनर्जी के मामले में आत्मनिर्भरता कितनी जरूरी है। और बीते 12 वर्षों में देश ने जो कैपेसिटी तैयार की है, उसका कितना बड़ा महत्व है। 12 वर्ष पहले भारत में सौर ऊर्जा का उत्पादन नाम मात्र का था, आज हम दुनिया के टॉप 5 देशों में से एक हैं।
0: তিনি সুরাতের চক্রাকার জল অর্থনীতি মডেল এবং বর্জ্য থেকে সম্পদ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, গত 12 বছরে এটি একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বৃদ্ধি যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন বা রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকারও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণেই অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যাবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হারকে ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি, সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়র কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে বলে ব্যাখ্যা করেছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, সরকার জীবনযাত্রার মানোন্নয়ন, বাণিজ্যিক পরিবেশ সরলীকরণ এবং যুবকদের জন্য সুযোগ বৃদ্ধি করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্যান্য ব্যাংকগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরবিআই বর্তমান অর্থবর্ষের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.5

0: 9% থেকে কমিয়ে 6.6% করেছে। আন্দামান দ্বীপপুঞ্জের পূর্ব উপকূল থেকে প্রায় 15 কিলোমিটার দূরে শ্রীবিজয়পুরম তিনে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে বলে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী পুরী বলেছেন, এই আবিষ্কার আন্দামান সাগরের জ্বালানি সম্ভাবনাকে আরও শক্তিশালী করেছে। শ্রী পুরী জানান, সমুদ্রপৃষ্ঠের 355 মিটার গভীরে প্রাকৃতিক গ্যাস আবিষ্কৃত হয়েছে। মন্ত্রী জানান, অয়েল ইন্ডিয়া বর্তমানে গ্যাসের গঠন এবং মান মূল্যায়নের জন্য নমুনা সংগ্রহ করছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে। এছাড়া কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগরতলার কুঞ্জবনে ঐতিহাসিক পুষ্পবন্ত প্রাসাদের জায়গায় তাজ পুষ্পবন্ত প্যালেস হোটেল নির্মাণের জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। দিল্লির মালভিয়া নগরের সাম্প্রতিক অগ্নিকাণ্ডে 13 জন বিদেশি নাগরিকের মৃত্যু হয়েছে বলে বিদেশ মন্ত্রক জানিয়েছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নিহতদের মধ্যে একজন মোজাম্বিকের, 4 জন নাইজেরিয়ার, 1 জন লাইবেরিয়ার, 3 জন কিরগিজস্তানের, 1 জন উজবেকিস্তানের, 1 জন বাংলাদেশের, 1 জন কঙ্গোর এবং 1 জন ইরাকের নাগরিক ছিলেন। ভারত রাশিয়া সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাশিয়া ভারতের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক শক্তিশালী এবং তা বহু বছর ধরে চলে আসছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি প্রসঙ্গে শ্রী জয়সওয়াল বলেন, যুক্তরাষ্ট্রের প্রধান আলোচক তার প্রতিনিধি দলসহ চলতি মাসের 1 থেকে 4 তারিখ পর্যন্ত ভারতে ছিলেন। আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে বলে তিনি জানান।
1: ট্রেড ডিল কি বাত হ্যাঁ, জেসা আপকো পতা থা 1 জুন সে 4 জুন আমেরিকা কে তরফ সে এক টিম ইহা আই থি উনকে নেগোসিয়েশন কে লিয়ে অর জেসা কি আপনে দেখা হোগা প্রেস বিজ্ঞপ্তি জো কমার্স মন্ত্রালয় কি তরফ সে জো জারি কিয়া গিয়া কি এ বাতচিত জো দোনো পক্ষো কে বিচ মে হুই ইয়ে কাফি পজিটিভ সকারাত্মক রহি তো হাম আশা করতে হ্যায় কি আনে ওয়ালে দিনো মে ইস পে চর্চা অর হোগি অর জো অন্তরিম ট্রেড ডিল কি বাত চল রহি হ্যায় উসকো দোনো পক্ষো কে বিচ মে উসকো পুরা কিয়া জায়েগা।
0: নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল 3 দিনের ভারত সফরে আজ নতুন দিল্লিতে এসে পৌঁছেছেন। তিনি বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে এদেশে এসেছেন। নতুন দিল্লিতে সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শ্রী জয়শঙ্কর আগামীকাল নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে, সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও ওই বৈঠকে উপস্থিত থাকবেন। বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও তার যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পাকিস্তানের অবৈধভাবে ও জোরপূর্বক দখলে থাকা গিলগিট বালতিস্তান বিধানসভার সাধারণ নির্বাচন আয়োজনের বিরুদ্ধে ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছে। এই নির্বাচন চলতি মাসের 7 তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা। ভারত তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেছে, গিলগিট বালতিস্তান সহ জম্মু কাশ্মীর এবং লাদাখের সমগ্র কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য ও অবিভাজ্য অংশ। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের এই ধরনের প্রচেষ্টা ওই অঞ্চলে গুরুতর মানবাধিকার লঙ্ঘন, রাজনৈতিক দমনপীড়ন, অর্থনৈতিক শোষণ এবং স্বাধীনতা হরণের মতো অন্তর্নিহিত সমস্যাগুলোকে আড়াল করতে পারবে না। পাকিস্তানের অবৈধ দখলে থাকা এলাকাগুলিতে পরিবর্তন আনার যে কোনো প্রচেষ্টাকে নতুন দিল্লি দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করেছে এবং জোর দিয়ে বলেছে, এ ধরনের পদক্ষেপ এই সত্যকে আড়াল করতে পারে না যে পাকিস্তান অবৈধভাবে ভারতীয় ভূখণ্ড দখল করে রেখেছে, যা অবশ্যই খালি করতে হবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন নতুন দিল্লিকে রাশিয়ার 5ম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই SU-57 দেওয়ার এবং ভারতে এর যৌথ উৎপাদনের প্রস্তাব দিয়েছেন। এর ফলে দুদেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। এদিকে ভারত দেশীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সুদর্শন চক্রের মূল উপাদান হিসেবে রাশিয়ার S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থাকার কথা রয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা সত্ত্বেও ভারত 5টি S-400 বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার জন্য রাশিয়ার সঙ্গে 500 কোটি মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষর করে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের

অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ভারত আগামীকাল ফাইনালে জাপানের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত অর্থনৈতিক বৃদ্ধির সঙ্গে পরিবেশ সংরক্ষণের ভারসাম্য রেখে গোটা বিশ্বকে সক্রিয়ভাবে পথ দেখাচ্ছে। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে জানিয়েছে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ শুনুন 7:50 মিনিটে।

0: আকাশবাণী আগরতলা ককতমা পরেও বিনতা দেববর্মা তিনি ককতমা ববাগ রকমখা মন্ত্রীবক্রং নরেন্দ্র মোদী তিনি গুজরাটনি সুরাত লাহার চুং ফেরাং তৈ স্নামখর বাবায় খক চি চার সাই চাররা রাজাক গবাং রাংনি হামক্রাই গনাং তাং বুতাংনো চেঙ্গি রেখা তৈ হলংথং কাইখ্যা কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি আগরতলানি বিএসএফ নি লঙ্কামুরাহা আড়ি মুরুক মা থায় বেড়াইখ্যা তৈ হা আড়ি মুরুক নাই বিএসএফ রকমাই ককলাম সালাইখ্যা তিনি হাসতে নিজত থায়ন জুদা জুদা সামং বুতাংনি বিশিংতে হায়ুং দংখরসার পালাই যাখা তাবুক ককতমা শুক্রবই মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী তিনি গুজরাটনি সুরাট লাহার চুং ফেরাং তৈ স্নামখর বাবায় খক চি চার সাই চাররা রাজাক গবাং রাংনি হামক্রাই গনাং তাং বুতাং নো চেঙ্গি রেখা তৈ হলংথং কাইখ্যা আবুনো রুগী সংচাজাক লুকুথুম মন্ত্রী বক্রক শাখা ও তাং বুতাং রক লুকুরকনি লাংমাও হামক্রাই তুবওয়ান তৈ হাক্তনি রাংথং হামসা মুঙ্গ চুবাওয়ান তংখর রুগজাক সকচাকনাই স্নাম্মা ও গুজরাটনি নাংমা বাজা ইয়াচাকমানি ককনো খুরজাউই মন্ত্রী বক্রক চারাঙ্কা কামি ও হাক্তরনি পুইলা সোলার পার্ক স্নামতি সামা ককনো মৃত্যু খ্লাই রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তিনি আগরতলানি বিএসএফ নি লঙ্কামুরানি হা আড়ি মুরুকমা থাই বেড়াইখ্যা তৈ হা আড়ি মুরুকনাই বিএসএফ রকমাই ককলাম সালাইখ্যা হায়ুং টংকর সালনো রুগী বুফাং কাই মুং পান্ডাও মানজাগে কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী ফাংশা আগর বুফাং কাইখ্যা পান্ডাও মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা কেন্দ্রনি স্বরাষ্ট্র সচিব ইন্টেলিজেন্স বিউরোনি নাইকল নাই সচিব তৈ বর্ডার সিকিউরিটি নি ফোর্স নি নাইকল ফাং নখবই গবাংমা লুকুরক মানজাগলাইখ্যা লঙ্কামুরাও বিএসএফ জওয়ান রকমাই ককলাম সালাইমা পান্ডা ও কক নারকনা থাঙ্গই কেন্দ্রনি স্বরাষ্ট্র মন্ত্রী শাখা নৈ সাই চিচুকু বিশিনী সিমি তাবুকশুক জরা হাক্তনি হা আড়ি মুরুকনাই জওয়ান রক ফাংসিনি রাজাক বাচি রাসায়নি স্লাই বকবাং বুফাংকাইখ্যা তাকলাই বিশি ও ফাং ব্রৈচি রাসায়নি সিমি দকচি রাসাই বুফাং কাইজাকনাই বুসকাং বিশি ও কেন্দ্রনি বিএসএফ জওয়ান রকনি বুখাক্তই ফাং নৈ রাজাক বুফাং কাইজাকনাই আরনি বিশিংতি নতংখর মুথাঙ্গই নারগই মানবাইনাই বতে বসাকা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী তংখর মুথাঙ্গি নারকানি বাগে থানচাকে সামং খ্লাইনা বাগে ইয়াপ্রি রমজা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী বিএসএফ নি কাই থামচিসনি ব্যাটেলিয়ান জওয়ান রকনি তং থাই নকতে বিএসএফ নি কাই চুকুচিসনি ব্যাটেলিয়ানি কোয়ার্টার গার্ড কমপ্লেক্স ইনি কুনালা কাই রেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী দেব শাখা হাক্তরনি গবাং মা হা আড়ি আমচাই রগ দাল বিদাল চ্যালেঞ্জ রক তঙ্গো কেন্দ্র হাপাং জে থায় বিএসএফ এসএসবি তলাংজাকনাই আরো আরো ন স্মার্ট বর্ডার্স নামই তিসানা ওয়ানসুকমুং নাহারখা স্মার্ট বর্ডার নিয়ে সামং পাই থাকবেখাগুনো সপাই যাকতেই ডাক্তি ন কাইসা পাইলট টাংবুটাং চল খ্লাই যাকনাই অ পাইলট টাংবুটাং হাক্তনি জুদা জুদা হা আরিনি কাইসনি এবা কাইচার থায় ওয়াই সাবাইন চয়েল খ্রাই যাক নাই স্বরাষ্ট্রমন্ত্রী দেব শাখা হাক্তনি হা আড়ি মুরুক থানি ও হাস্তে নি হা আড়ি মুরুকনাই রকমের সামুং নাঙ্কুকমানি হাস্তে ও বাবাই ব্রী বুখাক ন হা আড়ি মুরুকনা নাঙ্গো হা আড়ি মুরুকনানি বেরাস নাম থানি ও হাপাং বিশি চিবা কচাম দগরা বাজি কিলোমিটার আড়ি বনা ও সারা জিচুকু কিলোমিটার কতালকে আড়ি বনা বাগে গোসিমুং রেখা
1: ত্রিপুরা फ्रंटियर हमारे लिए बहुत महत्वपूर्ण फ्रंटियर है और इस देश की इस प्रकार की सीमा की सुरक्षा करता है जो देश के एक कोने में आए हुए त्रिपुरा राज्य से सटी हुई है। जनसांख्यिकी का परिवर्तन चाहे त्रिपुरा हो चाहे पश्चिम बंगाल हो चाहे बिहार हो जनसांख्यिकी का परिवर्तन हम सीमा के छिद्रों के माध्यम से नहीं होने देंगे ये हमारा अटल विश्वास है और अटल संकल्प भी है।

0: মোজাং সাথে বসাকা মন্ত্রীবক রং নরেন্দ্র মোদী নই সাই ব্রিজি স্নি বিশিনি বিশিঙ্গন ভারত নাহামকু হাতর স্নামী তিসানা বাগে সামুং তাঙ্গি দঙ্গ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সানজাও আগরতলা বীরগুং খোলা নিশিমি দিল্লি কেতালো লামরেখা বীরগুং খোলা ও দংবাইখ্যা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা এমপি রাজীব ভট্টাচার্য সচিব অকরা জে কে সিংহা পুলিশ নি দাগি ফাং অকরা অনুরাগ দে বিএসএফ নি কুচুক বেরেমনি তাং ফাং সং আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্তমা খনাই দংবাইও আকাশবাণী কক্তমানি আপডেট মান্না বাকে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তে টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব আইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্তমা আপডেট মান্নাকে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনে নাঙ্গান তিনি হাস্তে নি যত থায়ন জুদা জুদা সামং বোথাং বিশিনতে হায়ুং তংখর সার পালাই দেখা সৈসীমা তাং সেপ্তে তংখর বেদেক মন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি ফুঙ্গ হাস্তে হাপার দেরামং কাসুমু বেদেক বেখাক্তে সংসাজা গ্লাম হিমলাইমং পান্ডান চেঙ্গি রেখা আগরতলানী সুকান্ত একাডেমি বিস্কাংলি সিমিন ও লাম হিমলাইমং চেঙ্গাখা মন্ত্রী বকরম নরেন্দ্র মোদী হায়ুং তংখর সাল নগৈ হাক্তর নি লুকুরক নাকাহাম ইয়াফারকা হদালামনি পুষ্ট মোজাং মুদি সাকা ও সাল তংখর খাতি নারকনাতে আবন নাহারে সামুং তংমান বুসকাঙ্গি তেলাংনা ও নাংমা বাজা ইয়াচাগি তঙ্গু বখরচাও সাকা এক পের মাকে নাম হাই সামুং বুতাং বিশি ব্রুং ন বেবাগিন সা দশমিক সা চুকু হেক্টর বলং স্নাম তিসামাও নাংমা বাজা ইয়াচাগি তঙ্গু মন্ত্রী বখরং ফানবক সিনি সাকা কাইসা হায়ুং কাইসা নুখুং তে থিনাং কাইসা ও রায়দান বুসকাঙ্গ তনি ওই মিশন লাইফ নি বিশিংতে ন হাক্তর কাইসা স্রাই স্রাই গখরাং তে হামচাজা খায়ুং স্নাম তিসারা নাহারে সামুং তাঙ্গি থাংলাইনাই মলং মন্ত্রী অনিমেষ দেববর্মা তিনি শালবাগান সিআরপিএফ গ্রুপ সেন্টার হায়ুং তংখর সালনুরগি হাপাং ফাং চারা কাইমা পান্ডাও বেবাক নুখুঙ্গ বুফাং বুসা কাইনা কবকমুং নারেখা বসাকা তাকলাই বিসিনি তংখর সাল পালাইমা ওয়ানসুকমুং বুবাক ওংখা ফর দ্য নেচার এন্ড ফর দি ফিউচার ফাংচারা কাইমা সামুং বুতাঙ্গ বলং নাইখুং হাস্তে নবার দেরামুংকা সামুং নাইখুং সিআরপিএফ জওয়ান রক আরো মানজাক লাইখা হাক্তরনি গরিজা নুখুংনি বড় রকনি চামুং মুথাঙ্গি নারকনা বাকে কেন্দ্র হাপাং গবাং মা হামক্রাই গনাং সামুং বুতাং তাঙ্গি দঙ্গু আরো নি বেরো কাইসংখা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন তাং বুতাঙ্গ নাংকুকমা সামুং তাঙ্গি দঙ্গু আবনতেই কক্তমা কাইসা
1: কোভিড নাইন্টিন জরা হামিয়া চেংজাকমানি প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনানি বিশিং বসং চামুং নাইমথাং কেরঙ্গ সেপমান্নাই রক তালব্রুং ন মাগনা রেশন চামুংনি মানই মানো আবাই হাকতনি রেজাক রেজাক লুকুরক দাদাক সিদাক ন হামক্রাইমানি টঙ্গ তৈ চামুং বিয়াল ক্লাইমানি কবাং ন হলিকা অ চেতন আজি মুংকিচা নুকুংনি লুকুরকনি রাং বিয়ালনি পজা হলিরিমানি লগি লগি সদানি নাইমথাং সেপন তৈবক্রা ক্লাইকা চেরি নাইক্রিং রকনি খাকামুং বিয়ালনি জরাও এবার জরা হামিয়াও লুকুরকনি গান তঙ্গি অ তাং বুতাং নাংমানি বারজাইয়া জাখা কেন্দ্র হাপাংনি থাংনাই বিসি টিনিয় চা সামুং গনাং তাং বুতাং লুকু হামক্রাই রেজাক সামুং বুতাঙ্গ অব কাইসা খুরসা জাকনাই তাং বুতাং হাপাংনি নাহারমুং হাকতনি খরকসা লুকুন ফানো চামুংনি বিয়াল ক্লাইরিয়া তাই অ নাহারমুং সুপুংনা নাহারেই বুসকাঙ্গি তঙ্গ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা কক্তমা কতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রিডকনি ক্রিকেট বাতাইমুং তিনি থংমুং কাইব্রি ওংখা নরসিংগড়নি টিআইটি থংখলাও ক্রিকেট অনুরাগী কোচিং সেন্টার চুকু উইকেট গমাওই ব্রাইট ক্লাব ন এমবিবি স্টেডিয়াম ও বাদারগাঁড় কোচিং সেন্টার বাচিচার রান ইউনাইটেড বিএসটি ও তেই তালতলা থংখলাও স্পুলিং ক্লাব চুকুচি সা রান বাই চলমান সঙ্গ নতেই নরসিংগড়নি পিটিএ থংখলাও কসমোপলিটন ক্লাব চি উইকেট গমাওই রয়্যাল কোচিং সেন্টার ন মেচেনখা তিনি কর্ণাটক তামিলনাড়ুতেই গোয়ার নি কিচাসে থাইরগ সালগ্রা সালথাং নি নবার শিবসাখা ভারত নি নবার তৈবার নাইখুং নি বখাক্তে সাজাকা খনা নি সিমি জুন তাল নি সালচি সাজরা ত্রিপুরা মণিপুর মেঘালয় তে মিজোরাম নি কিচাসে থাইরগ ওয়াতে নবার কতর ওয়াইফা নমানু হুনি হজাকমুং খ্লাইখা ইয়াং আগরতলা নি নবার তৈবার নাইখুং নি বখাক্তে সাজাকা বুসকাং দামনে চিবড়িও হাস্তে নি যত জেলাও ন ফেরাং কগে ওয়াতে নবার কতর ওয়াইমানো খনা সালনি সাকানি তুংমারি থামচিবা ডিগ্রি সেলসিয়াস তে খামানি নিচিসনি ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনিও তঙ্গিমানো

তিনি সালনি সাকানি তুংমারি তংখা নেজি চুকু ডিগ্রি তেই খামানি নেজি দক পয়েন্ট স্নি ডিগ্রি সেলসিয়াস শারিক নি দাম্বা জড়াতেই ওয়াতেই ওয়াখা সা পয়েন্ট ব্রেই মিলিমিটার কক্তমা পাইথাগ হয় নহয় কক্তমা বুবাক রক তেওয়াইশা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী তিনি গুজরাট নি সুরাট লাহার চুংফেরাং তেই স্নামখর বাবায়ক হক জি চার সাই চাররা রুজাক গবাং রাং নি হামক্রাই গনাং তাং বুতাং নো চেঙ্গি রেখা তে হলংথং কাইখা কেন্দ্র নি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি আগরতলা নি বিএসএফ নি লঙ্কা মোড়া হা আরি মুরুকমা থাইও বেড়াইখ্যা তে হা আরি মুরুক নাই বিএসএফ রপাই ককলাম সালাইখ্যা তিনি হাসতে নি যত থাইও নো জুদা জুদা সামং বুতাং নি বিশিংতে হায়ুং তংকর সাল পালাই যাখা কক্তমা তিনি নিবাগে অরণ্য পাইখ্যা উল্নি কক্তমা আওয়াই গানে খনাফুং দামসিনী সতী ব্রেজিও

0: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন দেশের কয়েকটি সীমান্ত এলাকায় খুব শীঘ্রই স্মার্ট বর্ডার পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে। রাজ্যে সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রে 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে 11 জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দপ্তর। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আগরতলার বিএসএফ এর লঙ্কামুড়া সীমান্ত চৌকি পরিদর্শন করেন এবং সীমান্ত রক্ষীদের সাথে আলাপচারিতার মাধ্যমে তাদের মনোবল বৃদ্ধি করেন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি আগর গাছ রোপণ করেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর, সীমান্ত ব্যবস্থাপনার সচিব এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের মহানির্দেশক সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। লঙ্কামুড়ায় জওয়ানদের সমাবেশে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 2019 সাল থেকে আজ পর্যন্ত দেশের সমস্ত কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনীর জওয়ানরা 7,50,00,000 বেশি বৃক্ষ রোপণ করেছেন। এই বছর 40 লক্ষ থেকে 60 লক্ষ বৃক্ষ রোপণ করা হবে। আগামী বছর কেন্দ্রীয় সশস্ত্র নিরাপত্তা বাহিনীর জওয়ানরা 2 কোটি বৃক্ষ রোপণ করবেন, যার মাধ্যমে তারা পরিবেশ সুরক্ষা এবং দেশ সেবা উভয় ক্ষেত্রে অবদান রাখবেন। তিনি পরিবেশ সংরক্ষণের গুরুত্ব এবং এই লক্ষ্যে কেন্দ্রীয় সরকারের গৃহীত পদক্ষেপের উপর আলোকপাত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিবেশ সুরক্ষার জন্য একযোগে একাধিক উদ্যোগ গ্রহণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ বিএসএফ এর 37 নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানদের আবাসনের ই উদ্বোধন এবং বিএসএফ এর 97 নম্বর ব্যাটেলিয়ানের কোয়ার্টার গার্ড কমপ্লেক্সের ই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি বলেন, দেশের সীমান্তরক্ষী জওয়ানদের সুযোগ সুবিধা উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। শুধু জওয়ানদের স্বাস্থ্যের দিকেই নয়, তাদের পরিবারের আবাসনের দিকেও খেয়াল রাখা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিশাল সীমান্তের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে। কেন্দ্রীয় সরকার যেখানেই বিএসএফ এবং এসএসবি মোতায়েন করা হবে সেখানেই স্মার্ট বর্ডার গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। একটি চতুর্পাক্ষিক নিরাপত্তা কৌশলের অধীনে স্থানীয় প্রশাসন, প্রযুক্তি এবং নিরাপত্তা কর্মীদের নিষ্ঠাকে একীভূত করে সীমান্তকে দুর্ভেদ্য করে তোলে লক্ষ্য। তিনি বলেন, স্মার্ট বর্ডারের ধারণাটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং শীঘ্রই একটি পাইলট প্রকল্প চালু করা হবে। এই পাইলট প্রকল্পটি দেশের বিভিন্ন সীমান্তের 7 বা 8টি স্থানে একযোগে বাস্তবায়ন করা হবে। জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, গ্রামের জনপ্রতিনিধিগণ এই কাঠামোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দেশের সীমান্ত নিরাপত্তার জন্য ত্রিপুরা সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা 3 দিক থেকে সীমান্ত দ্বারা বেষ্টিত একটি সংবেদনশীল রাজ্য। সীমান্ত বেড়ার আধুনিকীকরণের জন্য সরকার 15 বছরেরও বেশি পুরনো প্রায় 650 কিলোমিটার বেড়ার একটি অংশ প্রতিস্থাপন করে 119 কিলোমিটার নতুন বেড়া স্থাপনের অনুমোদন দিয়েছে।
1: ত্রিপুরা ফ্রন্টিয়ার হমারে লিয়ে বহুত মহত্বপূর্ণ ফ্রন্টিয়ার হ্যায় অর এ দেশ কি ইস প্রকার কি সীমা কি সুরক্ষা করতা হ্যায় জো দেশ কে

0: एक कोने में आए हुए त्रिपुरा राज्य से सटी हुई है। जनसांख्यिकी का परिवर्तन चाहे त्रिपुरा हो, चाहे पश्चिम बंगाल हो, चाहे बिहार हो, जनसांख्यिकी का परिवर्तन हम सीमा के छिद्रों के माध्यम से नहीं होने देंगे, ये हमारा अटल विश्वास है और अटल संकल्प भी है।
1: श्री शाह आरो बोलें, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে ভারতকে একটি সম্পূর্ণ উন্নত রাষ্ট্রে পরিণত করার রূপকল্প নির্ধারণ করেছেন। এই লক্ষ্য অর্জনের জন্য ভারতকে প্রথমে সুরক্ষিত করতে হবে, দেশকে চোরাচালান, মানব পাচার এবং যুবকদের প্রভাবিত করে এমন মাদকাসক্তি থেকে রক্ষা করতে হবে। এই লক্ষ্যে ভারত সরকার একটি স্মার্ট নিরাপত্তা গ্রিড তৈরির কাজ হাতে নিয়েছে, যা সমস্ত ক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করে। এরপর তিনি আগরতলাস্থিত নির্মীয়মান একটি হোটেলের ভূমিপূজা ও ভিত্তিপ্রস্তর স্থাপনে অংশগ্রহণ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ সন্ধ্যায় আগরতলা বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিমানবন্দরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মুখ্য সচিব জে কে সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ এবং বিএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকগণ। আজ রাজ্যে সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ মন্ত্রী অনিমেষ দেববর্মা আজ সকালে ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আয়োজিত এক সচেতনতামূলক পদযাত্রার সূচনা করেন। আগরতলার সুকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে এই পদযাত্রা শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে করা একটি পোস্টে শ্রী মোদী বলেন, এই দিনটি পরিবেশ রক্ষা এবং সুস্থায়ী প্রবৃদ্ধিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারকে পুনরায় নিশ্চিত করে। তিনি উল্লেখ করেন, গত দশকে সরকার অসংখ্য প্রচেষ্টা এই দিকে তার কাজকে তুলে ধরে। তিনি উল্লেখ করেন যে এক পের মাকে নামের মতো উদ্যোগ প্রতি বছর প্রায় 1.19 লক্ষ হেক্টর বনভূমি তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখেছে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এক পৃথিবী এক পরিবার এক ভবিষ্যৎ এই নীতি দ্বারা পরিচালিত হয়ে মিশন লাইফের চেতনায় দেশ একটি পরিচ্ছন্ন, সবুজ এবং আরও সুস্থায়ী পৃথিবীর লক্ষ্যে কাজ করে যাবে। বনমন্ত্রী অনিমেষ দেববর্মা আজ শালবাগানে সিআরপিএফ গ্রুপ সেন্টারে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রত্যেকের বাড়িতে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই বছর পরিবেশ দিবসের ভাবনা হচ্ছে ফর দ্য নেচার অ্যান্ড ফর দ্য ফিউচার। বৃক্ষরোপণ কর্মসূচিতে বন দপ্তর, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিআরপিএফ জওয়ানগণ অংশ নেন। চলতি অর্থবর্ষের টানা দ্বিতীয়বার রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আজ দ্বিতীয় দ্বিমাসিক আর্থিক নীতি ঘোষণার সময় আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা জানান, মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিক্রমে সুদের হার অপরিবর্তিত রেখে নিরপেক্ষ অবস্থান বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে চলতি অর্থবর্ষে দেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস 6.9% থেকে কমিয়ে 6.6% করা হয়েছে এবং মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা 4.6% থেকে বাড়িয়ে 5.1% করা হয়েছে। অন্য একটি গুরুত্বপূর্ণ ঘোষণায় গভর্নর জানান, আরবিআই বর্তমানে প্রাথমিক স্তরে পলিমার বা প্লাস্টিক ভিত্তিক কারেন্সি নোট চালুর প্রস্তাব বিবেচনা করছে। এছাড়া দেশের কিছু এলাকায় এটিএম ও ব্যাংক শাখায় নগদ টাকার ঘাটতি নিয়ে গ্রাহকদের অভিযোগ প্রসঙ্গে তিনি আশ্বস্ত করে বলেন, রিজার্ভ ব্যাংকের কাছে পর্যাপ্ত অর্থ রয়েছে এবং যে কোনো ঘাটতি অবিলম্বে পূরণ করা হবে। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টস এ। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রের 18,800 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন। এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি মানুষের জীবনযাত্রার মান বাড়াবে এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে। পরিবেশ বান্ধব জ্বালানি উৎপাদনে গুজরাটের অগ্রণী ভূমিকার কথা উল্লেখ করে তিনি চারাঙ্কা গ্রামে দেশের প্রথম সোলার পার্ক গড়ে তোলার প্রসঙ্গ স্মরণ করিয়ে দেন। দেশের দরিদ্র ও প্রান্তিক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করেছে। তারই মধ্যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এই নিয়ে একটি প্রতিবেদন।
2: কোভিড-19 মহামারীর সময় চালু হওয়া প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সুবিধাভোগীরা প্রতি মাসে বিনামূল্যে রেশনের মাধ্যমে খাদ্যশস্য পাচ্ছেন। এর ফলে দেশের কোটি কোটি মানুষ সরাসরি উপকৃত হচ্ছেন এবং তাদের খাদ্য সংকট অনেকটাই কমেছে। এই উদ্যোগ নিম্ন আয়ের পরিবারগুলোর আর্থিক চাপ কমানোর পাশাপাশি সামাজিক সুরক্ষা ব্যবস্থাকে

0: আরো শক্তিশালী করেছে। বিশেষজ্ঞদের মতে, কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই প্রকল্প একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করেছে। কেন্দ্রীয় সরকারের গত ১২ বছরের সাফল্যের ধারাবাহিকতায় এই প্রকল্প জনকল্যাণমূলক কর্মসূচির এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সরকারের লক্ষ্য, দেশের কোনো মানুষ যেন খাদ্যের অভাবে কষ্ট না পায়, আর সেই লক্ষ্য পূরণেই এগিয়ে চলছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। রাহুল লোধের প্রতিবেদন, আকাশবাণী সংবাদ, আগরতলা।
1: আবহাওয়ার খবর। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উত্তর পূর্ব ভারতের দিকে অগ্রসর হচ্ছে। আজ কর্ণাটক, তামিলনাড়ু ও গোয়ার কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে ১১ জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৫:৩০ পর্যন্ত বৃষ্টি হয়েছে ১.৪ মিলিমিটার। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, দেশের কয়েকটি সীমান্ত এলাকায় খুব শীঘ্রই স্মার্ট বর্ডার পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে। রাজ্যে সর্বত্র নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সুরাটে সড়ক, বিদ্যুৎ ও শিল্প ক্ষেত্রে ১৮,৮০০ কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রাক বর্ষা পরিস্থিতিতে আগামীকাল থেকে ১১ জুন পর্যন্ত ত্রিপুরা, মণিপুর, মেঘালয় ও মিজোরামে বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া বিভাগ। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৭:৩৫।
2: এতক্ষণ শুনলেন কলকাতা কেন্দ্রের ও আগরতলা কেন্দ্রের সংবাদ, আকাশবাণী কৈলাসহর।
3: আরে আশা দিদি, আপনি?
4: সারদা, খুকি কেমন আছে?
3: খুকি একদম ঠিক আছে, ও এখন ঘুমোচ্ছে।
4: আরে রাত্রে খুকিকে মশারি ছাড়াই ঘুম পাড়াচ্ছো?
3: দিদি, ও তো এমন ভাবে শুয়ে যায়।
4: মনে রেখো, সামান্য একটু অবহেলার ফলে ম্যালেরিয়ার মতো বড় রোগের কারণ হতে পারে। এই বার্তা আপনাদের জন্যও। গরমকালে আর বর্ষাকালে বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ঘুমোবার সময় সর্বদা মশারি টাঙাবেন। নিজের বাড়িতে মশা মারার ওষুধ ছড়িয়ে দেবেন।
5: আপনার অংশীদারিত্ব ম্যালেরিয়া থেকে রক্ষা করতে হবে সমর্থ।
6: স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
7: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং ১১টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলা কথিকা। বলবেন প্রদীপ রঞ্জন পাল।
8: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে একটি কথিকা। আজ ৫ জুন, বিশ্ব পরিবেশ দিবস। এবছরের পরিবেশ দিবসের মূল থিম হচ্ছে ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার, অর্থাৎ আমাদের ভবিষ্যৎ ও জলবায়ু সংকট মোকাবেলায় প্রকৃতিকে অনুপ্রেরণার মূল চাবিকাঠি হিসেবে গণ্য করা। ১৯৭২ সালের ৫ জুন সুইডেনের স্টকহোমে জাতিসংঘের

পরিবেশ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সম্মেলনের সিদ্ধান্ত অনুযায়ী 1973 সাল থেকে 5ই জুন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালন করা হচ্ছে বিশ্বব্যাপী। এক এক বৎসর এক একটি দেশের উপর মূল অনুষ্ঠানটির আয়োজন করার দায়িত্ব থাকে। এবছর এই দায়িত্বটি পেয়েছে প্রকৃতিতে ভরপুর দেশ আজারবাইজান, অর্থাৎ এই বৎসর মূল অনুষ্ঠানটি আজারবাইজান পালন করবে। বিশ্বে জলবায়ু সংকট চলছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এবং আয়োজক দেশ আজারবাইজানের রূপরেখা অনুযায়ী এবারের এই দিবসের মূল 5টি আলোচ্য বিষয় সামনে রেখে অগ্রসর হচ্ছে। এই 5টি আলোচ্য বিষয় হচ্ছে জলবায়ু পদক্ষেপ জরুরি, বৃত্তাকার অর্থনীতি ও বজ্রহীন ভবিষ্যৎ, সবুজ রূপান্তর ও টেকসই নগরায়ন, প্রকৃতিভিত্তিক সমাধান, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আন্তঃপ্রজন্মীয় সমাধান, প্রকৃতি থেকে অনুপ্রাণিত হয়ে জলবায়ু ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা। এই বিষয়টি আমাদের মনে করিয়ে দেয় যে জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের সমস্যা নয়, এটি বর্তমানের বাস্তবতা। পৃথিবী ক্রমাগত আমাদের বিভিন্ন সংকেত দিচ্ছে, বায়ুমণ্ডলের পরিবর্তন হচ্ছে, দৈনন্দিন তাপমাত্রা বাড়ছে, ক্রমাগত বরফ গলনের হার বাড়ছে, ফলে সমুদ্রের জলস্তরের উচ্চতা বৃদ্ধি হচ্ছে, বাড়ছে ঘূর্ণিঝড়, বন্যা, খরা। অসময়ে বন্যা বা খরার হাত থেকে আমাদের প্রজন্মকে বাঁচাতে এখনই আমাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার সময়। বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পরিবেশগত সংকটের মধ্যে জলবায়ু একটি প্রধান সমস্যা। এর প্রধান কারণ কয়লা, প্রাকৃতিক তেল ও গ্যাসের অতিরিক্ত ব্যবহার করা, শিল্প কারখানার বিভিন্ন বজ্র নিষ্কাশন এবং এর সঠিক নিয়ন্ত্রণ না করা। আমাদের পৃথিবীর স্থলভাগ অতীত দিনে যা ছিল আজও তা আছে। এই স্থলভাগ ব্যবহৃত হতো আমাদের বাসস্থান, চাষাবাদ এবং বনভূমি হিসেবে। চাষাবাদ ও বাসস্থানের জন্য ব্যবহৃত জমির তুলনায় বনভূমির পরিমাণ ছিল অনেক বেশি, যেখানে বন্য পশু পাখি, জীবজন্তু, অনুজীব অবাধে বিচরণ করতে পারত। ক্রমাগত পৃথিবীতে লোকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাদের বাসস্থান তৈরি করার জন্য এবং জীবিকা নির্বাহের কারণে বন জঙ্গল পরিষ্কার করে বাসযোগ্য আবাস তৈরি হচ্ছে এবং বড় ছোট সকল প্রকার গাছ অবাধে কেটে ফেলা হচ্ছে। লোকসংখ্যা বৃদ্ধির ফলে অতিরিক্ত বাসস্থানের প্রয়োজন এবং নিজের জীবিকা নির্বাহের কারণে গাছ কাটছি ঠিকই, কিন্তু সেই তুলনায় আমরা আর গাছ লাগাচ্ছি না। বর্তমানে বিভিন্ন সামাজিক সংস্থা গঠিত করে বৃক্ষরোপণ ও তার পরিচর্যা করা হচ্ছে। সরকারের বন দপ্তরও এই ব্যাপারে বিশেষ ভূমিকা পালন করছে। আমাদের জনসংখ্যা বাড়ার সাথে সাথে এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে যানবাহনের সংখ্যাও অনেক বেড়ে গেছে। এই যানবাহন থেকে মাত্রাতিরিক্তভাবে ধোঁয়া বের হয়ে পরিবেশের ক্ষতি সাধিত করছে, আর বন জঙ্গল ও বড় বড় গাছপালা বর্তমানে অনেক কমে গেছে, তাই বায়ুমণ্ডলে দূষণের মাত্রাও বেড়ে গেছে। বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইডের পরিমাণ বাড়ার ফলে পৃথিবীর তাপমাত্রা থমকে যাচ্ছে, অর্থাৎ স্থির মাত্রায় থেকে যাচ্ছে, যার পরিচলন হচ্ছে না। এর ফলে পৃথিবীর তাপমাত্রা বেড়ে যাচ্ছে। প্রতি বৎসর এই তাপমাত্রা প্রায় 0.3 ডিগ্রি করে বাড়ছে। বর্তমানে বিজ্ঞানীরা চেষ্টা করছেন পৃথিবীর গড় তাপমাত্রা 1.5 ডিগ্রিতে যাতে স্থির রাখা যায়। গত কয়েক বছরে ভারত, ইউরোপ, বাংলাদেশ, পাকিস্তান ও উত্তর আমেরিকায় রেকর্ড তাপমাত্রা নোট করা হয়েছে। আমাদের এখানেও তাপমাত্রা প্রতি বৎসর 0.05 ডিগ্রি করে বাড়ছে, ফলে দিনের

0: তাপমাত্রা 30 ডিগ্রি দেখালেও 40 ডিগ্রি অনুভূত হচ্ছে। এর ফলে বিদ্যুতের চাহিদা দিন দিন বাড়ছে, কৃষিজ ফসলের উৎপাদন কমছে, মানুষের শ্বাসকষ্ট, সানস্ট্রোক, বায়ুবাহিত রোগের প্রকোপ বাড়ছে, সর্দি কাশি বা ইনফ্লুয়েঞ্জার মতো বিভিন্ন অণুজীবাণুর প্রাদুর্ভাব হচ্ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বৃদ্ধ ও শিশুরা, ফলে তাদের জীবনহানি পর্যন্ত হচ্ছে। কৃষিজ উৎপাদন চাহিদা কমে যাওয়ার ফলে আমাদের দৈনন্দিন খাদ্য তালিকায় শাকসবজির হাহাকার চলছে। অনিয়মিত বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, বন্যা ও খরার মতো দুর্যোগের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে, ফলে অনেক উদ্ভিদ ও প্রাণী তাদের স্বাভাবিক বাসস্থান হারিয়ে ফেলছে। অনেক উদ্ভিদ ও প্রাণী বিলুপ্তির পথে, যেমন আমাদের এখানে শকুন, দাঁড়কাক বিলুপ্তির পথে। আগে যেভাবে তাদের দেখা মিলত, এখন আর সেভাবে দেখা যায় না। এতে আমরা অনুমান করতে পারি আমাদের দৈনন্দিন জীবনে কিভাবে পরিবেশগত পরিবর্তন আসছে। বর্তমানে আরও একটি জ্বলন্ত সমস্যা হচ্ছে প্লাস্টিক দূষণ সমস্যা। প্লাস্টিক একটি যুগান্তকারী আবিষ্কার, প্লাস্টিক ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারছি না। আমাদের দৈনন্দিন জীবনের চাহিদার প্রধান আকর্ষণ মোবাইল, সেটার 95% প্লাস্টিকের তৈরি। তাছাড়া কৃষিক্ষেত্রে পানীয় জলের সরবরাহ অব্যাহত ও স্বাস্থ্যসম্মত রাখার জন্য প্লাস্টিক ব্যবহার করতে হচ্ছে। আধুনিক চিকিৎসার জন্য ব্যবহার হচ্ছে প্লাস্টিক। তাছাড়া কলকারখানা, ব্যবসা বাণিজ্য এখন প্লাস্টিকের উপর নির্ভরশীল। যেমন আমরা আমাদের দৈনন্দিন প্রয়োজনে যে সকল খাদ্য সামগ্রী সংগ্রহ করে থাকি, তার মধ্যে 99% প্লাস্টিক থাকে। যেমন তেলের পাউচ, বিস্কুটের প্যাকেট, চা পাতা, কফি, চকলেট, চিপস প্রভৃতির প্যাকেট। নিদেন পক্ষে আমাদের বাজারজাত মাছ, সবজি বা ডাল, তেল, নুনের পাউচ, গরমে ঠান্ডা পানীয়ের প্যাকেট বা বোতল, জলের বোতল সবই প্লাস্টিকের তৈরি। এবং এগুলো আনার জন্য আমরা প্লাস্টিকের ক্যারি ব্যাগ, ওয়ান টাইম যেগুলো, সেগুলো আমরা ব্যবহার করি। এই একবার ব্যবহারের পর এগুলো আর ব্যবহৃত হয় না, ফলে যত্রতত্র ফেলে দেয়া হয়। শহরাঞ্চলে আমরা সাধারণত বাড়ির সামনের ড্রেন বা বাড়ির জল নিষ্কাশনী নালায় এগুলো ফেলে দিই। আমরা ভাবি না এগুলির শেষ অবস্থান কোথায় এবং আমরা কি সর্বনাশ ডেকে আনছি। আপাত দৃষ্টিতে আমাদের বাড়ি তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখলাম, কিন্তু এগুলি নালা নর্দমা দিয়ে বৃষ্টির জলে এক জায়গায় গিয়ে জমে, ফলে বৃষ্টির জমা জলে অবাঞ্ছিত বন্যার সৃষ্টি হচ্ছে। বৃষ্টির জলে আমাদের বাড়িঘরে জল উঠছে, জলে ডুবে যাচ্ছে বসত ঘর, দোকানপাট প্রভৃতি। দেখা গেছে প্রতি বৎসর কোটি কোটি টন প্লাস্টিক সমুদ্রে জমা হচ্ছে, ফলে জলজ প্রাণীর জীবন সংকটে পড়ছে। প্রতি বৎসর কুমির, তিমি, কচ্ছপ এই প্লাস্টিকের কারণে মারা যাচ্ছে। বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিক জমা হচ্ছে, তাদের প্রজনন ক্ষমতা হারিয়ে যাচ্ছে, ফলে মাছের পরিমাণ কমে যাচ্ছে বা কিছু কিছু প্রজাতির মাছের বিলুপ্তি পর্যন্ত ঘটছে। প্লাস্টিক ক্যারি ব্যাগ বা বিভিন্ন খাদ্য সামগ্রীর পাউচ, যেগুলি মাটিতে পড়ে থাকে, সেগুলির কারণে মাটির উর্বরতা কমে যায়। দেখা গেছে এই ওয়ান টাইম প্লাস্টিকগুলি শত বছর মাটিতে থাকলেও মাটির সঙ্গে মেশে না, উল্টো মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়, ফলে কৃষিজ ফসলের ফলন হ্রাসপ্রাপ্ত হয়। এই সমস্ত সমস্যার হাত থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য এখন আমাদের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। দৈনন্দিন আবহাওয়া সঠিক মাত্রায় বজায় রাখার জন্য প্রকৃতিগত পদ্ধতিতে জলবায়ুর মান বজায় রাখার জন্য মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে, সঠিক পরিমাণে বৃক্ষরোপণ করতে হবে। আমাদের প্রকৃতিকে রক্ষা করতে হলে প্রকৃতির উপর ভরসা করতে হবে। বায়ু দূষণ, জল দূষণ, বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ নিয়ন্ত্রণে রাখার জন্য বনাঞ্চল নষ্ট করা চলবে না, এগুলিকে বাঁচিয়ে রাখতে হবে। কয়লা প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কমাতে হবে, তার বিনিময়ে বা বিকল্প হিসাবে আমাদের বায়ুশক্তি, জলশক্তি ও সৌরশক্তিকে কাজে লাগাতে হবে। যেসব অঞ্চলে, বিশেষ করে সমুদ্রের নিকটবর্তী অঞ্চলে সর্বত্র বায়ুপ্রবাহ চলতে থাকে, সেই শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যেতে পারে। যেসব অঞ্চলে খরস্রোতা জলপ্রবাহ বর্তমান, সে অঞ্চলে জলের গতিবেগকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেই ব্যবস্থা করতে হবে। সর্বোপরি আমাদের দৈনন্দিন জীবনে সৌরশক্তিকে কাজে লাগাতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখতে হলে প্রাকৃতিক শক্তির ব্যবহার একান্ত প্রয়োজন। প্লাস্টিক থেকে আমাদের পরিবেশকে রক্ষা করতে হলে প্লাস্টিক ব্যবহার বন্ধ করা যাবে না, আমাদের অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হবে, ফলে আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যায় পড়তে হবে। এই সমস্যা দূরীকরণের একমাত্র উপায় হচ্ছে প্লাস্টিকের পুনর্ব্যবহার, অর্থাৎ ব্যবহৃত প্লাস্টিক দিয়ে পুনরায় প্লাস্টিকের অন্যান্য সামগ্রী তৈরি করা। বিভিন্ন রাজ্যে সরকারি সহায়তায় প্লাস্টিক পুনর্নবীকরণ পদ্ধতির মাধ্যমে প্লাস্টিকের অন্য জিনিস তৈরি হচ্ছে। আবহাওয়া ও দূষণ সংক্রান্ত সমস্যাগুলির নিরসনে ব্যবস্থাগুলির ব্যাপক সম্প্রসারণ আরও অধিকভাবে প্রয়োজন। আজ বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আমরা যদি প্রতিজ্ঞাবদ্ধ হই যে প্লাস্টিক বর্জ্য যত্রতত্র না ফেলে এক জায়গায় রাখব এবং সরকার নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে জমা দেব, সৌরশক্তির ব্যবহার বাড়াব, এর সরকারি সহায়তার সুযোগ গ্রহণ করব, তবেই আজকের দিনের তাৎপর্য বজায় থাকবে। এতক্ষণ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুনলেন কথিকা। এটি লিখেছেন প্রদীপ রঞ্জন পাল।
1: এতক্ষণ শুনলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলা কথিকা, আকাশবাণী কৈলাসহর। আমাদের পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই শুনতে পাবেন।

আকাশবাণী কৈলাসহর, এখন শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গুলমোহর। অনুষ্ঠানে আজকে প্রথমেই শুনবেন পলাতক ছবির গান, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

ছিলেন অজানা শপথ ছবির গান, শিল্পী ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া এই গান গানের সাথেই শেষ হলো বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান গুলমোহর, আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শিল্পী লতা মঙ্গেশকরের গাওয়া এই গান গানের সাথেই শেষ হলো বাংলা আধুনিক গানের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীত, শিল্পী পণ্ডিত চিন্ময় লাহিড়ী।

শুনলেন শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। এখন আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর অন্যতম। তিনি আজ দমন ও গুজরাটের সুরাতে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়াল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। তিনি আজ ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের এক অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। পশ্চিমবঙ্গে বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। আজ বিশ্ব পরিবেশ দিবস। এই উপলক্ষে কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী নতুন দিল্লিতে ফ্লেক্স ফুয়েল যানবাহনের জন্য E85 জ্বালানি চালু করেছেন। ভারত পাকিস্তানকে হারিয়ে পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। আগামীকাল তারা জাপানের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দমনে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর মধ্যে অন্যতম। ব্যাপক পরিকাঠামো উন্নয়ন এবং দরিদ্রদের জন্য কল্যাণমূলক প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিয়ে দেশ উন্নতির পথে এগিয়ে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন শ্রী মোদী। তিনি আজ সন্ধ্যায় দমনে প্রায় 2,970 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। এই প্রকল্পগুলির মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা এবং বিমান চলাচল পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন প্রকল্প।
1: বর্ষ 2025-26 মে ভারত নে 7.7% কি গ্রোথ রেট হাসিল কিয়ে আর পিছলা কোয়ার্টার জো 31 মার্চ কো খত্ম হুয়া উসমে ভি ভারত কি গ্রোথ 7.8% রহি হ্যায় আর ইয়ে দুনিয়া মে তেজ গতি সে আগে বড়নে ওয়ালি বড়ি ইকোনমি হ্যায়।
0: এর আগে গুজরাটের সুরাতে তিনি আজ 18,000 কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন। সেখানে প্রধানমন্ত্রী বলেন, ভারতের মোট 250 গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষমতার মধ্যে কেবল গুজরাটের অবদানই 50 গিগাওয়াট। তিনি আরও বলেন, সৌর

0: শক্তি থেকে পরিবেশবান্ধব হাইড্রোজেন এবং অ্যামোনিয়া স্থানান্তরের ক্ষেত্রে গুজরাট এক বিশাল ভূমিকা পালন করতে প্রস্তুত, যা জ্বালানি খাতে আত্মনির্ভরশীলতা অর্জনের জন্য অপরিহার্য। 2025-26 অর্থবর্ষে ভারতের অর্থনীতির বিকাশ হার যথাযথ রয়েছে এবং 2024-25 অর্থবর্ষে 7.1% তুলনায় এই অর্থবর্ষে মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল জিডিপি 7.7% বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় পরিসংখ্যান প্রকল্প বাস্তবায়ন মন্ত্রক আজ 2025-26 অর্থবর্ষের জন্য বার্ষিক জিডিপির একটি আনুমানিক হিসাব এবং এই বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের ত্রৈমাসিক হিসাব প্রকাশ করেছে। 2025-26 অর্থবর্ষে প্রকৃত জিডিপি 323 লক্ষ কোটি টাকার বেশি হবে বলে অনুমান করা হচ্ছে, যেখানে 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপির প্রথম সংশোধিত হিসাব ছিল 299 লক্ষ কোটি টাকার বেশি। প্রধানত কৃষি ও মৎস্য খাতের বৃদ্ধির কারণে অর্থনীতির মূল ক্ষেত্রে 3.2% বৃদ্ধি দেখা যায়। 2025-26 অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে প্রকৃত জিডিপি 7.8% হারে বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, 2025-26 অর্থবর্ষে জিডিপি বৃদ্ধির এই হার ভারতীয় অর্থনীতির অন্তর্নিহিত শক্তি সংস্কারের সাফল্য এবং 140 কোটি ভারতীয়ের কঠোর পরিশ্রমকে প্রতিফলিত করে। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদি বলেন, ভারতের অর্থনীতি দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সুদের হার অপরিবর্তিত রেখেছে। চলতি আর্থিক বছরে এই নিয়ে টানা দ্বিতীয়বার সুদের হার একই থাকল। আরবিআইয়ের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ চলতি অর্থবর্ষের দ্বিতীয় দ্বিমাসিক মুদ্রানীতি ঘোষণা করার সময় বলেন, মুদ্রানীতি কমিটি সর্বসম্মতিক্রমে স্বল্পমেয়াদী ঋণের ওপর সুদের হার বা রেপো রেট, অর্থাৎ যে হারে আরবিআই অন্য ব্যাংকগুলিকে ঋণ দেয়, তা 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে কাজ করছেন। ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের লঙ্কামুড়া সীমান্ত চৌকিতে প্রহরী সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, পূর্ণাঙ্গ উন্নয়ন অর্জনের আগে দেশকে নিরাপদ ও সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। শ্রী শাহ মানব পাচার এবং মাদক ও গবাদি চোরাচালনের মতো বিষয়গুলি সম্পূর্ণরূপে নির্মূল করার উপর জোর দেন। দেশের সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলা, বিহার ও ত্রিপুরায় সীমান্ত সংলগ্ন এলাকায় বেআইনিভাবে জনবিন্যাসের ভারসাম্যের পরিবর্তন প্রতিরোধ করা হবে। শ্রী শাহ কেন্দ্রীয় সরকার স্মার্ট বর্ডার প্রকল্পের কথা তুলে ধরে বলেন, এই নতুন পদ্ধতিটি স্থানীয় অসামরিক প্রশাসনের সঙ্গে সেনাবাহিনীর সমন্বয়ের মাধ্যমে দুর্ভেদ্য সীমান্ত তৈরি করার কাজ করবে।
1: हमने तय किया है कि बीएसएफ जहां जहां है, एसएसबी जहां जहां है, वहां पर स्मार्ट बॉर्डर का निर्माण करना और एक चतुष्कोणीय सुरक्षा रणनीति के तहत स्थानीय प्रशासन को साथ में लेते हुए, टेक्नोलॉजी को साथ में लेते हुए सीमाओं को एकदम अभेद बनाना और इस स्मार्ट बॉर्डर का कंसेप्ट फाइनलाइजेशन के स्टेज पर है। इसका पायलट प्रोजेक्ट आने वाले साल में हम निश्चित रूप से इंट्रोड्यूस कर देंगे। एक साथ देश की अलग अलग सीमाओं पर 7 या 8 जगह पे पायलट प्रोजेक्ट्स दिए जाएंगे।
0: ইন্দোনেশিয়ার বিদেশমন্ত্রী সুগিয়োনো 3 দিনের ভারত সফরে আগামীকাল নতুন দিল্লিতে আসছেন। সফরকালে তিনি রবিবার বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্করের সঙ্গে যুগ্মভাবে ভারত ইন্দোনেশিয়া যৌথ কমিশনের বৈঠকে পৌরোহিত্য করবেন। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে থমকে থাকা বিভিন্ন রেল প্রকল্পের কাজ পুনরায় শুরু এবং এ সংক্রান্ত অন্যান্য কাজের অগ্রগতি খতিয়ে দেখতে রেলমন্ত্রী এবং তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল কলকাতায় আসছেন। দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে অবতরণের পর তিনি প্রথমে যাবেন নবান্নে। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এ রাজ্যের বিভিন্ন প্রকল্প নিয়ে এক পর্যালোচনা বৈঠক করবেন। পূর্ব, দক্ষিণ পূর্ব, উত্তর পূর্ব সীমান্ত রেল ও মেট্রো রেলের জেনারেল ম্যানেজাররাও বৈঠকে উপস্থিত থাকবেন। নবান্নে বৈঠক শেষে তথ্য সম্প্রচার মন্ত্রী আসবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রে। এরপর তাঁর সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউটেও যাওয়ার কথা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব রক্ষার স্বার্থে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির অংশ হিসেবে বিশ্বজুড়ে 1973 সাল থেকে প্রতি বছর 5ই জুন পালিত হয়ে আসছে বিশ্ব পরিবেশ দিবস। এবারের মূল ভাবনা, প্রকৃতির প্রেরণায় জলবায়ু ও আমাদের ভবিষ্যতের জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, এক পেড় মা কে নাম, অর্থাৎ মায়ের নামে একটি গাছের মতো উদ্যোগগুলি প্রতি বছর প্রায় 1,10,000 হেক্টর বনভূমি বৃদ্ধিতে

0: গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সাংসদ সৌমিক ভট্টাচার্য তাঁদের দিল্লির বাসভবনে মায়ের নামে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। শ্রী ভট্টাচার্যের অভিযোগ, রাজ্যের পরিবেশ ধ্বংসের মুখে, এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করতেই এই ধরনের কর্মসূচি।
1: দেখুন, সারা পৃথিবীর কাছে প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষার জন্য বার্তা দিচ্ছেন, এক পেড় বাকি নাম। এই অনুষ্ঠানে সমস্ত বিজেপি বিধায়ক, সাংসদ, দলীয় কর্মী, বিভিন্ন পদাধিকারী, তারা যেমন অংশগ্রহণ করেছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ, শুধু ভারতবর্ষে নয়, এন্টায়ার ইন্ডিয়ান ডায়াসপোরা, পৃথিবীর যে যেখানে আছেন, তারা প্রধানমন্ত্রীর নামে সারা দিয়ে একটা করে গাছ লাগাচ্ছে। এই সমস্ত মিলেমিশে আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের।
0: ভারতের আবহাওয়া দপ্তর IMD জানিয়েছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যে কর্ণাটক, মহারাষ্ট্র এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি হবে। এছাড়া গোয়া, তামিলনাড়ু এবং উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশেও একই ধরনের পরিস্থিতির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতের আবহাওয়া দপ্তর IMD কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় থাকায় 10 জুন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে। আজ রাজ্যের উত্তরাঞ্চলের 8টি জেলায় অতি ভারী বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে। জাপানের কাকামিগাহারায় অনুষ্ঠিত পুরুষদের অনূর্ধ্ব 18 এশিয়া কাপ হকিতে সেমিফাইনালে ভারত পাকিস্তানকে 5-3 গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। আগামীকাল তারা ফাইনালে জাপানের মুখোমুখি হবে। অন্যদিকে পাকিস্তান তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মালয়েশিয়ার বিরুদ্ধে খেলবে। প্রথম সেমিফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে 8-1 গোলে জিতে জাপান ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের বৃদ্ধির কথা উল্লেখ করে বলেছেন, ভারত বিশ্বের দ্রুততম বিকাশশীল অর্থনীতিগুলোর অন্যতম। তিনি আজ দমন ও গুজরাটের সুরাটে 18,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। 2025-26 অর্থবর্ষে ভারতের মোট প্রকৃত অভ্যন্তরীণ উৎপাদন রিয়েল GDP 7.7% বৃদ্ধি পাবে বলে কেন্দ্রীয় পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ মন্ত্রকের পূর্বাভাস। খবর শেষ হলো, এরপরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: শুনলেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলাসহর। এখন শুনবেন কাওয়ালি।

শুনলেন কাওয়ালি, শিল্পীরা ছিলেন মোহাম্মদ রফি ও আশা ভোসলে। আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে ইংরেজি বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

শুনলেন ইংরেজি বিশ্ব সংবাদ, আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 6ই জুন শনিবার আমাদের অধিবেশন শুরু হবে সকাল 5টা বেজে 53 মিনিটে। 5টা বেজে 55 মিনিটে শুনবেন বন্দে মাতরম, সকাল 6টায় শুনবেন অমৃতবাণী, 6টা বেজে 10 মিনিটে বিবিধ ভারতীর অনুষ্ঠান, সকাল 7টায় শুনবেন সুপ্রভাত, 7টা বেজে 10 মিনিটে শুনবেন ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7টা বেজে 25 মিনিটে শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 7টা বেজে 35 মিনিটে শুনবেন স্থানীয় বাংলা সংবাদ এবং 7টা বেজে 40 মিনিটে ককবরক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7টা বেজে 45 মিনিটে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, সকাল 8টায় সমাচার প্রভাত, 8টা বেজে 15 মিনিটে শুনবেন মর্নিং নিউজ, 8টা বেজে 30 মিনিটে নর্থ ইস্ট নিউজ আকাশবাণী শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, সকাল 9টায় শুনবেন হিন্দি এবং ইংলিশ বুলেটিন, 9টা বেজে 10 মিনিটে শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান। দুপুর 12টা বেজে 5 মিনিটে শুনবেন লোকগীতি, 12টা বেজে 30 মিনিটে শুনবেন মনের মতো গান, দুপুর 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1টা বেজে 5 মিনিটে শুনবেন ছায়াগীতি, 1টা বেজে 30 মিনিটে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1টা বেজে 40 মিনিটে শুনবেন শ্যামার সঙ্গীত, দুপুর 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2টা বেজে 15 মিনিটে শুনবেন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 2টা বেজে 30 মিনিটে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, দুপুর 3টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 3টা বেজে 5 মিনিটে শুনবেন বিবিধ ভারতীর অনুষ্ঠান, সন্ধ্যে 6টায় শুনবেন ঘর গৃহস্থের অনুষ্ঠান, 6টা বেজে 30 মিনিটে কিষাণবাণী, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7টা বেজে 35 মিনিটে শুনবেন বাংলা সংবাদ কলকাতা কেন্দ্রের, 7টা বেজে 45 মিনিট ও 7টা বেজে 55 মিনিটে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, রাত 8টা বেজে 5 মিনিটে শুনবেন রামধনু, 8টা বেজে 30 মিনিটে লোকগীতি, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, 9টা বেজে 15 মিনিটে শুনবেন পুরনো দিনের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিরনতুন,

বাজে 30 মিনিটে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, রাত 10টায় বাংলা সংবাদ আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10টা বেজে 10 মিনিটে শুনবেন অতুল প্রসাদের গান, 10টা বেজে 20 মিনিটে শুনবেন ইংরেজি বিশ্ব সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10টা বেজে 30 মিনিটে শুনবেন আগামী দিনের অনুষ্ঠান পরিচিতি, শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। আমাদের এই অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10টা বেজে 33 মিনিট হয়ে 35 সেকেন্ড। শুভরাত্রি, জয় হিন্দ।